সময়টাই ছিল সেই সময়, যে সময় লোকের নিন্দনীয় যেটি সেটি করত না, আর তাই সমাজের একটা অদ্ভুত বাঁধন ছিল। যত দিন গেছে তত নিন্দনীয়গুলো আমাদের মন থেকে হারিয়ে গেছে। আমরা দণ্ডনীয়কে ভয় পাই, কিন্তু নিন্দনীয়কে আমরা আর গ্রাহ্য করি না, তাই সমাজের বাঁধন কেটে গেছে। নিন্দনীয়টা আসলে বিবেকের থেকে উত্থাপিত হয়, তাই মানুষ নিজেই সেটা করে না, দণ্ডনীয়তা জোর করে তাকে করাতে বাধা দেওয়া হয়, তখনই সমাজের স্ট্রাকচার বদলে যায়। বলছিলাম না বঙ্কিমচন্দ্রের এই গল্পটা সেই সময়ের একটা অদ্ভুত সুন্দর ছবি। শুধু বঙ্কিমচন্দ্রের এই গল্প কেন, যে কোনো সুসাহিত্যের এটা বৈশিষ্ট্য। আরেকটু এগিয়ে যাই গল্পটাকে নিয়ে। কামাক্ষাবাবু এতদিনে বুঝিতে পারেন নাই যে তাহারা এরূপ দুর্দশাগ্রস্ত হইয়াছেন। দশা দেখিয়া কামাক্ষাবাবু অত্যন্ত কাতর হইলেন। আবার রাধারানীর মাতা যুক্ত করে তাহার কাছে ভিক্ষা চাহিতেছেন দেখিয়া আরও কাতর হইয়া বলিলেন, আপনি আপনি আজ্ঞা করুন, আমি কি করিব, আপনার যাহা প্রয়োজনীয় আমি তাহাই করিব। রাধারানীর মাতা বলিলেন, আমি আমি চলিলাম, কিন্তু কিন্তু রাধারানী রহিল, এক্ষণে আদালত হইতে আমার শ্বশুরের যথার্থ উকিল সিদ্ধ হইয়াছে, অতএব রাধারানী একা সমস্ত সম্পত্তির অধিকারিণী হইবে, আপনি তাহাকে দেখিবেন, আপনার কন্যার ন্যায় তাহাকে রক্ষা করিবেন, এই আমার ভিক্ষা। আপনি আপনি এই কথা স্বীকার করিলে আমি সুখে মরিতে পারি। কামাক্ষাবাবু বলিলেন, আমি আমি আপনার নিকট শপথ করিতেছি, আমি রাধারানীকে আপন কন্যার অধিক যত্ন করিব। আমি কায় মনোবাক্যে কথা কহিলাম, আপনি বিশ্বাস করুন। যিনি মুমূর্ষ তিনি কামাক্ষাবাবুর চোখে জল দেখিয়া তাহার কথায় বিশ্বাস করিলেন। তাহার সেই শীর্ণ শুষ্ক অধরে একটু আহ্লাদের হাসি দেখা দিল। হাসি দেখিয়া কামাক্ষাবাবু বুঝিলেন ইনি আর বাঁচিবেন না। কামাক্ষাবাবু তাহাকে বিশেষ করিয়া অনুরোধ করিলেন যে এক্ষণে আমার গৃহে চলুন, পরে ভদ্রাসন দখল হইতে আসিবেন। রাধারানীর মাতার যে অহংকার সে দারিদ্র জনিত, এজন্যে দারিদ্রাবস্থায় তাহার গৃহে যাইতে চাহেন নাই। এক্ষণে আর দারিদ্র নাই, সুতরাং আর সে অহংকারও নাই, এক্ষণে তিনি যাইতে সম্মত হইলেন। কামাক্ষাবাবু রাধারানী ও তাহার মাতাকে সযত্নে নিজালয়ে লইয়া গেলেন। এই কবিতাটা এইখানে এই লেখাটা পড়তে পড়তে নজরুলের ওই কবিতার কথা মনে পড়ল, হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস, উদ্ধত উলঙ্গ দুরন্ত প্রকাশ। সঠিকভাবে মনে নেই কিন্তু অনেকটা এইরকমই। তো এই যে অদ্ভুত একটা সেই সময় দারিদ্রের অহংকার ছিল যে আমি দরিদ্র হতে পারি কিন্তু তোমার যে দান তা আমি গ্রহণ করব না, এটাই হয়তো মানুষের শিরদাঁড়াকে শক্ত করে। আমাদের সবথেকে বড় ভয় মৃত্যু ভয়, আমাদের সবথেকে বড় ভয় শারীরিক অনাহার বিভিন্ন কষ্ট তার ভয়, কিন্তু সেই মানুষগুলো সেই ভয়গুলোকেও জড় করেছিল বলেই তাদের ওই অনমনীয় শিরদাঁড়া ছিল। যাই হোক, গল্পটাকে একটু এগিয়ে নিয়ে যাই কারণ সময় তো হুহু করে বেরিয়ে চলেছে। আপনারা অনেকেই মেসেজ করেছেন, আরও করবেন, সেগুলো পরপর ইচ্ছে সবসময় থাকে, জানি না কতটা পড়া যাবে, কারণ আজকে এই পর্বটা শেষ করে পরের পর্বগুলোর জন্য পরের দিনের জন্য অপেক্ষা করব। একটু এগিয়ে নিয়ে যাই। কামাক্ষাবাবু রীতিমতো পীড়িতার চিকিৎসা করাইলেন, কিন্তু তাহার জীবন রক্ষা হইল না, অল্প দিনেই তাহার মৃত্যু হইল। উপযুক্ত সময়ে কামাক্ষাবাবু রাধারানীকে তাহার সম্পত্তিতে দখল দেওয়াইলেন, কিন্তু রাধারানী বালিকা বলিয়া তাহাকে নিজ বাটিতে একা থাকিতে দিল।

না, আপন গৃহেই রাখিলেন। বাকি রাধারানীর বিবাহ, কিন্তু কামাক্ষাবাবু নব্যতন্ত্রের লোক, বাল্যবিবাহে তাঁহার দেশ ছিল। তিনি বিবেচনা করিলেন যে রাধারানীর বিবাহ তাড়াতাড়ি না দিলে জাতি গেল মনে করে, এমত কেহ তাহার নাই। অতএব যবে রাধারানী স্বয়ং বিবেচনা করিয়া বিবাহে ইচ্ছুক হইবে তবেই তাহার বিবাহ দিব, এখন সে লেখাপড়া শিখুক। এই ভাবিয়া কামাক্ষাবাবু রাধারানীর বিবাহের কোনো উদ্যোগ না করিয়া তাহাকে উত্তম রূপে সুশিক্ষিত করাইলেন। পাঁচ বৎসর চলিয়া গেল। রাধারানী পরম সুন্দরী, ষোড়শবর্ষীয়া কুমারী, কিন্তু সে অন্তঃপুর মধ্যে বাস করে, তাহার সে রূপরাশি কেহ দেখিতে পায় না। এক্ষণে রাধারানীর সম্বন্ধ করিবার সময় উপস্থিত হইল। কামাক্ষাবাবুর ইচ্ছা রাধারানীর মনের কথা বুঝিয়া তাহার সম্বন্ধ করেন। তত্ত্ব জানিবার জন্য আপনার কন্যা বসন্ত কুমারীকে ডাকিলেন। বসন্তের সঙ্গে রাধারানীর সখিত্ব, উভয়ই সমবয়স্কা এবং উভয়ই অত্যন্ত প্রণয়। কামাক্ষাবাবু বসন্তকে আপনার মনোগত কথা বুঝাইয়া বলিলেন। বসন্ত সলজ্জভাবে অথচ অল্প হাসিতে হাসিতে পিতাকে জিজ্ঞাসা করিল, রুক্মিণী কুমার রায় বলে কেউ আছে?

এখানেই কিন্তু আমরা আজকে রাধারানীর পর্বটি শেষ করলাম। এরপরে চলে যাচ্ছি আপনাদের পাঠানো বার্তায়। তারপর যদি সময় থাকে বাকি কথা অবশ্যই বিভিন্ন রকমভাবে হবে। চট করে দেখা যাক এই বার্তাগুলো পড়ে দিই, প্রচুর বার্তা অলরেডি এসে গেছে। শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাত, নতুন দিনের নতুন আশা নিয়ে এলো নতুন উষা, এ সময় চিরন্তনীর গল্প গান শুনতে লাগে খাসা। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে, ধন্যবাদ। আজ ভোর থেকেই আকাশের মন ভারী, কালো আঁধারিতে প্রভাতের শুরু, জানি না আজ তার দেখা পাব কিনা সূর্যালোকের। মনে হলো ওই বুঝি এলো বৃষ্টি ঝিরিঝিরি, তার পায়ে নূপুরের শব্দ, গগনে গরজে ঘনীভূত মেঘ, সঙ্গে চিরন্তনীকে সঙ্গে রাখা কানে কানে। দাদা আপনাকে অশেষ ধন্যবাদ, অনুরোধ রাখলেন রাধারানী গল্পটি শুনতে পাচ্ছি। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ অর্জুন। হ্যাঁ, আপনি অনুরোধ করেছিলেন, আরও দু একজন অনুরোধ করেছিল, তাদের কথায় আজকে রথের প্রাককালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানীর প্রথম পর্ব শোনালাম, পরের পর্ব সামনের সপ্তাহে রথের পর নিশ্চয়ই। সৌভিক সরকার কসবাহালতু থেকে, শুক্র শনি রবির ভোরে বাজে চিরন্তনীর সুর, মনের আকাশ ভরে ওঠে নতুন স্বপ্নের নূর, মোটিভেশনের কথায় জাগে এগিয়ে চলার প্রাণ, মধুর গানে দূর হয়ে যায় ক্লান্তি আর অবসান। চিরন্তনী হোক প্রতিটি ভোরের অনুপ্রেরণার অবিচল আহ্বান। সৌভিক সরকার, ধন্যবাদ সৌভিক, খুব সুন্দর। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, শুভ সকাল দাদা ভাই, গান গল্প কবিতা শোনার জন্য অপেক্ষা করে আছি, অনেক ধন্যবাদ। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন, আজ একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। আমাদের সভার অত্যন্ত প্রিয় উজ্জ্বল ভট্টাচার্য তার উজ্জ্বল উপস্থাপনায় বঙ্কিমচন্দ্রের রাধারানী আমাদের শোনাবেন। আমরা অনিমিষ চেয়ে আছি সেই গল্পের চরিত্রগুলোর মনে পর্দায় দেখব বলে। এখানে বৃষ্টি হচ্ছে অবিরাম, বাদল মেঘেতে আকাশ গিয়েছে ঢেকে, সারাদিন তাই জানলায় আছি বসে, আকাশের দিকে অপলকে থাকিছি, হাওয়ার বেগ কখনো যাচ্ছে বেড়ে, দিনের বেলাতে জ্বালতে হয়েছে বাতি, চাষের খেতেতে চাষিদের মাতামাতি, দামাল ছেড়েলা সাঁতার কাটছে জলে, জাল টেনে টেনে মাছ ধরছে সে জেলে, গাছগুলো সব ভিজছে বৃষ্টিপাতে, বাজের শব্দে পৃথিবী উঠছে কেঁপে, কুকুরগুলো একসাথে উঠে কেঁদে, গরুগুলো সব উঠল হঠাৎ ডেকে, বাঁশবাগানের পাখিদের ডাকাডাকি, মনে হয় যেন ভর্তি হয়েছে সবে, তাল খেজুরের গাছগুলোতে

যত্নে বানানো বাসা, বাবুই পাখিরা মত্ত হাওয়ায় দুল খাচ্ছে যে খাসা। আলপথে ওই বাঁকটি কাঁধে নিয়ে ফেরিওয়ালা ভাই ফিরছে নিজের ঘরে। বেচাকেনা আজ হয়নি তেমন ভালো, বৃষ্টিতে তার পোশাক গিয়েছে ভিজে। বিদ্যুৎ রায়, অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা চলচ্ছবি তুলে ধরলেন আপনার কথায় কথায় কবিতায়, ধন্যবাদ। অরিজিৎ দাস অধিকারী সেঞ্জিতি বিবেকনগরতে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, শনিবারের শুভ দিবসে আজকে মধুর প্রাতে রাধারানী গল্প শুনি উজ্জ্বলবাবুর সাথে। সাহিত্য সম্রাটের অনবদ্য সৃষ্টি, সমাজের চালচিত্র, বিপদকালে দয়ালুর দয়া দেখি বৈপরীত্য, রথের আগে রথের গল্প শ্রোতার অনুরোধে, হারিয়ে পাওয়া পেয়ে হারানো রথের অনুরাগে, জীবন মানে ওঠা পড়া, কর্মই শক্তি মানি, এক পয়সার মালায় গড়ল নব সম্পর্ক জানি, গল্পের চরিত্র চিত্রণ অসাধারণ উচ্চারণ, পঠন গুণে হরছ তুমি ভরছ সবার মন, রাধার জীবনে রুক্মিণী জীবন পথের বাঁকে, অনুপ্রেরণার এমন দিশা জীবনের ছবি আঁকে, নিবেদন গুণ অসাধারণ দৃশ্যায়ন তুলে ধরো, নতুনত্বের দিশায় তুমি মনটি মোদের ভরো, আধার পথে সহায়তা ছিল আছে থাকবেই, জীবনের এই পথে সদাই প্রভুর কৃপা পাবেই, এসো সবাই এই আসরে এসো তরা করি, বেঁধে বেঁধে থাকি সবে প্রীতির হাতটি ধরি। অরিজিৎ দাস অধিকারী, খুব সুন্দর করে আপনি লিখেছেন এই ছবি, আপনার কথাগুলো ছবির মতো। এরপরে চলে যাচ্ছি পরের বন্ধুর লেখায়, কারণ একটু তাড়াতাড়ি পড়তে হবে, যদি পরে আর কিছু কথা বলার ইচ্ছে আছে দেখা যাক। নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বল বাবু, আজ রাধারানী এবং রথের মেলার গল্প শুনছি। আজকের দিনে এমন রাধারানী আছে শুধু বঙ্কিমচন্দ্রের মতো লেখকের অভাব, সঙ্গে আছি বাকিটা শোনার জন্য। নিরঞ্জন সাহু, অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি তাই, রাধারানীরা তো চিরকাল থাকে, কিন্তু রুক্মিণী কুমার রায় হয়তো আস্তে আস্তে হারিয়ে যায়। এরপরে লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা উশোয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে, গুড মর্নিং উজ্জ্বল দা, আজ আমাদের এখানে আকাশ মেঘলা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মর্নিং ওয়াকে যেতে পারিনি, ঘরে বসে ব্যায়াম করছি আর চিরন্তনী শুনছি, আজ সপ্তাহের দ্বিতীয় চিরন্তনীর আসরে গল্পটা শুনছি, বেশ ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় চিরন্তনী, লিখছেন অনুরাধা মুখার্জি বেহালা থেকে, গল্পের মানে কবে সবাই বুঝব সেই আশায় রইলাম। গল্পের মানে বুঝে সেই মানেটাকে নিজেদের জীবনে প্রতিফলিত করা, সেটাই তো আমাদের সবার কাছে কাম্য। খুব সুন্দর লিখেছেন আপনি, থ্যাংক ইউ। সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, শনিবারের চিরন্তনী আজ বঙ্কিমচন্দ্রের রাধারানী অপূর্ব লাগছে, সাথে আপনার অসাধারণ উপস্থাপনা, দুই পর্বেই আছি মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, অনেক ধন্যবাদ। জানি না দুই পর্বে শেষ করতে পারবো কি না, তিন পর্ব হয়তো লেগে যাবে। সামনের শুক্রবার আসবো, শুক্রবার আসবো, রবিবার আসবো, শুক্রবার রথের পরেই আর রবিবার দিনও থাকবে হয়তো রাধারানীর এই পর্বটি, কারণ বড় উপন্যাস তো, এবং এত সুন্দর সুন্দর পরতে পরতে তার বিভিন্ন চরিত্র চিত্রণ এবং ছোট ছোট বিভিন্ন সেই সময়ের ঘটনা অনুভূতিগুলো খুব সুন্দর। এরপরে লিখছেন ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বল দা, খুব ভালো লাগলো, কি ভালো বললেন, অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের ভালো লাগাগুলো আমাদের কাছে অনেক বেশ বড় পাওয়া। এরপরে কেউ একজন পাঠিয়েছেন একটি ছবি, আচ্ছা ঠিক আছে, সুন্দর একটা জবা ফুলের ছবি, ভাল লাগলো, থ্যাংক ইউ। এরপরে সুপ্রভাত উজ্জ্বল ভাই, তপতিদিহীন মোটর থেকে বলছি, আজ চিরকালীন চিরন্তনীতে রাধারানী গল্পটি শুনছি, উজ্জ্বল ভাইয়ের উজ্জ্বল পরিবেশনায় মন ভরে গেল, বৃষ্টি ভেজা ভরে গল্পটি, খুব ভালো লাগলো, অভিনন্দন জানাই ভাইকে, শুভেচ্ছা সকলকে, অনেক ধন্যবাদ। এরপরে লিখছেন আলপনা মণ্ডল কলংপার আসাম থেকে, মনে হচ্ছে প্রথম পেলাম আপনার বার্তা, চিরন্তনী পরিবারের সকলকে সুপ্রভাত জানালাম, বঙ্কিমচন্দ্রের উপন্যাস শুনিতেছি, উজ্জ্বল দাদার বর্ণনা অসাধারণ, থ্যাংক ইউ। আপনারা প্রত্যেকে যখন এই ভালো লাগাগুলো জানান, তখন মনে হয় আরও আরও কী করে আপনাদের এই ভালো লাগাগুলো বিভিন্নভাবে তৈরি করা যায়, যার জন্যে আমরা চেষ্টা করি এই চিরন্তনীকে বিভিন্ন নতুন নতুন ফরম্যাটে বাঁধবার জন্য। এরপরে লিখছেন যারা বার্তা থেকে, কে লিখছেন দেখি, রঞ্জন, গুড মর্নিং হাওড়া থেকে, দাদা ভাই আজ এখানে খুব করে বৃষ্টি,

হচ্ছে পাখা, কি পাখা বান, যাই হোক শুনতে চিরন্তনী আমরা তাই শুনছি। আচ্ছা মানে আরগুলো এসগুলো আর হয়ে গেছে, এলগুলো বি বা এরকম কিছু হবে, পড়তে একটু অসুবিধা হচ্ছে। আসলে ইংরেজিতে লিখেছেন কিন্তু তার মধ্যে আবার বানানগুলো সব মানে একটু অন্যরকম হয়ে গেছে আর কি, মানে ঠিকঠাক নেই আর কি। যাই হোক ধন্যবাদ পাঠিয়েছেন, প্রত্যেকবার প্রত্যেক সময় পাঠান, খুব ভালো লাগলো। এরপরে লিখছেন, প্রাণের বাঁশি বাজছে দেখো হৃদয় নদীর পাড়ে, দুকুল ছাপানো সখনের সোহাগের, আচ্ছা সোহাগের ঢেউ, ইংলিশে লিখেছেন দুকুল ছাপানো সোহাগের ঢেউ মনোবিনার তারে, জল টম জল তরুণ উঠল বেজে, জল তরুণ উঠল বেজে হৃদয় পাড়া জুড়ে, আলু থালু কেশ উদ্বেল নয়ন দেখছে, নয়ন ডাকছে বাঁশি দূরে। কে লিখেছেন? পায়েল ব্যানার্জি, বেলঘরিয়া থেকে। আরেকটা অনেকটা বড়, কিন্তু যেহেতু ইংলিশে লেখা বড় মানে পড়তে গিয়ে বড্ড আটকে আটকে যাচ্ছে, আসলে গ্যাপগুলো বানানগুলো একটু আমার অসুবিধে হচ্ছিল আর কি। বাংলায় পাঠালে খুব ভালো হয়, তাহলে পুরোটা পড়তে পারতাম। এরপরে লিখছেন রাজবন্ধু সরসনা থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ রাধারানী বাই ইয়োর ড্রামাটিক প্রেজেন্টেশন, থ্যাংক ইউ। এরপর লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল ভাই, বৃষ্টি ভেজা ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, আজ রাধারানীর গল্প আর গানের পরিবেশনা খুব ভালো লাগছে, আজ ওয়ার্ল্ড পপুলেশন ডে, আগামী পূর্ণ রথযাত্রা নিয়ে দু লাইন, রথের রশিতে লাগাও লাগলো টান হাজার ভক্ত আশিস মাগে, রঙিন চুরি মণিহারি পাঁপড় ভাজা হেব্বি লাগে, জয় জগন্নাথ। ধন্যবাদ। আর দেখি কেউ কিছু পাঠিয়েছেন কিনা একটু চট করে, এই মুহূর্তে আর কিছু নেই, কেউ পাঠাননি। যদি কেউ কিছু পাঠান সেগুলো পরে আবার পড়ে দেওয়া যাবে। রাধারানী গল্পটি পড়তে পড়তে আসলে সেই সময়ের যে ছবিটা মনের মধ্যে তৈরি হচ্ছিলো, আসলে আমাদের তো শুধু গল্প পড়া নয়, তার সঙ্গে সঙ্গে কিছু বিশ্লেষণ থাকে, কিছু বিশ্লেষণ আপনারা করেন যেমন করেছেন, কিছু বিশ্লেষণ আমরা আমাদের মতো করে যেগুলো ভাবতে পারি বা ভাবি সেগুলো বলি, এই নিয়েই পারস্পরিক একটা ভালো থাকার একটা চর্চা আমাদের এই চিরন্তনীতে আমরা চেষ্টা করি। তো এই মুহূর্তে রাধারানীর যে গল্পটি পড়ছিলাম, আমাদের এক বন্ধু সেই কথাটি বললেন যে কবে আমরা মানে বুঝবো। আসলে সত্যি তাই, রাধারানীরা রয়েছে, রুক্মিণী কুমাররা এই জীবন থেকে বা এই সমাজ থেকে আস্তে আস্তে অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু কেন হারিয়ে গেছে সেটাও একটা বড় প্রশ্ন। কারণ কোনো জায়গা যদি আমাদের একটা সমস্যা তৈরি করে, আমরা যদি শুধু বলি যে সমস্যা সমস্যা সমস্যা, তাহলে কিন্তু কোনো দিন এই সমাধানটা পাওয়া যাবে না। যদি এই সমস্যার মূলটাকে খুঁজে বার করার চেষ্টা করি, তবে আমরা চেষ্টা করলে তার মানে এগেনস্টে গিয়ে কিছু ভাবতে পারবো, বুঝতে পারবো। কতটা হবে বা হবে না সেটা নির্ভর করবে অনেক কিছুর ওপরে, আমি কতটা জোরে চেষ্টা করছি, কতটা মানে সহৃদয়তা বা ডেডিকেশন নিয়ে চেষ্টা করছি, যে চেষ্টাটা করছি সেটার ক্ষমতা কতটা, ইত্যাদি প্রভৃতি অনেকগুলো ব্যাপার থেকে যায়। তবে মূল কথা যেটা, সেটা হচ্ছে যে এখন সামাজিক যে ওরিয়েন্টেশনটা চলে বা চলছে, তাতে মানুষ বড্ড বেশি সেলফ সেন্টার্ড হয়ে গেছে, আত্মমূলক যেটা বলা যেতে পারে। এবং এই সময় দাঁড়িয়ে এই রুক্মিণী কুমারের মতো মানুষদের পাওয়া খুব মুশকিল, কিন্তু তবুও কি নেই, নিশ্চয়ই আছে। আমাদের প্রত্যেকের মনের মধ্যেই কিন্তু রুক্মিণী কুমার আছে, কিন্তু সেই রুক্মিণী কুমার বেরিয়ে আসতে গেলে কোথায় অন্য রুক্মিণী কুমারের বিপরীত যে সত্তা, সে হয়তো তাকে টেনে ধরে। আসলে ভালো মন্দ যাই বলি না কেন, সব কিছুই কিন্তু মানুষের মনের মধ্যে রয়েছে। কখন কোন সময় কোন সত্তাটা কাজ করবে সেটা কিন্তু নির্ভর করে অনেকগুলো বিষয়ের ওপর, এটা সামাজিক মানসিক তার সাইকোলজিক্যাল বিভিন্ন রকমের ওরিয়েন্টেশন থেকে তৈরি হয়। যাই হোক, এখন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করব একটা ভালোর দিকে এগিয়ে যেতে, ভালো অর্থে, ভালো অর্থে যেটাকে আমরা ভালো বলে মনে করি, যেটাকে আমরা বুঝি যে সেটা ঠিক

না ভুল সেটাই ভালো, কারণ ঠিক করছেন না ভুল করছেন সেটা নির্ভর করে, আপনি যদি প্রথমবার ভুল করেন সেই ভুলটা কিন্তু ভুল হলেও সেই ভুলের থেকেও বেশি ভুল যদি আপনি পরের বার জেনে শুনে আবার সেই ভুলটা করেন, তো যার ফলে আমরা সত্য মিথ্যা ভালো মন্দ ঠিক ভুল এই জাজমেন্টটা সব থেকে ভালো জানতে পারি নিজে, আমি নিজে কি করছি, এবং নিজের সচেতনতা বৃদ্ধি যেটাকে আমরা বলা যেতে পারে বোধ, বোধের বিস্তার সেটাই কিন্তু খুব প্রয়োজন, কারণ এই বোধটাই কিন্তু আমরা শিখি দিনে দিনে আমাদের চারপাশ থেকে নিজের সঙ্গে চারপাশের মিলিয়ে, এই ব্যালেন্সটাই জীবন, এই ব্যালেন্সটাই সুন্দর থাকার একটা প্রচেষ্টা বা এই সুন্দর থাকার একটা মূল সূত্র। আচ্ছা আরও কতগুলো মেসেজ এসে গেছে একটু পরে দিই, কারণ সময় হু করে এগিয়ে চলেছে। শিবশঙ্কর সাত পুয়াগড় হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, শুভ সকাল, সপ্তাহের দ্বিতীয় দিনে শনিবারের বৃষ্টি ভেজা সকালের চিরন্তনী রাধারানী গল্পটা শুনছি বসে বসে, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন, সুপ্রভাত দাদা ভাই, রাধারানীর গল্পটা শুনছি আর ফুল তুচ্ছি, বেশ ভালো লাগছে। সোনালি ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে, অনেক ধন্যবাদ সোনালি। এরপরে লিখছেন প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে, তাপত্য কাঞ্চন্নং গৌরিঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানু সুতাং দেবী ত্বং নামামে হরির প্রিয়া, রাধারানীর গল্প ভালো লাগলো। আপনি রাধারানী একদম প্রণাম মন্ত্র তুলে ধরেছেন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আর কেউ কিছু পাঠিয়েছেন কিনা আর একবার চট করে দেখে নিই। মৌলি ঢাকুরিয়া থেকে লিখছে, সব কিছু উন্নত হচ্ছে কিন্তু কমছে যেটা সেটা হলো মানুষের মানবিকতা। আসলে কি জানেন তো, এই যে উন্নত যেটা হচ্ছে সেই উন্নততা কিন্তু অনেকটাই কৃত্রিমতা, কৃত্রিমতা বাড়লে স্বাভাবিকভাবেই চারপাশের যে প্রাকৃতিক যে ব্যাপারটা যেটা অরিজিনাল প্রকৃত যে ব্যাপারটা সেটা হয়তো কোথাও একটু কমে যায়। আমরা এখন সব ক্ষেত্রেই মানে কৃত্রিম অনেক কিছুকে নিয়ে এগুতে চেষ্টা করি বা ভাবি। এরপরে ভুলুসহা লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, চিরন্তনীর কথা শুনছি রাধারানীর, চোখে যেন কি চোখে দেখলে হবে না, চোখের আলো ফিরিয়ে আনতে হবে আবার। ঠিক, আমরা তো সবাই সেটা চাই, কিন্তু কতটা কিভাবে হবে সেটাই তো আমাদের মূল উপলক্ষ। এরপরে আর কেউ লিখেছেন কি না, পায়েল আবার একটা মেসেজ পাঠিয়েছিলেন, শুভ সকাল দাদা ভাই, মৌসুমী ব্যানার্জি রঘুনাথ বাড়ি গুপ্তিপাড়া হুগলি থেকে লিখছেন, বৃষ্টির ভেজা এই সকালে চিরন্তনী শুনে মন খুশি হয়ে উঠল, রাধারানী গল্পটা শুনতে শুনতে গল্পটা খুব মনে পড়ল, কোনো একটা চ্যানেলের কথা লিখেছেন, খুব ভালো লাগছিল, রথের আগাম শুভেচ্ছা রইল, অনেক ধন্যবাদ। আসলে গুপ্তিপাড়ায় তো রথ একটা বড় ব্যাপার, সুতরাং সেখান থেকে আপনি লিখেছেন, অনেক ধন্যবাদ। আপনার ওখানে মনে হয় রথের সময় মনে ভাণ্ডার লুট হয় যতদূর সম্ভব, নাকি আমার ঠিক মনে নেই, নাকি অন্য সময়, সেটা বিশাল অনুষ্ঠান, কখনো যাওয়ার ইচ্ছে আছে বা রইল, ধন্যবাদ। আস্তে আস্তে আমরা একদম প্রায় শেষের দিকে এসে গেছি, আমাদের আগামীকাল ইন্দ্রাণী থাকবেন আপনাদের সঙ্গে চিরন্তনী নিয়ে, আর একটু পরে সমুখ ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে থাকবেন আপনাদের সঙ্গে, আর আজকের মতো উজ্জ্বল বিদায় চাইছে আপনাদের কাছে। তবে হ্যাঁ, এটা উজ্জ্বল বলে যাচ্ছে যে রাধারানীর পরের পর্ব আগামী সপ্তাহের শুক্রবার এবং রবিবার শোনাবে। সবাই খুব ভালো থাকবেন, একদম শেষ সময়, ভেবেছিলাম আর একটা কিছু গান যদি শোনানো যায়, মানে অন্য কোনো গান, তবে এই মুহূর্তে সময় তো আর নেই। আমরা আজকে শেষ করব আমাদের প্রথাগতভাবে বঙ্কিমচন্দ্রেরই বন্দে মাতরম দিয়ে, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ শুনিয়েছিলাম, আজকে রাধারানী শোনালাম, অন্য কোনো গল্পও শোনানো যদি যায় ভবিষ্যতে দেখব, কারণ যেহেতু বেশিরভাগই উপন্যাস, সুতরাং সেই উপন্যাসগুলো যেহেতু একবারে সম্ভব নয়, কিন্তু পড়তে পড়তে সত্যি মনে হয়, যেটা বারবার করেই বলছিলাম, যে সেই সময়ের চিত্রটা আমরা কত সুন্দর করে তার প্রতিটি লেখার মধ্যে পাচ্ছি, এবং কি সাবলীল লেখা, মানে ভাষাটা শুধু সাধু ভাষা, এটুকুই পার্থক্য, কিন্তু লেখা, তার কনস্ট্রাকশন, তার একটা শব্দ, মানে একটা বাক্যের বাঁধুনি,

কি অসম্ভব সুন্দর! আজ থেকে কত বছর আগে, বাংলা ভাষার একদম প্রথম যুগে। সত্যি শিক্ষণীয়। ধন্যবাদ আপনাদের সবাইকে সঙ্গে থাকার জন্য। আজকের চিরন্তনী তাহলে আপনাদের সবার অনুমতি নিয়ে এখানেই শেষ করছি।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ড।

সুপ্রভাত, শুনছেন 100.1 FM গোল্ড। ঘড়িতে এখন সময় ভোর 6:11 হয়ে 35 সেকেন্ড। আজ আপনার সঙ্গে আছি গোপা। এখন থেকে একেবারে সকাল 7 পর্যন্ত আমরা শুনব প্রভাত বীণা, ভোরের কথা ভোরের সুর, এবং ভোরের কথা ভোরের সুর মনে মেখে আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনের নানান মুহূর্তকে ধরে আনি এই প্রভাত বীণায়। আজও তেমনটাই থাকবে। আর গান শুনতে শুনতে প্রত্যেক দিনের মতন শুরু হোক আজকের আমাদের প্রভাত বীণা।

কৌশিক গোস্বামীর কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। গান শুনতে শুনতে আমরা ক্রমশ সময়ের হাত ধরে এগিয়ে চলেছি। সময়ের হাত ধরে এগিয়ে চলা মানে সময়ের সঙ্গে সঙ্গে এগোনো, আর সময়ের সঙ্গে সঙ্গে এগোনো মানে এখন সময়টা যেমন, ঠিক একটু পরেই সময়টা বদলে যাবে। এটাই নিয়ম, সময় বদলে বদলে যায়। এবং সময় যখন বদলে বদলে যায়, সময়ের সঙ্গে সঙ্গে তেমন অনেক কিছুই বদলে যায়। পরিবর্তনই একমাত্র স্থায়ী সত্য, আর এই পরিবর্তনের সঙ্গে সময়ের একটা খুব গুরুত্বপূর্ণ যোগ রয়েছে। ঘড়ির কাঁটা থামে না, ঋতু থেমে থাকে না, মানুষও আমরা কিন্তু এক জায়গায় চিরকাল থেমে থাকি না। আজ দুঃখ আছে, কাল সুখ আছে, আজ কান্না, কাল আনন্দ, আজকে এখন অন্ধকার, একটু পরেই আলো ফুটবে, আবার এই ভোরে যখন ঝিরঝিরে বৃষ্টি আমাদের ভিজিয়ে দিচ্ছে, আজকে না হোক কালকে রোদ উঠবে, এরকমভাবেই সময় ক্রমশ ক্রমশ ক্রমশ ক্রমশ এগিয়ে চলে এবং সময়ের হাত ধরে আমরাও এগোতে থাকি। আমাদের জীবনে সময় সবচেয়ে বড় ওষুধ এবং সময় সবচেয়ে বড় শিক্ষকও বটে। তাই আজকে সময়ের হাত ধরে আমরা এগোব, এবং সময়ে যে প্রতিনিয়তই পরিবর্তনশীল, সেই কথাই আজকে হবে আমাদের প্রভাত বিনায়। আর সঙ্গে থাকবে নানান শিল্পীর কণ্ঠে নানান গান। গোপা তো আছি আজ আপনার সঙ্গে, ঠিক এই মুহূর্তে একটা গান শুনে ফিরে আসছি আবার সময়ের হাত ধরে সময়ের কথায়।

শ্রীকান্ত আচার্যর কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। জীবনকে যদি একটা নদী ধরা যায়, তাহলে সময় হলো তার স্রোত। সেই স্রোতকে কেউ থামাতে পারে না। আজকে যে শিশু হাঁটতে শিখছে, কাল সে বড় হবে। যে গাছ আজ চারা, একদিন সে ছায়া দেবে। যে দুঃখ আজ বুকের মধ্যে পাহাড় হয়ে বসে রয়েছে, সময়ের হাত ধরে তা একদিন স্মৃতিতে পরিণত হবে, হবেই। তাই তো বলা হয় যে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যাবে, এটাই নিয়ম। এরপর সময় বদলাবে, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের তৈরি করা যে নিয়ম, নিজেদের তৈরি করা ঘেরাটোপ, সে সমস্ত কিছু বদলে যাবে। যে জামা এক সময় আমাদের খুব প্রিয় ছিল, আজ হয়তো সেটা আলমারির একটা কোণে পড়ে রয়েছে, কারণ অন্য আরেকটি জামা এখন আমাদের খুব প্রিয় হয়েছে। একটা গান একটা সময় দিনে 10 বার শুনতে ভালো লাগতো, বা 10 বার শুনতাম। মাসের পর মাস বা বছরের পর বছর হয়তো সেই গানটা শোনাই হয় না। যে সমস্যার জন্য আমাদের জীবন একেবারে জর্জরিত ছিল এবং কত রাত জেগে জেগে কাটিয়ে দিয়েছি, সেই সমস্যার কথা মনে পড়লে আজকে হয়তো ঠোঁটের কোণে হালকা একটা হাসি উকি দিয়ে যায়। এটাই হচ্ছে সময়ের একটা জাদু। সময় কারোর বন্ধু নয়, সময় আবার কারোর শত্রুও নয়। হ্যাঁ, খারাপ সময় ভালো সময় বলে একটা কথা আসে, আমাদের নিজেদেরই তৈরি করা সে কথা। কিন্তু সময় সে খারাপই হোক বা ভালোই হোক, সময় কিন্তু শুধু এগিয়ে চলে। সময় এগিয়ে চলার সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্ক, আমাদের চিন্তা, আমাদের অভ্যেস, এমনকি আমরা নিজেরাও ক্রমশ বদলাতে থাকি। আর এই বদল তা কিন্তু সময়েরই নিয়ম। সময় যত এগোবে, সমস্ত কিছুই তত বদলাতে যাবে। বদলের হাত ধরে, সময়ের হাত ধরে আমরাও এগোতে থাকব, এবং তার সঙ্গে সঙ্গে শুনতে থাকব গান।

ইন্দ্রাণী সেনের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। সময়ের এগিয়ে চলার সঙ্গে সঙ্গে এই যে আমাদের জীবনের পরিবর্তন, এটাকে কিন্তু আমরা অনেকেই ভয় পাই।

তাহলে কি আমাদের জীবনটা সুন্দর হতো? জীবনের সৌন্দর্যই লুকিয়ে রয়েছে কিন্তু প্রত্যেক দিনের নতুন নতুন পথ চলায়। এবং আমাদের প্রত্যেকের যদি মনেও হয় যে আমরা তো রোজই একরকমভাবে সকালবেলা ঘুম থেকে উঠছি, তারপর নিজেদের কাজ করছি, তারপরে রাত আবার সন্ধ্যেবেলা বাড়ি ফিরছি, ফিরে একটু টিভি দেখছি বা একটু মোবাইলে চোখ রাখছি, তারপর আবার খাওয়া দাওয়া করছি, আবার ঘুমিয়ে পড়ছি, আবার পরের দিন সকালবেলা উঠছি, কাজে বেরোচ্ছি, প্রত্যেক দিনই তো একই রকম জীবনযাত্রা। কিন্তু একটু যদি গভীরভাবে ভাবি তাহলে এই যে প্রত্যেক দিনের একই রকম জীবনযাত্রার মধ্যে কত রকম ঘটনাচক্র, কত রকম কত কিছু আমাদের সঙ্গে নতুন নতুন ঘটে, আজকের থেকে আগামীকাল যা অন্যরকম হবে এবং গতকাল যা অন্যরকম ছিল, সময় এমনই। আমরা যতই বলি না কেন যে আমরা একই রকম আছি বা পরিবর্তন না হলেই ভালো, সেটা কিন্তু হয় না। কারণ জীবনের ধর্মই হচ্ছে এগিয়ে চলা। সময় এগিয়ে চলে, সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই বদলাতে বদলাতে যায়। আমরা অনেক সময় বলি, যে কথা শুরুতেও বলছিলাম, যে অনেক সময় আমরা বলি সময়টাই আমার খুব খারাপ যাচ্ছে। কিন্তু সময় কোনোদিন তো একরকম থাকে না। আজকে যেমন মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে, একটু পরে বা কালকে বা পরশু দিন রোদ উঠবে। আজকে যদি খুব এই সময়টা ভাল লাগছে না মনে হয়, কালকেই ভোরবেলা হয়তো নতুন উদ্যমে আমরা ঘুম থেকে উঠব। পরিবর্তনই জীবনের স্বাভাবিক সত্য। সুখ যেমন চিরস্থায়ী নয়, দুঃখও তেমন চিরস্থায়ী নয়। গৌতম বুদ্ধই তো বলতেন আমাদের এমন কথা। একজন বৃদ্ধ কৃষক ছিলেন, তার একটা ঘোড়া ছিল। সেই ঘোড়াটা একদিন পালিয়ে গেল, সবাই বলল খুব খারাপ হয়েছে। বৃদ্ধ তখন বললেন দেখা যাক। কয়েকদিন পর ঘোড়াটা ফিরে এলো এবং সঙ্গে করে আরেকটা ঘোড়া নিয়ে এলো। সবাই বলল বাহ, তোমার কি ভাগ্য। বৃদ্ধ তখন বলল দেখা যাক। এবার তার ছেলে সেই নতুন ঘোড়ায় চড়তে গিয়ে পা ভেঙে বসে রইল। তখন সবাই বলল এ মা, এ তো খুব খারাপ হলো। তখন বৃদ্ধ বলল দেখা যাক। কয়েকদিন পর এবার দেশে যুদ্ধ শুরু হলো। গ্রামের যত যুবক ছিল সবাইকে নিয়ে যাওয়া হলো যুদ্ধক্ষেত্রে। কিন্তু যেহেতু সেই বৃদ্ধের ছেলের পা ভাঙা ছিল, সেজন্য তাকে নিয়ে যাওয়া হলো না। জীবন আসলে এমনই, আজ যেটা খারাপ কালকেই হয়তো সেটা কোনো না কোনো কারণে ভালো হয়ে যেতে পারে, বা আজকে যেটার জন্য মনে হচ্ছে আমার দুর্ভাগ্য বা আমার ভাগ্যটাই খারাপ, কালকে হয়তো সেই কারণটাই সৌভাগ্যের কারণ হয়ে যেতে পারে। তাই সময়ের সঙ্গে সঙ্গে এগোনো এবং সময় যেভাবে যেদিকে বয়ে নিয়ে যাচ্ছে সেদিকে এগিয়ে চলার মধ্যেই জীবনের চরম সত্য রয়েছে। এ কথা কিন্তু আমরা বারবার ভুলে যাই, কিন্তু ভুলে গেলে চলবে না। সময় ক্রমশ এগোতে থাকে, সময়ের সঙ্গে সঙ্গে আমরা এগোই, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চিন্তা, আমাদের চেতন, আমাদের সাধন সমস্ত কিছুই বদলে বদলে যায়।

0: অজিত পাণ্ডের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। গান শুনতে শুনতে আবার আমরা সময়ের হাত ধরে এগোতে থাকি। আমাদের প্রত্যেক দিনের জীবনে খুব গুরুত্বপূর্ণ যে যন্ত্রটি আমাদের সঙ্গে সঙ্গে চলে তা হচ্ছে আমাদের মোবাইল ফোন। মোবাইল ফোন নির্দিষ্ট সময়ে আপডেট না করলে তখন সেটা ধীর হয়ে যায়, অনেকগুলো অ্যাপ তাতে চলতে চায় না, অনেক কষ্ট করে তাকে চালাতে হয়। কিন্তু আমরা যখন দেখি যে আমাদের মোবাইল ফোনটা সমস্যা করছে, চলতে চাইছে না, তাড়াতাড়ি চলছে না, তখন আমরা তাকে আপডেট করি। অথচ আমাদের নিজেদের যে চিন্তা ভাবনা, নিজেদের যে চলা, সেটাকে কখনোই আমরা আপডেট করতে রাজি থাকি না। আমাদের মধ্যে পুরনো অভিমান, পুরনো রাগ, পুরনো ব্যর্থতা, এগুলো সব জমানো থাকে, আর জমাতে জমাতে জমাতে জমাতে আমাদের ভেতরের হার্ড ডিস্কটা ক্রমশ ফুল হতে থাকে, এবং যত সেটা ফুল হতে থাকে ততই কিন্তু আমাদের ভাল লাগে না, আমাদের এগোতে ইচ্ছে করে না, আমাদের কাজ করতে ইচ্ছে করে না, আমাদের মনটা ভালো থাকে না। আসলে আমাদের মনও কিন্তু মাঝে মাঝে নতুন কিছু চায়, নতুন আশা, নতুন শুরু, নতুন কিছু সবসময় মন খুঁজে ফেরে সময়ের হাত ধরে ধরে। আর সেই রকম খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতেই কোথাও না কোথাও এমন সময় আসে যে সময় আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আমরা হয়তো সবসময় বুঝতে পারি না, কিন্তু সময় আমাদের অনেক কিছু বুঝিয়ে দেয়। ওই যে বললাম, অনেক সময় মনে হয় সময়টা এখন আমার খারাপ যাচ্ছে, কিন্তু কিছুদিন পরে, কিছু বছর পরে হয়তো বোঝা যায় আজকে সময়টা খারাপ ছিল বলেই পরবর্তী ভালো সময়টা আমার কাছে এসেছে। ফলে এইটা একটা ঘটনা, এবং ভালো সময় খারাপ সময় কোনোটাই কিন্তু আমাদের কাছে দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু ভালো সময়টা কেমন যেন ফুরুত করে বেরিয়ে চলে যায় আর খারাপ সময়টা আমাদের সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে চলতে থাকে। সময় কিন্তু চলতেই থাকে, চলতেই থাকে, কারণ সময়ের কারোর জন্য দাঁড়ানোর সময় নেই, সময় ক্রমশ এগিয়ে যায়।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100

ভূপেন হাজারিকার কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। গান শুনতে শুনতে আমরা চলে যাই সময়ের হাত ধরে আরো কিছুটা এগিয়ে।

মনোবিজ্ঞান একটা কথা বলে, মানুষের মস্তিষ্ক পরিচিত জিনিসকে নিরাপদ বলে মনে করে, তাই নতুন কিছু মানেই মানুষের কাছে অনিশ্চয়তা। নতুন কিছু মানেই সেই অনিশ্চয়তা থেকে একটা ভয়, তাই নতুন চাকরি, নতুন শহর, নতুন সম্পর্ক, নতুন অভ্যেস, সমস্ত কিছুতেই প্রথমে একটা অস্বস্তি লাগা থাকে। মনে হয় যে এটা যদি আগের মতন না হয়, তখন মনে হয় মানে হয়তো আগের যা কিছু চলছিল সেটাতে হয়তো একটু বিরক্ত, কিন্তু তবুও নতুন কিছুর মধ্যে যেতে গিয়ে মনে হয় যদি আগের মতন না হয়, বাবা আগেরটাই ভালো আছে, যতই বিরক্তি থাক যতই যাই থাক। কিন্তু কোনো ছোট শিশু যখন প্রথমে হাঁটতে থাকে শেখে, তখন সে পড়ে যায় এবং তারপর আবার সে উঠে দাঁড়ায়, কারণ তার মধ্যে তো ওই বোধটাই তৈরি হয়নি যে আমি পড়ে গেলাম মানে আমি হেরে গেলাম। সে জানে আমি পড়ে গেছি, আমাকে আবার উঠে হাঁটতে হবে। এটা একটা সহজ সরল জীবনের জায়গা, এবং এই শিক্ষাটা বা এই সহজ সরল জীবনের যে জায়গা, সেটা যত আমরা বড় হতে থাকি তত জটিল হতে থাকে পারিপার্শ্বিক নানান কারণে, এবং সেই জটিলতার জন্যই কিন্তু আমাদের মধ্যে ভয়, পরিবর্তনের ভয়। সময় যতই এগিয়ে যাক না কেন, তবু আমরা কেমন যেন তাকে টেনে ধরতে চাই, টেনে ধরতে চাই, কিন্তু সময়কে ধরে রাখা সে কি কম কথা, সে কি যায় কখনো? সময় তো ক্রমশ এগিয়ে যাবে, এগিয়ে যাবে, এগিয়ে যাবে। ভয়ই হচ্ছে আসলে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। কথাটা শুধু বিপদের জন্য নয়, পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু এই কথাটা সত্যি। অনেকেই আমরা বলি তো অনেক সময় যে আমাদের পড়ার মতন কোনো জামা নেই, কিন্তু আলমারি খুলে দেখা যায় যে এতগুলো জামা রয়েছে যে দরজাটাই ঠিকমতো বন্ধ হচ্ছে না। আসলে অভাবটা তো জামার নয়, অভাবটা হচ্ছে নতুন কিছু পড়ার ইচ্ছে। আমাদের মন কিন্তু নতুনত্ব চায়, আবার অন্যদিকে পরিবর্তন যদি আসে বা নতুনের দিকে যদি ঝুঁকি, তাহলে কেমন যেন একটুখানি মনে হয় সেই আগেরটাই ভালো ছিল। এই জায়গাটা থেকে যদি আমরা না বেরোই, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে হাঁটা কোথাও না কোথাও আমাদের একটুখানি ব্যাহত হবে, কিন্তু কোনোভাবেই আমরা তো সেটা করতে পারবো না। তাই সময়ের হাত ধরে আমাদের কিন্তু এগিয়েই চলতে হবে, কারণ এমনটাই জীবন, এমনটাই হয়।

শ্যামল মিত্রের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আমরা কিন্তু প্রভাত বিনায় অনেক দূর পথ হেঁটে এলাম। সময়টা যখন থেকে শুরু করেছিলাম এখন কিন্তু সময়টা অনেকটাই এগিয়ে গেছে। সময় তো এভাবেই এগোয়, সময় এভাবেই এগোতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে এই যে পরিবর্তন, এটাই যখন নিয়ম তখন নিজের ওপর বিশ্বাস রাখাটা খুব প্রয়োজন। আর সময় যেমনভাবে আমার কাছে যা কিছু নিয়ে আসছে বা জীবনের পথে চলতে চলতে সময়ের সঙ্গে চলতে চলতে যা কিছু যেমনভাবে আমার কাছে ধরা দিচ্ছে তাকে যদি খুব সহজেই, ওই যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লহ সহজে, তাকে যদি খুব সহজে গ্রহণ করা যায় তাহলে জীবনটা সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে পারে। বলাটা যতটা সহজ করাটা নিশ্চয়ই ততটা সহজ নয়, কিন্তু যদি সহজ করে নেওয়া যায় তাহলে জীবনের অনেক ভার কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে লাঘব হয়ে যেতে পারে। সময়ের সঙ্গে এগিয়ে চলবার আর একটা বড় জায়গা হচ্ছে অপেক্ষা করা। একটা ঘড়ির কাঁটা সেকেন্ড সেকেন্ড সেকেন্ড করতে করতে মিনিট, তারপর ঘন্টা, তারপর দিন রাত বছর এরকমভাবে এগিয়ে চলে। ঘড়ির কাঁটা কিন্তু কখনোই লাভ দিয়ে একটা বছর পার করে দিতে পারে না। ঘড়ির কাঁটায় কোনো ওই টাইম মেশিন লাগানো নেই যাতে করে একটা সুইচ দিলেই আমরা এগিয়ে যেতে পারবো বা পিছিয়ে যেতে পারবো। আমরাও যদি আমাদের জীবনে সময়ের সঙ্গে সঙ্গে ওই একটু একটু একটু একটু করে এগোই তাহলে আমাদের এগোনোর যে ধাক্কাটা সেটা অনেক বড় করে, অনেক বেশি করে আমাদের কাছে এসে লাগে না। জীবন যেমনটা আমাদের কাছে, আমাদের তো অনেক কিছু চাওয়ার থাকে, আমাদের অনেক কিছু পাওয়ার থাকে, আমাদের অনেক কিছু হওয়ার থাকে, কিন্তু অনেক সময় হয় আবার অনেক সময় হয় না। যখন হলো না তার মানে এটা নয় যে আমি হেরে গেলাম, যখন হলো না তার মানে এটা নয় আমার কিছুই হলো না। আসলে কিন্তু কিছু তো হলোই। আমাদের জীবনের পথে চলতে চলতে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে কত কিছুই তো ঘটছে, তাই অবশ্যই কিছু হলো। সময়, ভালো সময় এবং খারাপ সময় যে সময় আসুক না কেন, সময় কিন্তু কখনোই আমাদের কাছ থেকে শুধু কেড়ে নেয় না, অনেক কিছুই কেড়ে নেয় সময়ের সঙ্গে সঙ্গে। অনেক প্রিয় মানুষ, প্রিয় জিনিস, প্রিয় অনেক কিছু হারিয়ে যায়। কিন্তু অনেক সময় সময় যা কিছু নিয়ে যায় যেতে যেতে কিন্তু পরবর্তী সময় হয়তো আরও অনেক কিছু ভালো দিয়ে যায়। তাই জীবনের প্রত্যেকটা পরিবর্তন বা জীবনের সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ধাপ যে এগিয়ে চলা, সেটা যদি খারাপও হয় একটু যদি আমরা ভেবে দেখি হয়তো সেটা অভিশাপ নয়, হয়তো নতুন কোনো অধ্যায়ের শুরু হবে, হয়তো নতুন কোনো জীবন বইয়ের পাতা খুলবে, সেই জন্যেই আজকে এটুকু দরকার ছিল। যদি জীবনে কান্না না থাকে তাহলে হাসির যে গুরুত্বটা সেটাই তো আমাদের জীবনে থাকবে না। আমাদের জীবনের পথ চলতে চলতে অনেক কিছু আমাদের বদলাবে, আমাদের অনেক কিছু হারিয়ে যাবে, অনেক কিছু আমরা জীবনে পাব, এইভাবেই জীবন তো চলে। আমরা কখনো মুচকি হাসি হেসে জীবনকে স্বাগত জানাই, কখনো উৎফুল্ল হয়ে জীবনকে আদর করে আলিঙ্গন করে কাছে টেনে নিই, আবার কখনো কান্না দিয়ে জীবনের অনেক কিছু ধুয়ে যায়। যাই হোক না কেন, জীবনটা কিন্তু চলতেই থাকে সময়ের হাত ধরে। আর সময়ের হাত ধরে চলতে চলতে সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে যাবে, এটাই নিয়ম। কিন্তু একটা জিনিস, ভালো মানুষ হয়ে থাকার সিদ্ধান্ত সেটা কিন্তু সবসময় আমাদের নিজেদের, ভালো কিছু করবার সিদ্ধান্ত সেটা সবসময় আমাদের নিজেদের। এইটুকু যদি আমাদের মধ্যে থাকে তাহলেই কিন্তু খারাপ সময় আসুক বা ভালো সময়, একটা সময় গিয়ে আমরা ষোলো আনা সব কিছু পেয়ে যাব। আর শেষ করতে হবে আজকের প্রভাত বিনা। গোপা ছিলাম আজ আপনার সঙ্গে। সময় পরিবর্তন হবেই, এই নিয়ে আজকে আমাদের প্রভাত বিনা আমরা শুনছিলাম কবি।

সুমনের কণ্ঠে এই গান আমাদের সকলের জন্য রইল। ভালো থাকুন সবাই, সময়ের সঙ্গে থাকুন আর ভালো রাখুন। গোপা আবার ফিরে আসবে 8:30 মনের মেলোডি নিয়ে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে।

নেবো আমরা, কিন্তু থাকবো আমরা গানে, থাকবো আমরা কথায়। আপনার সঙ্গে নিশ্চয়ই আমার কথা হবে 9903055992 এই নাম্বারে। কী বিষয় নিয়ে কথা হবে না হবে সমস্ত কিছু আমরা শুনবো, কিন্তু শুরুতে পথ চলতে চলতে যা আমাদের সঙ্গে থাকে, গান।

একে একে দুই, দুই একে তিন, এই রকম মানে গুনতি যদি আমরা গুনতেই থাকি তাহলে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এমনটা হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। বন্ধু বান্ধবের সংখ্যা হতে পারে, পাশাপাশি মানুষের সংখ্যা হতে পারে, এরকমভাবেই বাড়তে থাকে। আবার যেটা হয়, অনেক সংখ্যা থাকলেও অনেকের মাঝে আমি বা আপনি একা হয়ে থাকতে পারি, আবার একা অনেক সময় একাই থাকতে পারি, সঙ্গে আর দুই তিন চার পাঁচ ছয় সাত আট কেউ নেই, এরকমও হতে পারে, আবার অনেকের মাঝে একাও হতে পারে। মাঝে মাঝে আমাদের মন তো কখন যে কোন দিকে যায় বোঝা খুব মুশকিল, বুঝেছেন তো? আমাদের মন যখন একা হয়, যখন আমাদের একটু একা মনে হয়, যখন একটু একাকিত্ব আমাদের গ্রাস করে, ঠিক সেই সময় আমাদের অনেক মানে একা ব্যাপারটা নিয়ে একটা বিলাসিতা তৈরি হয়, এবং এই একা বিষয়টা নিয়ে আমরা বেশ র্যালিশ করি বিষয়টাকে। কখনো একা আমাদের ভালো লাগে না, কখনো একা আমাদের ভালো লাগে, কখনো একা আমাদের অনেক কিছু করতে ইচ্ছে করে, কখনো একা আমাদের কিছুই করতে ইচ্ছে করে না, কখনো একা একা প্রচুর খেতে ইচ্ছে করে, কখনো একা একা কিছুই খেতে ইচ্ছে করে না। এই একা ব্যাপারটা খুব অদ্ভুত। তো এই একাকিত্ব যখন আমাদের সঙ্গে আসে, তখন আমাদের কাছে সবচেয়ে কাছের এবং সবচেয়ে নিকট আত্মীয়ের মতন যে বন্ধু আমাদের সামনে থাকে, আমাদের হাতের গোড়ায় থাকে, আমাদের হাতে মুঠোর মধ্যে থাকে, সেটা হচ্ছে মোবাইল। এবং এই মোবাইলের

সঙ্গে বন্ধুত্বে বা মোবাইলের সঙ্গে আত্মীয়তায় আমরা অনেকেই কিন্তু একাকিত্ব ভুলতে চাই। কিন্তু না না না না না, আজকে আমি সে কথা একেবারেই বলবো না। আমি যে কথা বলবো সেটা হচ্ছে, মোবাইলকে যদি আমরা বাদ রাখি, একটা সময় তো আমাদের কাছে মোবাইল ছিল না, তো যে সময়টা আমাদের কাছে মোবাইল ছিল না বা এখনও যদি আমরা আমাদের মোবাইলটাকে একটু সরিয়ে রাখি, তাহলে আপনার কাছে যদি আপনি কখনো আপনার মনে হয় যে আপনি একটু একাকিত্বের মধ্যে পড়েছেন, তো সেই একাকিত্ব থেকে বেরিয়ে আসবার জন্য আপনি কোন বন্ধুকে বেছে নেন? মোবাইল ছাড়া আপনি কোন বন্ধুকে বেছে নেন একাকিত্বকে ভুলবার জন্য বা একাকিত্ব থেকে বেরিয়ে আসবার জন্য? এটাই হচ্ছে আজকে আমাদের 9903055992 এই জায়গায় আপনি নিশ্চয়ই সে কথা বলতে পারেন, যাতে করে আমরা অনেকেই যারা একটু একাকিত্বের মধ্যে ভুগি, তারা সেই মোবাইল ছাড়া অন্য কার অন্য কিসের সঙ্গে বন্ধুত্বের মধ্যে দিয়ে সে একাকিত্ব থেকে বেরিয়ে আসতে পারে। এরকম একটা বিরাট জিনিস রয়েছে, সেটা হচ্ছে গান। গানের সঙ্গে আমরা যদি থাকি, তাহলে অনেক মুহূর্ত অনেক কিছু নিমেষেই আমাদের কাছে কেমন যেন সুরেলা হয়ে ওঠে, কীরকম যেন একটা সুরে তালে ছন্দে আনন্দে ভরে ওঠে। আবার অনেক সময় আমরা একাকিত্বে একটুখানি ওই কি বলবো বিরহ বিরহ টাইপ গানও শুনি, ঠিক আছে, যেটা পছন্দ, মানে একাকিত্বে যার যেটা পছন্দ, যে সুর যে তাল যে লয় পছন্দ সেটাই আমরা পছন্দ করি, কারণ আমাদের ভালো লাগে। তো গান যেরকম আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই একটা বিশেষ বন্ধু, আমাদের শুধুমাত্র একাকিত্ব নয়, অনেক সময় যা আমাদের কাছে আসে এবং আমাদের সঙ্গে থাকে, এরকম আর কোন বন্ধু মোবাইল ছাড়া আপনার একাকিত্ব থেকে আপনাকে বেরিয়ে আসবার জন্য সাহায্য করে বা সাহায্য করতে পারে? বা এমনও হতে পারে আপনি কোনোদিন একাকিত্ব নিয়ে ভাবতেই পারেননি, কিন্তু আপনার মোবাইল ছাড়া সেই জিনিসটি ভালো লাগে, সেটাও আপনি কিন্তু এসে আমাদের বলতে পারেন। প্রাণীও হতে পারে, আবার জড়ও হতে পারে, কিন্তু যাই হোক না কেন, তাকে বন্ধু হতে হবে আমাদের। আর ঠিক এই মুহূর্তে আপাতত আমরা যে গানটা শুনবো সেই গানটা গানের কথাই বলছে।

গানে গানে ঠিক এই সময় যখন কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই, যখন হয়তো বা জানলার ধারে বা ব্যালকনিতে বসে আছেন, আমি জানি না ঠিক এই মুহূর্তে আপনার জানলার ধারে বা ব্যালকনিতে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, ঝমঝম করে, নাকি রোদ উঠেছে, এক ফালি রোদের

একটুখানি ছোঁয়া আপনার গায়ে এসে লাগছে, আমি বুঝতে পারছি না সেটা স্টুডিওতে বসে। কিন্তু যাই হোক না কেন, বৃষ্টি পড়ুক বা রোদ্দুরে উঠুক বা মেঘলা থাকুক আকাশ, ঠিক এই মুহূর্তে যদি মনে হয়, মনে হতেই পারে, মনের তো ওই রকমই মতি, তার মনে হতেই পারে, তো তার যদি ওরকম মনে হয় যে আমার একটুখানি একা একা লাগছে, তো সেই একা একা থেকে উদ্ধার পেতে আমাদের কাছে অনেক কিছু জিনিস থাকে। এবার অনেক কিছু জিনিস থাকে বটে, কিন্তু একা থেকে মানে একাকিত্ব থেকে উদ্ধার পেতে আমাদের হাতে সবচেয়ে সহজে যেটা চলে আসে তা হচ্ছে মোবাইল। এবার আপনি বলতে পারেন মোবাইলের তো শুধুমাত্র কথা বলা বা গেম খেলা বা অন্য কিছু সেটাই তো একমাত্র কাজ নয়, মোবাইলের ভেতর দিয়ে আমরা গান শুনতে পারি, আমরা গল্প শুনতে পারি, আমরা নাটক শুনতে পারি, আমরা অনেক কিছু করতে পারি, একদমই তাই, করতেই পারি। কিন্তু তবুও বলবো, আজকে যদি আমি মোবাইলটাকে অফ রাখি, মোবাইল আজকে আমার কাছে অফ, এবং মোবাইল অফ রাখবার পর আমার মধ্যে একটা একাকিত্ব একাকিত্ব ব্যাপার ধরুন তৈরি হয়েছে, সেই একাকিত্ব থেকে যদি মুক্তি পেতে চাই বা যদি বেরিয়ে আসতে চাই, তাহলে ঠিক কি করব, কার কাছে যাব, গাছের কাছে যাব, আকাশের কাছে যাব, নদীর ধারে যাব, কি কি করতে পারি আমরা সেই একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য। দেখবেন একদম যখন এই অনুষ্ঠানটি শেষ হচ্ছে, আমাদের মনের মেলোডি আজকে যখন শেষ হবে, তখন গোপার কাছে অনেকগুলো মানে প্রায় এক ঝুড়ি জিনিসপত্র থাকবে একাকিত্ব থেকে উদ্ধার পেতে। তাহলে এই একাকিত্বটা আসে কোথা থেকে? এই একা একা থাকবার একটা যে প্রবণতা, তার থেকেই একাকিত্ব? না না না, আমি সেটা বলছি না, মানে মাঝে মধ্যে অনেক ক্ষেত্রেই আমাদের নানান রকম কিছুর মধ্যে দিয়ে এগোতে হয়, নানান রকম স্ট্রেস, নানান রকম ঝামেলা, নানান রকম ঝগড়াঝাটি, এসবের মধ্যে দিয়ে এগোতে গেলে মানে দুধ ছাই ভাল লাগছে না, আমি বড় একা। তো সেই রকম যখন মনে হয় তখন অনেকগুলো উপায় আমাদের কাছে থাকে যেগুলো কিন্তু আমাদের সেই সময় থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে। আপনারাই বলবেন কিন্তু সেই কথা, দেখবেন এই অনুষ্ঠানের পর। কিন্তু আপনাদের আমি হাত জোর করে একটা অনুরোধ করছি, প্লিজ যখন অনুষ্ঠান চলছে তখন যদি আপনি ফোন করেন না কোনো রকমভাবেই, আমার পক্ষে সেই ফোন ধরা সম্ভব নয় একেবারেই। মিতা পোদ্দার কেউ একজন, উনি ফোন করছেন অনুষ্ঠান চলাকালীন, কিন্তু এটা তো ফোনের প্রোগ্রাম নয়, ফোন ইন অনুষ্ঠানও নয়, আমি কথা বলতে পারবো না কোনো রকমভাবে। আমাদের এক একটা অনুষ্ঠানের এক এক রকম ধরন থাকে, ফোন ইন অনুষ্ঠানে নিশ্চয়ই কথা বলা যায় বা কথা বলে সেই রকমভাবে কাজ করা যায়, কিন্তু এটা যেহেতু ফোন ইন অনুষ্ঠান নয় সেজন্য দয়া করে ফোন করবেন না, কারণ ফোন আমি ধরতেও পারবো না, যেটা উল্টে হবে অন্যান্য মেসেজগুলো পড়তে আমার দেরি হয়ে যাবে বা অসুবিধা হবে। প্লিজ ফোন করবেন না, যা আপনার বক্তব্য, বিষয় ছাড়া কোনো কথাই বলার সময় নেই, কারণ সময় খুব লিমিটেড, সেই জন্য সময় এগিয়ে চলে ক্রমশ ক্রমশ, সেজন্য আপনার যা বক্তব্য বিষয় আপনি নিশ্চয়ই আমাকে পাঠান মেসেজ করে, আমি নিশ্চয়ই আপনার মেসেজ পড়ব। আর আপাতত যে মনের মতি মন্দ বাবা, সেই মনের কথা একটু গানে গানে শুনি সহজ মায়ের সঙ্গে।

সহজ মায়ের গান শুনতে শুনতে আমরা চলে যাব মেসেজে, কিন্তু বিষয়টা হচ্ছে জানেন তো আমি না ইংরেজিটাও ভালো বলতে পারি না, হিন্দিটাও ভালো বলতে পারি না, বাংলাটা ভালো বলতে পারি। এবং সেই প্রথম থেকে আমি বলে যাচ্ছি আপনারা প্লিজ কেউ ফোন করবেন না। কেন ফোন করছেন আমি বুঝতে পারছি না, ফোনটা তো ধরতে পারবো না। তার কারণ হচ্ছে যেটা ফোনে অনুষ্ঠান নয়, বারবার বলছি কেন শুধু শুধু ফোন করছেন বুঝতে পারছি না। তো মোবাইলটা একটু সরিয়ে মানে টাইপ করবার জন্য মোবাইলটা হাতে রাখুন, বাদবাকিটা সরিয়ে রাখুন কালকে, কারণ আমাদের বিষয়টাই হচ্ছে মোবাইল যখন হাতে নেই তখন একাকিত্ব থেকে বেরিয়ে আসবার জন্য ঠিক কোন পথ আপনি বেছে নেন সেটাই কেবলমাত্র আজকে জানার। ঠিক এই মুহূর্তে আমি কার কাছে যাচ্ছি, এই মুহূর্তে আমি ফোন ছাড়া বই বেছে নিই এবং অবলা জীবদের সঙ্গে সময় কাটাই, যেমন কুকুর বেড়াল এদের সঙ্গে, সৌভিক সরকার কসবা হালতু। এরপর কার কাছে যাব আমি, একাকিত্বকে কাটাবার জন্য আমি মোবাইল ছাড়া ডিভিডি প্লেয়ারে গান শুনি, স্বর্ণযুগের গান শুনলে আমার একাকিত্ব কেটে যায়, ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। এরপর গোপাল পাল বেলেঘাটা কলকাতা 10 থেকে তিনি বলছেন, একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আমার দৈনন্দিন জীবনে কিছু সহজ অথচ কার্যকর অভ্যেস গড়ে তুলেছি। যখনই একা লাগে আমি নিজেকে কোনো না কোনো সৃজনশীল কাজের মধ্যে ব্যস্ত রাখি, বই পড়া, পছন্দের গান শোনা কিংবা ডায়েরি লেখা আমার একঘেয়েমি কাটাতে দারুণ সাহায্য করে। এছাড়া ঘরের চারপাশ পরিষ্কার করার মাধ্যমে আমি নিজের মনকে অন্য দিকে ঘুরিয়ে নিই। বিষণ্ণতা দূর করতে আমি নিয়মিত বিকেলে কিছুক্ষণের

জন্য হাঁটতে বেরোই, প্রকৃতির সঙ্গে সময় কাটাই, মাঝে মাঝে পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করি যা আমাকে মানসিক প্রশান্তি দেয়, নিজের প্রতি যত্ন নেওয়া এবং ছোট ছোট কাজে নিজেকে ব্যস্ত রাখার মধ্যে দিয়ে আমি একাকিত্বকে জয় করি। একাকিত্বকে জয় করবার জন্য নানান উপায় আমাদের প্রত্যেকের কাছে রয়েছে আমি জানি, এবং এই নানান উপায়ের কথা আমরা প্রত্যেকেই জানতে পারব, মানে প্রত্যেকের কাছ থেকেই শুনে জানতে পারব সেটাও কিন্তু আমি জানি। একাকিত্বের বেশ কিছু বিষয় রয়েছে, মানে আমরা একাকিত্ব থাকলে আমাদের একটুখানি অসুবিধা হয়, আমরা কীরকম যেন একটা ডিপ্রেশন মতো একটা ব্যাপার আমাদের মধ্যে আসে, কিন্তু একাকিত্বের মজা রয়েছে কতগুলো, যেটা হচ্ছে নিজের সঙ্গে নিজের ঝগড়া হলেও আমি কিন্তু জিতে নেব, এটাই হচ্ছে বিষয়, অন্য কেউ জিততে পারবে না। আর রিমোট নিয়ে যখন কাড়াকাড়ি হয় পাঁচজনের সঙ্গে, যে কোনো রিমোট, এসে রিমোট হতে পারে, টিভি রিমোট হতে পারে, যে কোনো রিমোট নিয়ে যখন, পাখাতেও কিন্তু আজকাল রিমোট আসছে বা রিমোট হচ্ছে, তো রিমোট নিয়ে, যে কোনো রিমোট নিয়ে যখন কাড়াকাড়ি হয় পাঁচজনের সঙ্গে বা দশজনের সঙ্গে, তখন কিন্তু, কিছু না হলে দুজনের সঙ্গে, তখন কিন্তু যখন একা থাকা হয় তখন রিমোটের জন্য কারুর সঙ্গে যুদ্ধ করতে হয় না, এটা একটা বিরাট ব্যাপার। আবার একাকিত্ব না বলে আসে, না বলে বসে থাকে, না বলে অনেকক্ষণ খাওয়া দাওয়া করে, তারপর তাকে মোটামুটিভাবে তাড়াতে হয়, এটা একটা বিষয়। একা একা যখন চা খাওয়া হয় তখন সেই চায়ের সঙ্গে যে টা, কোনো কিছুরই কোনো ভাগিদার থাকে না, এবং একা একা বেশ চাটাকে একটুখানি আয়েশ করে খাওয়া যায়। এরকম একাকিত্বের বেশ কিছু সুবিধা রয়েছে, বেশ কিছু অসুবিধা রয়েছে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হবে, আলোচনা হতে হতে আমরা এগোবো। আর ঠিক এই মুহূর্তে আরও একটা গান আমাদের শুনতে হবে, কারণ গান শুনতে শুনতেই তো আমাদের এগোনো, শ্রীকান্ত আচার্যের এই গান আমাদের সকলের জন্য রইলো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

স্বাগত লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর ওই রকম মানে সাগর আকাশ পাতাল সমস্ত কিছু একাকার হয়ে যায় যখন আমার মন বলে আমি একা। তো মন সকলের সঙ্গে থেকেও একা বলতে পারে, আবার একা থেকেও একা বলতে পারে। তো সেই একাকিত্ব থেকে মোটামুটি আমাদের বেরোতে হবে কিভাবে? আমি রেডিওটি শুনি, রেডিও শুনে আমার একাকিত্ব থেকে আমি বেরিয়ে আসতে পারি। পবিত্র সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট, দমদম। এরপর একাকিত্ব এখন অভ্যেস হয়ে গেছে। আমার খুব পছন্দের কাজ হলো ক্রোচেট, মানে কুরুষের কাজ, এবং আমি সেটা করেই একাকিত্ব কাটাই। সায়ন্তনী পান, সাগর, মধ্যপ্রদেশ থেকে। এবং কুরুষের কাজ খুব ইন্টারেস্টিং এবং খুব সুন্দর সুন্দর, যে এক একটা বোনা, এক একটা ফুল যেগুলো তৈরি হয় কুরুষের, সেগুলো দেখলে এবং সেই কাজগুলো করতে থাকলে না একাকিত্ব তো প্রচণ্ড অলস ভাববে, বাবা আমি পালাই, আবার কখন আমাকে কুরুষ কাটা ধরিয়ে দেবে, আমাকে বলবে এবার তুমি কুরুষ বোনো। সত্যি কুরুষের কাজ এত ইন্টারেস্টিং এবং এত ভালো, যেটা করতে থাকলে একাকিত্ব

পালাবেই পালাবে। এমনকি এমব্রয়ডারির কাজ বা উল কাটা বোনার যে কাজ, সোয়েটার হতে পারে, এমন নানান রকম জিনিসপত্র যেগুলো তৈরি হতে পারে, সেগুলোও কিন্তু খুব একটা অন্যরকম একটা ব্যাপার। একটা সুতো, সেই সুতোগুলো বুনতে বুনতে বুনতে বুনতে এক একটা চরিত্র, এক একটা আকার, এক একটা জিনিস হয়ে ওঠে। এইটা ভাবতে ভাবতেই তো একাকিত্ব আর ঢোকবার জায়গা পাবে না। এরপরে চলে যাব আমার একাকিত্ব সময়ের কাছের, আমার একাকিত্ব সময়ের কাছের বন্ধু ছিল গান, এখনও গান, অমিতা বহর, গল্ফ গার্ডেন, কলকাতা 33। আমি যখন একা থাকি, একাকিত্ব দূর করতে আমার প্রিয় বন্ধু হচ্ছে সাইকেল। সেই প্রিয় বন্ধু সাইকেলকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ি, আমার একাকিত্ব দূর হয়ে যায়। দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া, অসাধারণ একটা বাহন, যাতে করে কোনো দূষণ নেই, কিছুই নেই, একটা সরু ছিপছিপে চেহারা যার, এবং তার সঙ্গে অনেক দূর অনেক দূর অনেক দূর বেশ ঘুরে বেড়ানো যায়। এবং আমার এক বন্ধু আছে যিনি হেলমেট পরে সাইকেল চালান, এরকম একজন বন্ধু আছে। তো সেটা হতেই পারে, ঠিক আছে, কোনো ব্যাপার না, ভাগ্যিস ভালো যে মানে সাইকেলের টায়ারগুলোতে ওই রকম হেলমেট কোচের কিছু পরিয়ে দেয়নি, এটাই যথেষ্ট। কিন্তু তিনি নিজে হেলমেট পরে সাইকেল চালান, খুব মানে ওনার কাছে এই আমার ওই বন্ধুর কাছে এই সাইকেল চালানো ব্যাপারটাও একটা অন্যরকম বিষয়। এবং সাইকেল চালানো ব্যাপারটা কিন্তু সত্যি একটা অন্যরকম বিষয়, মন এবং শরীর দুটোই চাঙ্গা থাকে সাইকেল চালালে। এরপর আমার একাকিত্ব দূর করবার উপায় হলো রেডিও, শিশু, বই এবং আমার শখের ফুল বাগান। কে লিখেছেন? যাদবেন্দ্র পণ্ডা, জুকিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর। তো এরকম দেখেছেন তো কতগুলো একাকিত্ব দূর করবার উপায় আমাদের কাছে এসেছে, আমাদের কাছে ধরা দিচ্ছে একাকিত্ব দূর করবার উপায়। এবং এই যে একাকিত্ব ব্যাপারটা যেটা বলছিলাম আর কি তখন, যে একাকিত্ব ব্যাপারটা এমনভাবে মানে আসে খুব অলস অতিথির মতন, একবার আসে তো এলে সে কিছুতেই যেতে চায় না। এইবারে একাকিত্ব যখন আসে, তখন যদি একাকিত্বকে এরকম বলা যায় যে আমি একটু এখন কাজে ব্যস্ত আছি, আপনি একটু পরে আসুন, একাকিত্ব কিন্তু পালিয়ে যাবে। অলস তো, ফলে কাজের কথা বললেই একাকিত্ব আর থাকে না, পালিয়ে যায়। একাকিত্ব এমন সেই প্রতিবেশীর মতন, যে প্রতিবেশী আপনার বাড়িতে এসে আপনাকে আপনার খামতিগুলো দেখিয়ে দেবে। আপনার ছেলে অমুক, আপনার মেয়ে এমন, আপনার বাড়িটা এমন, আপনার বাড়ির কর্তা এমন, আপনি নিজে এমন, আপনি এমন জামাকাপড় পরেন, এরমভাবে দেখবেন কোনো না কোনো প্রতিবেশী কোনো না কোনো পাড়ায় আছে যিনি এসে এই কথাগুলো বলে আপনার মনটাকে কেমন একা একা করে দেবে, একটা কেমন ভারী ভারী করে দেবে, দেয়। এই একাকিত্ব হলো ওই রকম, আসবে দরজায় টকটক করে কড়া নাড়বে, নেড়েই এবার বলবে আমি এলাম, তোমার মনের ভেতর এই যে এত হতাশা, তোমার মনের ভেতর এই যে এত না পাওয়া, এইগুলোকে শুনলেই বলবেন আমি একটু কাজে ব্যস্ত আছি, আপনি এখন আসুন, দেখবেন ঠিক চলে যাবে। একাকিত্বকে যেটা বলতে হবে সেটা হচ্ছে কাজে আসি, আমি এখন কাজে আছি, ব্যস্ত আছি। একাকিত্বকে বলতে হবে আমি ভীষণ ভালো আছি, এখন আমি হাসাহাসি করছি, আমি এখন হাসছি, আপনি একটু আমার সঙ্গে আসুন। বা একাকিত্বকে এরকমও বলা যেতে পারে, আপনি যদি আমার মনের ঘরে ঢোকেন তাহলে আপনাকে একটা মজার হাসির জোক শুনিয়ে আমার মনের ঘরে ঢুকতে হবে, তাহলেই কিন্তু একাকিত্ব হাওয়া। এই একাকিত্বকে বশ করবার উপায় আমাদের হাতেই রয়েছে, কারণ একাকিত্ব তো আমাদের মন থেকে, আমাদের মস্তিষ্ক থেকে, আমাদের চারপাশ থেকে আমাদের কাছে গজিয়ে ওঠে। তো সেই জন্য একাকিত্ব থেকে বাঁচতেই হবে আমাদের। এবং তবে হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু একা থাকাটাও একটু ভালো। কী কারণে ভালো? বেশ কতগুলো কারণ আমি আপনাকে বলেছি, আরও কতগুলো কারণ আমি বলবো। আর ঠিক এই মুহূর্তে ছোট্ট করে একটু কার গান শুনবো বলুন দেখি? এই মুহূর্তে মান্নাদের এই গানটা শুনি। একাকিত্বের গান নয়, কিন্তু সবাই মিলে থাকলে, সবাই যে ঠিক কী তালে তালে ঘুরছে সেই তালটা ঠুকেছেন তিনি। মান্নাদের এই গানটা শুনে এক্ষুনি ফিরে আসছি।

0: 모르겠지. 모르겠지.
1: আসল বিষয়টাই হচ্ছে তাই, দুনিয়ায় সবাই তালেই ঘুরছে, আমিও তালে, আপনিও তালে, সবাই মোটামুটি তালে তালেই ঘুরছি। এবং সেই তাল পৃথিবীর যে একটা চলছে, সেই তাল রয়েছে আমাদের চারপাশে, নানান রকম তাল ঠোকা রয়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের ঘোরা, আমাদের হাঁটা। এবং অনেকের সঙ্গে চলতে চলতে মাঝে মাঝে মনে হয় একটু একা বসে হাঁপাই, তখন একটু একা বসে হাঁপাতে ইচ্ছে করে, একা একে একটু আইসক্রিম খেতে ইচ্ছে করে, একা একে একটু ফুচকা খেতে ইচ্ছে করে, একা একে একটু এক পেয়ালা গরম চা খেতে ইচ্ছে করে, এরকম মাঝে মাঝে ইচ্ছে করে। তো একা হওয়ার বেশ কতগুলো সুবিধা রয়েছে, যেটা সেটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, অনেক সময় হয় না, অনেক কথা, অনেক কিছু শুনতে শুনতে মাঝে মাঝে মনে হয় একটু কানটা ঠান্ডা হোক, একটু মাথাটা ঠান্ডা হোক। এই কান এবং মাথা এবং মনকে ঠান্ডা করতে একটু যদি একা থাকা যায় কিছুক্ষণের জন্য, তাহলে সেটা কিন্তু খুব একটা মন্দ নয়। সেটা কন্টিনিউয়াস চললে মুশকিল, কিন্তু একটু যদি একা থাকা যায় তাহলে সেটা খুব একটা মন্দ নয়। আবার একা একা যদি একটুখানি থাকা হয় তাহলে নিজের সঙ্গে নিজের কিন্তু অনেকটা পরিচয় হয়, নিজেকে অনেকটা চেনা যায়, নিজের অনেক সমস্যা, নিজের অনেক কিছু সেটা নিজেই কিন্তু খুঁজে বের করা যায় যদি একটু একা থাকা যায়। যদি একটু একা থাকা যায় তাহলে অনেক ক্ষেত্রে মনঃসংযোগ করতে আমাদের সুবিধা হয়, কারণ আমাদের মন তো এখন চঞ্চল, ভ্রমণের মতন উড়ে উড়ে উড়ে বেড়াচ্ছে বিভিন্ন দিকে। একটা মানুষকে এখন অনেক রকম মাল্টিটাস্কার, অনেক রকম কাজ করতে হয়, তো ফলে মানুষের মন এ ফুল ও ফুল সে ফুল, মানে ফুল অর্থে আপনি অন্য কিছু ভাববেন না, ফুল অর্থে আপনি নানান রকমের কাজের কথা বলছি, তো এ ফুল ও ফুল সে ফুল এরমভাবে ঘুরে ঘুরে বেড়ায়। তো ফলে সেই মনকে যদি একটু শান্ত করতে হয়, যদি একদিকে মনোনিবেশ করতে হয়, সেটা প্র্যাকটিস করবার জন্য কিন্তু একা থাকা কিছুক্ষণের জন্য বেশ ভালো। আর একা থাকা ভালো যখন প্রকৃতির মধ্যে, যখন আকাশের নিচে বা কোনো নদীর ধারে যখন আছেন, তখন অবশ্যই একা থাকলে কিন্তু ভালো। আর যখন গাড়ি ড্রাইভ করছেন তখন অবশ্যই আশপাশের মানুষজনেরা যারা গাড়িতে বসে আছেন ওনাকে একটু একা থাকতে দিন, ওনাকে একটু মনঃসংযোগ করতে দিন, এই বাদিক বাদিক, ডান দিক ডান দিক, সোজা সোজা এরকম করবেন না প্লিজ, পাশে বসে বসে গাড়ি চালাবার সময় একটু একাকিত্ব নিয়ে গাড়ি চালালেই ভালো। মানে একাকিত্ব বলতে ওই পেছনের হর্ন শোনা গেল না, সামনে ওই কি বলে সিগনাল দেখা গেল না, এই ব্যাপারটা বলছি না আমি, মানে একটু ঠান্ডা মাথায়, শান্ত মাথায় একটু ঠিকঠাকভাবে এগোনো, একাকিত্বের এরকম কতগুলো সুবিধা রয়েছে। তো এই সুবিধাগুলো আছে, থাকুক, আমি চটপট একটুখানি পড়তে শুরু করি যারা যারা মেসেজ পাঠিয়ে রেখেছেন তাদের কথা। 9903050592 এখানে আপনি মেসেজ পাঠাচ্ছেন আমাকে। আর ঘড়ির সময়টা যদি আপনাকে মেলাতে হয়, আপনাকে আমি একটু 4 মিনিট বাদে ঠিকঠাক করে বলে দিচ্ছি, বুঝলেন, ঘড়ির সময়টা মেলাবার ব্যাপারটা।

শুভ্রা ভট্টাচার্য বাজরনি কলকাতা 70 থেকে, তিনি লিখছেন, যখন চারপাশটা খুব শান্ত থাকে আমি নিজের মুখোমুখি বসি, নিজের সঙ্গে কথা বলি, সারাদিনের ছোটোখাটো অনুভূতিগুলো ডায়েরিতে জমিয়ে রাখি। এই যে নিজের ভেতর ডুব দেওয়া, এটাই আমাকে কখনো একা ফিল করতে দেয় না। নিজের চেয়ে ভালো বন্ধু আর কেই বা হতে পারে? আর আছে আমার সঙ্গে আমার পোষ্যরা, তাই আমি কখনোই একাকিত্ব মনে করি না। এইটা না লোককে বোঝানো যায় না, যদি কারোর পোষ্য থাকে সে কখনো একা হতেই পারে না, ওই পোষ্যরা একা হতেই দেবে না, কোনো না কোনোভাবে, হয় দুষ্টুমিতে না হলে ভালোত্বে, যে কোনো না কোনোভাবে আপনাকে মাতিয়ে রাখবেই। পরের মেসেজে যাই। মোবাইলে আজকের বিষয় সম্পর্কে মেসেজ পাঠিয়ে ফোন বন্ধ করে আমার প্রিয় সঙ্গী ছাদ বাগানের গাছগুলোর পরিচর্যা করতে করতে আমার সময় কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। অতনু পাঠক, কাশুন্দিয়া, হাওড়া। হ্যাঁ, মেসেজটা করে তারপর মোবাইলটা পাশে সরালে ভালো হয়। পরের মেসেজে পৌঁছবো। আমার সারাদিন ফোন নিয়েই কাজ, ফোনের সাহায্যে আমি জীবিকা অর্জন করি, তবুও যখন ফোনে কাজ থাকে না তখন ফোনটাকে ড্রয়ারে রেখে, যেহেতু আমার যাত্রার শখ এবং নেশা এবং যাত্রা করি, সেই জন্য যাত্রার বই পড়ি এবং তার সঙ্গে রেডিওতে কালজয়ী সব গান শুনি। নিশাকর ধর, আমতা, জগদ্ধাত্রীতলা, হাওড়া। এরপর চলে যাব কার কাছে, এরপর যাব গোপাল মান্না, উলুবেড়িয়া, গরুহাটা, তেঁতুলতলা। তিনি বলছেন, আমার পুরনো টাইপ মোবাইল আছে, অতএব এই ফোনে সমস্ত কাজ করা যায় না, তাই মোবাইল ছাড়া আমার উদ্ভিদ জগতের মধ্যে বিভিন্ন ফুলের গাছ নিয়ে পরিচর্যা করি এবং তাদের সঙ্গে এক ধরনের বন্ধুত্ব ঘটে। আর প্রাণী জগতের মধ্যে আমার দুটি প্রাণী আছে যাদের সঙ্গে বন্ধুত্ব, তারা আমার সঙ্গে কথা বলতে না পারলেও আমার ভাষা সব বোঝে, সেই মতো আচরণও করে, একটি বিড়াল আর অন্য একটি কুকুর। এরা আমাদের পরিবারের একনিষ্ঠ সদস্য বলা যায়। এবং এই পোষ্যরা যদি সঙ্গে থাকে সত্যি, তারা কখনোই কিন্তু কোনো মানুষকেই একা হতে দেবে না। এবং আরও একটা খুব ভালো মানে একাকিত্ব কাটাবার জায়গা হচ্ছে অ্যাকোরিয়াম। যদি কারোর বাড়িতে অ্যাকোরিয়াম থাকে তাহলে সে খুব ভালোভাবে বুঝতে পারবে, যদি নাও থাকে কোথাও যদি অ্যাকোরিয়াম দেখতে পান, ওই রঙিন রংবেরঙের মাছের দিকে একটু তাকিয়ে থাকবেন কিছুক্ষণ, দেখবেন মন রঙিন হয়ে উঠেছে। ওই যে একাকিত্বের একটা ধূসর পরত পড়েছিল মনের মধ্যে, কোথা দিয়ে উড়ে চলে গেল জলের সঙ্গে, জলের তোড়ে। অ্যাকোরিয়াম থাকলে কিন্তু সেটাও আমাদের একাকিত্ব কাটাবার একটা দারুণ উপায়। আজকাল এইসব চারদিকে যা হচ্ছে না আমাদের, মানে আমার দিদা বলতেন, আজকাল চারদিকে এসব যা হচ্ছে না, আমাদের সময় তো বাপু এসব ছিল টিল না, এখন যে কেন এসব হচ্ছে, তোমাদের সময় যে উনুনে আজ দিতে দিতেই কত সময় চলে যেত এবং ওই 15 জনের রান্না করতে করতে কত সময় চলে যেত, তখন দিদা তুমি আর একাকিত্বে কী করে ভুগবে বলো, এখন তো আর সেসব নেই। তো যাকে যা নেই তা নিয়ে ভেবেও আর লাভ নেই, আপাতত একাকিত্ব থেকে আমাদের বেরোতে হবে। আর ঠিক এই সময় বলেছিলাম 4 মিনিট বাদে আপনাকে জানিয়ে দেবো, 9:30 হয়ে 3:05, 9:30 হয়েছে, আপনি অবশ্যই আপনার ঘড়ি মিলিয়ে নিতে পারেন, 10টা পর্যন্ত আপনার সঙ্গে আছি গোপা, শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, আর যদি একাকিত্ব থেকে বেরোতে চান বা বেরোবার উপায় বলতে চান তাহলে 9903050992 এখানে অবশ্যই মেসেজ করতে পারেন।

তাপসী রায়চৌধুরীর কণ্ঠে গান আমরা শুনছিলাম। আর মনের যে কত রকম কত কিছু হয় সে তো বোঝা মুশকিল। আপাতত আমি চলে যাই কার মনে, আপাতত যাচ্ছি হাওড়া জগাছা বারোয়ালিতলা থেকে পূর্ণা ঘোষ। তিনি বলছেন, মোবাইল ছাড়া একাকিত্ব কাটাতে আমি সুন্দর সুন্দর গান শুনি, ভালো ভালো সিনেমা দেখি, খবর শুনি, আর সব থেকে আমার প্রিয় অভ্যেস বারান্দাতে বসে মেঘরোদের খেলা দেখা। গাছের ওপর বৃষ্টি পড়লে পাতাদের নাচানাচি দেখি, পাখিদের বৃষ্টিতে চান করা দেখি, পাখিদের ফুলের মধু খাওয়া দেখি। আমার সময় কোথা দিয়ে কেটে যায় আমি বুঝতেই পারি না। আমার না মাঝে মাঝে একটা জিনিস মনে হয়, এই যে পাখিরা যখন দল বেঁধে যায়, ধরুন একটা কাক কি একটা পায়রা কি একটা বক একা একা যখন বসে থাকে, তখন আমার খুব মনে হয় ওরাও কি তখন একাকিত্বে ভুগছে, কী জানি বোঝা যায় না। আবার এই যে আমাদের পাশে মানে পাঁচিলের আশপাশ দিয়ে যে মিনিরা ঘুরে বেড়ায় মাঝে মাঝে মিয়াও মিয়াও করতে করতে, তারাও কি একাকিত্বে ভোগে বলেই ওরকম মিয়াও মিয়াও করে? আর আমাদের পাড়ার কালুভুলুরা যখন একসঙ্গে থাকে এবং সবাই মিলে কনসার্ট শোনায়, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু কেউ যখন একা দু পায়ের উপর মাথাটা দিয়ে বসে থাকে কান দুটো সোজা করে, তখন কি সেও একাকিত্বে ভোগে? আর আমার বাড়িতে রয়েছে দই আর মিহিদানা, তারা তো দুজনে আলাদা আলাদা যখন থাকে তখন তাদের খুবই মন খারাপ হয়, এটা আমি বুঝতে পারি তাদের চোখ দেখে। সুতরাং তারাও কি তাহলে একাকিত্বে ভোগে? একাকিত্বের ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না, বুঝলেন? মানে তারাও ভুগছে এমনটা কি হয়? আর আমার মাঝে মাঝে একটা চড়াই পাখি আসে আমাদের ছাদে, যে জল থাকে সেই জলে চান করতে, ওকে দেখে আমার মনে হয় ওর যখনই একাকিত্বে ভোগেও ও তখনই এসে একটু চান করে নেয়। কারণ আমার এক বন্ধু আছে, যখনই তার একাকিত্ব মানে মনে হয় যে আমি একটু একা, মনে হয় একটু অন্যরকম, মনে হয় খারাপ লাগছে, তখনই সে চান করে নেয় এবং প্রচণ্ড জোরে শাওয়ার খুলে

0: দিয়ে কাঁদে, ব্যাস তার একাকিত্ব চলে যায়। তো ওই চড়াই পাখিটাকে দেখলেও আমার মনে হয় ওর মতন, ওর একাকিত্ব হলেই ও একা একা এসে চান করে যায়। ও কিন্তু একা একাই চান করতে আসে, কি জানি এরাও একাকিত্বে ভোগে কিনা, এখন কে বলবে বলুন দেখি। যাকগে, আমি বরং চলে যাই পরের মেসেজে। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, তিনি বলছেন, মোবাইল দূরে রেখে একাকিত্ব কাটাতে আমার কাছে ভালো উপায় হচ্ছে ফুলের বাগান করা, পছন্দের গান শোনা এবং ঈশ্বরের কাছে নিজের মনের কথা খোলাখুলিভাবে বলা। এতে আমার শরীর মন দুই ভালো থাকে এবং শান্তিও পাওয়া যায়। এরপরে চলে যাব আমি কার কাছে, কিশোর হাওড়া বালি। একাকিত্ব মোবাইল ছাড়া মাঝে মধ্যেই কাটাই, বন্ধুদের সঙ্গে আড্ডা মারি, লোকাল ট্রেনে চড়ে একা একা অনেক দূর চলে যাই। লোকাল ট্রেনে একা একা চলে যাওয়া, লং ড্রাইভে একা একা চলে যাওয়া, সেটাও কিন্তু দারুণ। কখনো বর্ধমান, কখনো গুড়াপ, কখনো ঝাপানডাঙা গ্রামের পরিবেশ একাকিত্ব দূর করে দেয়। আশেপাশে মন্দির দেখতে পেলে বসে পড়ি, আবার সন্ধে হয়ে যায় যখন চপ মুড়ি খেতে খেতে বাড়ি ফিরি। চপ মুড়ি কিন্তু কখনোই একা থাকতে দেবে না, আর একাকিত্বে থাকার সময় এবং একাকিত্ব থেকে বেরিয়ে এসে অনেকের সঙ্গে যাওয়ার সময় চপ মুড়িটা কিন্তু মাস্ট, পেঁয়াজি হলেও চলবে। এরপর আমি চলে যাব কার কাছে, এরপর আমি চলে যাব পুনে থেকে উৎপল মুখার্জি। তিনি বলছেন, অনেকদিন পর আজকে রোদ উঠেছে, তাই মনের মেলোডি অনুষ্ঠানে কান পেতে সুন্দর সুন্দর গান শুনে ভালো লাগছে। বিষয়টি খুব ইন্টারেস্টিং, যদি হাতে মোবাইল না থাকে তখন একাকিত্ব ভুলতে আমি গার্ডেনিং করি কানে গান শুনতে শুনতে। তবে আমি সাধারণত বোর ফিল করি না, লেখালেখি করি। আমার প্রিয় দুটি ডগি রয়েছে, একজনের নাম ওম নমো, অন্যটির নাম বাবা গুনুষ। এদের সঙ্গে ফার্ম হাউসে অনেক ভালো সময় কাটে। আর উনি আমাকে জিজ্ঞেস করেছেন আমার যখন বোর ফিল হয় তখন আমি কী করি। আসলে মুশকিলটা হচ্ছে আমার বাড়িতেও দুজন দস্যু আছে এবং আমার পাড়াতেও প্রচুর দস্যুরা রয়েছে। আমার যখন ফাঁকা সময়, যখন আমার কোনো কাজ থাকে না, এমনিতেই প্রচুর কাজ থাকে, কিন্তু যখন এই যে ভোর চারটের থেকে উঠে কাজ করতে শুরু করে দিয়েছি, তো যখন কোনো কাজ থাকে না তখন আমি এদের সঙ্গে সময় কাটাই। এদের সঙ্গে সময় কাটিয়ে আমি এত ক্লান্ত হয়ে যাই, তারপর বাড়িতে এসে আমি ঘুমিয়ে পড়ি। সুতরাং আমার একাকিত্ব ফিল করবার কোনো সময়ই নেই। আমি হয় ওদের সঙ্গে সময় কাটাই, না হলে আমি কাজ করি, না হলে আমি ঘুরতে যাই, না হলে আমি ঘুমিয়ে পড়ি, যে কোনো মানে এর চারটের মধ্যে থেকে যে কোনো একটা আমি করে ফেলি। আরও কিছু মেসেজ রয়েছে আমার কাছে, নিশ্চয়ই পড়ব, কিন্তু পড়বার আগে একটা গান শুনে এলে খুব একটা মন্দ হয় না, তাই তো? গানটা শুনে আসি, শুনে এসে বাকি কথা হচ্ছে।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে, মনের মেলোডি।

মৌসুমী ভৌমিকের গান আমরা শুনছিলাম, আর গান শুনতে শুনতে আবার মেসেজে পৌঁছতে হবে, কারণ সময় ক্রমশ ক্রমশ ছুটছে। কিন্তু সেই জন্য আমরা একটু চলে যাই পরের মেসেজে। আমি যখন একা থাকি, স্মৃতির জানলা খুলে ছোটবেলার সোনালী দিনগুলির কথা মনে করি, বা দিন ভালো থাকলে হাঁটতে বেরিয়ে পড়ি। বৃষ্টিবাদলের দিনে পুরনো দিনের গান এবং হালকা গল্পের বই আমার একাকিত্বের সঙ্গী হয়ে ওঠে। জয় মহলানবিশ, যোধপুর পার্ক। এর পর হচ্ছে, আমার একাকিত্ব কাটাতে আমি আমার প্রিয় হারমোনিয়ামটি নিয়ে গান গাইতে বসে পড়ি, এতে আমার একাকিত্ব দূর হয়। রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া 5। আমার মা কিন্তু বলতেন যে যখনই একা লাগবে তখনই গান গাইবি। গান শোনার কথা খুব একটা বলতেন না, কিন্তু গান গাওয়ার কথা মা বলতেন। এরপর চলে যাই কার কাছে। প্রতিটা মানুষেরই কখনো কখনো একাকি থাকার অবশ্যই প্রয়োজন। একা না থাকলে নিজেকে যাচাই বা বোঝা যায় না। একাকি বসে অনেক কথা নাড়াচাড়া করা যায়। একাকিত্ব মানুষকে অনেক শিক্ষা দেয়, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। একা থাকলে প্রিয় কাজগুলো করা যায়, যেমন আমি একা থাকলে গান গাই, কবিতা পড়ি, বই পড়ি এবং অবশ্যই গান শুনি। এটাই আমার একাকিত্বের মজা। কোন্নগর থেকে মানসী বৈদ্য। আর আমি কি ভাবি জানেন তো, একা থাকলে দারুণ লম্বা একটা ঘুম দেওয়া যায়, এটা আমি ভাবি। তো ঘুমের মধ্যে কত রকম স্বপ্ন দেখা যায়, ঘুমের মধ্যে না অঙ্ক পরীক্ষার স্বপ্নটা না দেখাই ভালো, তো বাদ বাকি কত রকম স্বপ্ন দেখা যায়। এরকম একাকিত্বের বেশ কিছু মজা রয়েছে, বেশ কিছু উপকার রয়েছে, মানে সমস্ত জিনিসেরই উপকার এবং অপকার দুটো জিনিসই থাকে। তো এই উপকারটাকে খুঁজে বের করতে হবে, অপকারগুলোকে দূরে সরিয়ে দিতে হবে। সেই জন্যেই একাকিত্বের মধ্যে থাকলেও বেশিক্ষণ নয়, টুক করে একাকিত্বকে নিয়ে এসে একটু জল মিষ্টি খাইয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিতে হবে, এটা হচ্ছে বিষয়। আপাতত এই পর্যন্তই। না না, অনুষ্ঠান এই পর্যন্ত না, মেসেজ এই পর্যন্ত। একটা গান শুনি, গান শুনে তারপর আবার ফিরছি আপনারই কাছে।

মোহিনের ঘোড়াগুলির গান আমরা শুনছিলাম, রডোডেনড্রন। আর রডোডেনড্রন না হলেও যদি স্বপ্নেও এমনটা ভাবা যায় আমাকে কেউ দিচ্ছে, তাহলেও কিন্তু একাকিত্ব পালাবে, কারণ একাকিত্ব আমাদের ভয় পায়। একাকিত্ব আমাদের মনের খুশিকে ভয় পায়, একাকিত্ব আমাদের হাসিকে ভয় পায়, একাকিত্ব আমাদের আনন্দকে ভয় পায়। চটপট বাকি মেসেজগুলো একটু পড়ে নিই। গোলাম আজিজুল বেহালা থেকে তিনি লিখছেন, পজিটিভ অ্যাক্টিভিটি অর্থাৎ আমার যে কাজটা করতে ভালো লাগে একা থাকার সময় সেই কাজটাই করি, সময় কেটে যায়, মন ভালো হয়ে যায়, কাজ না থাকলে ভালো কাজ খুঁজে বের করে নিই। এরপর একাকিত্ব দূর করবার জন্য আমি বিভিন্ন রকম সেলাই নিয়ে বসে পড়ি, স্বপ্না পাল বেলঘড়িয়া। আর রজত বিশ্বাস বনপুর নদিয়া থেকে, ফোন ছাড়াও সময় কাটাতে পারবো, গান শুনে রেডিওতে, গল্পের বই পড়ে, সবার সঙ্গে মিশলে ঠিক সময় কেটে যাবে। এরপর হচ্ছে কার্তিক মণ্ডল, গ্রাম দাউদপুর, থানা সন্দেশখালী, জেলা উত্তর চব্বিশ পরগনা। আমি গত প্রায় 30 বছর ধরে একা একাই বাস করি, বাড়ি থেকে অনেক দূরে, একাকিত্ব নিয়েই বাঁচি। এই জীবনে বই পড়ি, রেডিও গান শুনি সবসময়, টিভি নেই, রেডিও এবং বই আমার সঙ্গী। এবং এই যে সঙ্গীদের কথা, রেডিও এবং বই বা অন্যান্য যা যা কিছু, সাইকেল, সেলাই, গান, গান শোনা, গান করা, বই পড়া, কবিতা পড়া, কবিতা লেখা একাকিত্বের একটা, এবং হ্যাঁ, একাকিত্বে থাকলে কবিতা লেখার একটা বিশেষ সুবিধা তো হয়ই। সুতরাং একাকিত্বের যে একটা সবসময় খারাপ দিক রয়েছে এমনটা নয়, একাকিত্বের কিছু কিছু ভালো দিকও রয়েছে। তো সব সময় কিন্তু একাকিত্বে থাকাটা ঠিক কথা নয়, কিন্তু মাঝে মধ্যে একটু নিজেকে খুঁজে বার করবার জন্য যদি একাকিত্বে থাকতে হয়, সেটা একটু থাকা যেতে পারে, কিন্তু বেশিক্ষণ নয়। তো আপাতত একাকিত্বে বা কথাতেই আমি থাকতে চাইছি না, আমি যেতে চাইছি একটা গানে। গান শুনে এক্ষুনি ফিরে আসছি, চলুন রুনা লায়লার সেই গান, যে গান শুনলেই মনে হয় স্টেশনে চলে যাই এবং কু ঝিকঝিক করতে করতে অনেক দূরে চলে যাই। 12টা এখনও বাজেনি, যদিও অনেক দেরি আছে, তবুও

রুনা লায়লার কণ্ঠে এই গান আমরা শুনতে শুনতে একেবারেই আমরা মনের মেলোডির শেষ দিকে এসে পৌঁছেছি এবং রেলগাড়িতে করে অনেক দূর কুজিকজিক করতে করতে এগিয়েও গেলাম। তবে একাকিত্ব, মানে একাকিত্ব যে সবসময় আমাদের শাস্তি দিতে আসে এমনটা নয়, একাকিত্ব আমার সঙ্গে আমার যে বন্ধুত্বটা আছে সেটাও কিন্তু বোঝাতে আসে। আর একাকিত্ব বেশিক্ষণ যদি থাকতে চায় তাহলে বলবেন, একটু হেসে একটু ভালোবেসে বলবেন, আমি এখন খুব ব্যস্ত আছি, তুমি অন্যদিন এসো, দেখবে একাকিত্ব দৌড়ে কিন্তু পালাবে। একাকিত্ব থেকে মুক্তি আমাদেরকেই খুঁজে বের করতে হবে এবং আমাদেরকেই খুঁজে নিতে হবে, কারণ একা একা থেকে কখনোই ভালো থাকা যাবে না। আর সেই জন্য ভালো থাকতে হবে আমাদের সকলকে নিয়ে, সবাই মিলে। লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই গান আমাদের সকলের জন্য রইল। আমরা মোটেই বিচ্ছিরি নয়, আমরা একা একা কিছুক্ষণের জন্য থাকতে চাইলেও বেশিক্ষণের জন্য থাকবো না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, শুনছেন 100.1 FM গোল্ড। গোপা ছিলাম এতক্ষণ আপনার সঙ্গে, ফিরে আসবো আবার অন্য কোনো দিন, গপ্পে আড্ডায় গানে। মনের মেলোডি আজ এই পর্যন্তই,

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করতে এবং বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। প্রযুক্তির ক্রমাগত উন্নতির মাধ্যমে ভারত একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলছে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ফের বারুইপুরে গিয়ে নির্যাতিতার সদস্যদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের দাদার হাতে তুলে দিলেন সরকারি চাকরির নিয়োগপত্র। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের সাম্প্রতিক হামলার জবাবে মার্কিন প্রশাসন আজ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্বকাপ ফুটবলে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে স্পেন, তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ ইংল্যান্ড নরওয়ের মুখোমুখি। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করতে এবং বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। অকল্যান্ডের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে দুই দেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 35,000 কোটি টাকায় নিয়ে যাবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হল আগামী 4 বছরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা বাড়াতে রূপরেখা গড়ে তোলা এবং ভারতীয় নৌবাহিনী ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনীর মধ্যে লজিস্টিক্যাল সহায়তা বিনিময়। উভয় নেতা মুক্ত, অবাধ ও বিকাশশীল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যে নিজেদের দায়বদ্ধতার কথা উল্লেখ করেছেন। এজন্য সামুদ্রিক নিরাপত্তা আলোচনা শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। নীতিনির্ভর আন্তর্জাতিক সীমান্ত, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পক্ষেও সওয়াল করেছেন তারা। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অকল্যান্ডের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকা নিরাপত্তা বাড়াতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুগ্ধ ও পশুপালন সংক্রান্ত এই চুক্তি সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন এবং সর্বোত্তম পশুপালন পদ্ধতি বিনিময়ে সহায়ক হবে। পর্যটন সংক্রান্ত চুক্তি দুই দেশের মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তুলবে। ক্রীড়া উন্নয়ন ও খেলোয়াড়দের সহায়তায় দুপক্ষ একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিপর্যয় মোকাবিলা, জরুরি তৎপরতা এবং প্রস্তুতি বাড়াতে স্বাক্ষরিত হয়েছে আরও একটি চুক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন একযোগে সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত করা হবে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রী মোদীর সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে এক সাংবাদিক সম্মেলনে পূর্ব বিষয়ক সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন একথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত নিউজিল্যান্ড কৌশলগত অংশীদার 2030-এর পথনির্দেশিকা অনুমোদন করেছেন। এর মাধ্যমে আগামী 4 বছরে যৌথভাবে কাজ করার রূপরেখা নির্ধারিত হবে।
1: Is the decision by the two prime ministers to raise the relationship to a strategic partnership. They also decided that this goal of a more strategic relationship would be approached systematically, for which they decided that there would be a roadmap to take us forward the next couple of years. This roadmap has been summarized, in fact, in a document which is being released along with the joint statement that the two prime ministers are issuing, the conclusion of their talks.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই স্পার্ক এরিনায় পৌঁছবেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ইতিমধ্যেই 10,000 ভারতীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন। গোটা নিউজিল্যান্ড থেকে ভারতীয়রা এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হয়েছেন। উৎসবের মেজাজে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে ভারতীয়রা প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষা করছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রথাগত প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রযুক্তির উন্নতির মাধ্যমে ভারত একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা বাহিনী।

তুলছে। তিনি বলেন, ভবিষ্যতের যুদ্ধে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তির ব্যবহার হতে পারে, তবে শেষ পর্যন্ত জাতীয় সংকল্প, সাহসী সৈনিক এবং সক্ষম সামরিক শক্তির জোরেই সেই যুদ্ধে জয় আসবে। প্রযুক্তি এবং প্রথাগত সামরিক শক্তি একে অপরের পরিপূরক এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে দেশ উভয় ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিশ্রুতিবদ্ধ। বিশাখাপত্তনমে ইস্টার্ন ফ্লিট প্রজেক্ট 17 এর আওতাধীন ষষ্ঠ দেশীয় স্টিল ফ্রিগেট আইএনএস মহেন্দ্রগিরির কমিশনিং বা নৌবাহিনীতে অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষামন্ত্রী একথা বলেন। তিনি বলেন, এই যুদ্ধজাহাজটির অন্তর্ভুক্তি ভারতের সামুদ্রিক শক্তি ও দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আরও একটি মাইল ফলক। নীতি আয়োগ ভারতের পারমাণবিক শক্তি কাঠামো সামগ্রিক সংস্কারমূলক উদ্যোগ সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা শান্তি আইন 2025 বাস্তবায়ন বিষয়ে সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে গতকাল একটি আলোচনা সভার আয়োজন করে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই সভায় সরকার, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পক্ষেত্রের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা একত্রিত হয়ে এই যুগান্তকারী আইনের কার্যপদ্ধতি বা পরিচালন কাঠামো নিয়ে আলোচনা করেন। আইন সংক্রান্ত নিয়ন্ত্রণমূলক কাঠামো, অর্থায়ন, বীমা ও জনমত এবং উৎপাদন, পরিচালনা ও সক্ষমতা বৃদ্ধি নিয়ে তাদের মধ্যে কথা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে ফের বারুইপুরে গিয়ে নির্যাতিতার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এরপর তিনি যান গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি। ইন্দ্রজিতের দাদার হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। বারুইপুরে একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধনও করেন তিনি। এদিকে বারুইপুরে মৃত্যু, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 38। ধৃতদের আজই বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর তেহরানের সাম্প্রতিক হামলার জবাবে মার্কিন প্রশাসন আজ ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থমন্ত্রক জানিয়েছে, ইরানের অর্থ সহায়তাকারী আলী আনসারির উপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। ব্রিটেন এর আগেই আনসারির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। মন্ত্রকের মতে, তার প্রদেয় অর্থের সুবিধা পাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি। আইআরজিসি এবং শাসক গোষ্ঠীর অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরাও সহায়তা পাচ্ছেন। নিষেধাজ্ঞার আওতায় পড়ছে ইরানের কয়েকটি এক্সচেঞ্জ হাউসও। তারা নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইরানি ব্যাংকগুলোর হয়ে প্রতি বছর বহু কোটি ডলার লেনদেন করে বলে অভিযোগ। জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলায় মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সেদেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন, গত 24 জুন 7.2 এবং 7.5 মাত্রার দুটি ভূকম্পে উপকূলীয় শহর লা গোয়াইরা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4,118, জখম হয়েছে 16,740 জন। এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ। উদ্ধারকারী দল তল্লাশি অভিযান শেষ করলেও বহু মানুষ তাদের পরিজনদের খোঁজে সন্ধান চালিয়ে যাচ্ছেন। এদিকে ভূমিকম্প বিধ্বস্ত ভেনিজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল নতুন দিল্লি ফিরেছে। সাম্প্রতিক জোড়া ভূমিকম্পের পর সেদেশে মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় ভারত অংশ নেয়। ভেনিজুয়েলার কার্যনির্বাহী রাষ্ট্রপতি দেলসি রদ্রিগেজ সময়মতো সাহায্য ও সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতিবছর 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, মাতৃস্বাস্থ্য, দারিদ্র্যজনিত সমস্যা ও মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত নানা বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা প্রসার ঘটানোই দিনটি পালনের অন্যতম লক্ষ্য। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ান রুইজ। 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটলার। 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। অন্যদিকে আগামীকাল ভারতীয় সময় সকাল 6:30 কানসাস স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। 1954 সালের বিশ্বকাপের শেষবার কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। উল্লেখ্য, সুইজারল্যান্ডই সেবার আয়োজক দেশ ছিল। উইম্বলডন টেনিসে আজ মহিলা সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা এবং তাঁরই স্বদেশী লিন্ডা নস্কোভা। দুজনেরই লক্ষ্য কেরিয়ারের প্রথম উইম্বলডন জয়, ফলে অল চেক ই ফাইনালে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে উইম্বলডন। এছাড়া পুরুষদের ডাবলসের ফাইনালে ব্রিটেনের হ্যারি পার্টন এবং ফিনল্যান্ডের হ্যারি হেলিওভারা জুটি ক্রোয়েশিয়ার

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: ক্যাচ দ্য রেইন, বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হমে বচানা হ্যায়। তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা বুন্দ বুন্দ পানি হম মিলকর কে বচায়ে।
2: জল হ্যায় তো হম হ্যায়। আইয়ে ঘরো অফিসো মে রেইন ওয়াটার হার্ভেস্টিং তকনিক আপনায়ে, রিচার্জ পিট অর শাফ্ট বনবায়ে, অনুপযোগী বোরবেলো কো ঠিক করে, জলাশয়ো সে গাদ নিকালে, অধিক সে অধিক পেড় লাগায়ে। ইস বারিশ আইয়ে জুড়ে ক্যাচ দ্য রেইন অভিযান সে।
3: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: ভালো ভালো গান শুনলে আমাদের বুক তো ভরে ওঠেই, আর সেই গান শোনাবো বলেই তো তোমায় গান শোনাবো নিয়ে হাজির হয়ে গেছি। আমি প্রযুক্তি,
1: আর আমি দেবলীনা। আর আজকে একদম প্রথমে যার অনুরোধের গান দিয়ে আমরা শুরু করলাম, তিনি হলেন এস এম ছাবেদ আলী, চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে অনুরোধ করেছিলেন এই গানটি শুনতে চেয়ে। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুরে শুনছিলাম আমরা এই গান।
0: আমরা চলে যাই পরের গানে। পরের গানের শিল্পী মান্না দে। এই শিল্পীর কণ্ঠে গান শোনার অনুরোধ জানিয়েছেন বাসুদেব বসাক, আলপনা বসাক, ফুলিয়া মাঠপাড়া, নদিয়া থেকে।

0: গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং আমরা এই গান শুনছিলাম নচিকেতা ঘোষের সুরে মান্নাদের কণ্ঠে। আর এই গান শুনতেছে কারা, অনুরোধ করেছে কথা তো আমরা বলেই দিয়েছি প্রযুক্তি দি।
1: হ্যাঁ, তাহলে পরের গানে চলে যাই।
0: হ্যাঁ বেশ, আমরা পরের গানে চলে যাই, বরং সেই গান শুনে ফিরে এসে বলবো কোন বন্ধু শুনতে চেয়েছিলেন এই গান।
1: বেশ।

0: তিন ভুবনের পাড়ে এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আমরা শুনছিলাম এই গান, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুধীন দাশগুপ্তর সুরে।
1: সুধীন দাশগুপ্তের কথায় থাকছে এবার।
0: না, এর আগে বলে দিই কারা শুনতে চেয়েছেন এই গান, বাটানগর মহেশতলা থেকে ববিতা লোধ এবং প্রিয়া লোধ।
1: বেশ বেশ, সুধীন দাশগুপ্তের কথা বলছিলাম, তাঁরই সুরের

0: এর পরের গানটি কথা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং এই গান অন্তরাল ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে।
1: আর কারা শুনতে চেয়েছেন?
0: শুনতে চেয়েছেন সুভাষগ্রাম আশ্রমপাড়া থেকে সুপ্রিয়া পারুই।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: প্রবীর মজুমদারের কথায় সুরে আমরা শুনছিলাম নির্মলা মিশ্রর কণ্ঠে এই গান। আর এই গান শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন নিহারি কাপাল মাহেশ হুগলি থেকে।
1: আমরা চলে যাই পরের গানের অনুরোধে। এর পরের গানের অনুরোধ করেছেন আশিস জানা বারুইপুর থেকে। শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান। দীপ জ্বেলে যাই ছবি থেকে এই গান আপনাদের জন্য গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায় নিজের সুরে।

0: আমরা হৈমন্তী শুক্লার কণ্ঠে গান শুনছিলাম, প্রবীর কুমার পাল বেগোরখাল দক্ষিণতলা মহেশতলা থেকে, এবং এই গানের সুরকার মান্না দে আর গান লিখেছেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। আর আপনাদেরকে জানিয়ে দিই আমাদের FM গোল্ডের যেটা ফেসবুক পেজ, যেখানে তোমায় গান শোনাবোর যে পোস্টার পড়ে তার কমেন্ট সেকশনে গিয়ে আপনারা গানের অনুরোধ করেছেন। এছাড়াও 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিংবা SMS করেও কিন্তু আপনারা গানের অনুরোধ অবশ্যই করতে পারেন। সেরকম অনুরোধও কিন্তু আজকে আমাদের কাছে এসেছে এবং আমরা সেই অনুরোধ রাখব, বেশ কিছু অনুরোধ। এবার আমরা চলে যাই, আমাদের কাছে অমর পালের গানের অনুরোধ এসেছে প্রযুক্তিদি।
1: অমর পালের গান শুনতে চেয়েছেন দেবজ্যোতি সেন নাকতলা থেকে, এবং হীরক রাজার দেশের ছবির এই গান আপনাদের জন্য।

হীরক রাজার দেশে এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আমরা শুনছিলাম এই গান অমর পালের কণ্ঠে। আর এবারে চলে যাব পরের বন্ধুর অনুরোধে। আমাদের কাছে আমরা যে কথা বলছিলাম যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করে কিংবা SMS করেও কিন্তু অনুরোধ করতে পারেন। এই মুহূর্তে তবে আমরা একটি ফেসবুকের অনুরোধেই যাচ্ছি, অদিতি মিত্র বজবজ থেকে পূর্বাদামের কণ্ঠে একটা বর্ষার গান শুনতে চেয়েছেন রবীন্দ্রসঙ্গীত। এই মুহূর্তে আপনার পছন্দের শিল্পীর কণ্ঠে বর্ষার গান রইল আপনার জন্য।

0: সোমা গাঙ্গুলি শালকিয়া হাওড়া থেকে শুনতে চেয়েছিলেন মান্নাদের কণ্ঠে এই গানখানি। এই গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর সুপর্ণকান্তি ঘোষের।
1: আর এবারে চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে অনুরোধ করেছিল।

0: পলাতক ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আমরা এই গান শুনছিলাম মুকুল দত্তের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। পরের গানে চলে যাই। নীলাঞ্জন দেবমান্না এস এন ব্যানার্জি রোড থেকে শুনতে চেয়েছেন শ্যামল মিত্রের কণ্ঠে গান,
1: বালুচরী ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে রাজেন সরকারের সুরে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা। এই মুহূর্তে শ্যামল মিত্র রইলেন আপনাদের সকলের জন্য।

0: আমরা আমাদের একেবারে মানে তোমায় গান শোনাবার শেষ অনুরোধে পৌঁছে গেছি। জয়শ্রী দত্ত অশোকনগর থেকে প্রেমের কাহিনী, এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে তিনি শুনতে চেয়েছেন এই গানটি, শান এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে। আর এই গান শুনতে শুনতে আপাতত
1: আমরা বলছি যে আবার ফিরে আসব 2:30 দেবলীনার প্রযুক্তি ফিরে আসবে সুরেলা সফর নিয়ে, আর 80-90 কি গান শোনাবো সেটার জন্য তো কান পাততেই হবে 100.1 FM গোল্ডে। তাহলে আপাতত শান শ্রেয়া ঘোষালকে রেখে গেলাম আপনাদের জন্য, দেখা হচ্ছে 2:30।

0: সুরেলা সফর নিয়ে ফিরে এলাম প্রযুক্তি আর দেবলীনা 100.1 FM গোল্ডে। আজ 80 থেকে 90 এই সেগমেন্ট নিয়ে আমরা কথা বলবো এবং 80-এর দশক থেকে 90-এর দশক পর্যন্ত এমন বিভিন্ন স্তরের গান নিয়ে আমরা কথা বলি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি, অবশ্যই গান সংক্রান্ত, ছবি সংক্রান্ত। আজকে আমরা ভাবলাম যে সিনেমার গান তো আমরা প্রায় রোজই শুনছি, আজকে যদি এমন কিছু একটু অন্যভাবে, অন্য ধরনের বা অন্য ধারার গানও তো তৈরি হয়েছে এই দশকের মধ্যে, এবং শুধু তৈরি হয়েছে না, এমন কিছু গান বা এমন ধরনের, এমন ধারার গান তৈরি হয়েছে যেগুলো আগে খুব সম্ভবত তত বেশি হয়নি। তো সেই নানা ধরনের গান নিয়েই আজকে আমাদের 80 থেকে 90, এবং অবশ্যই যে গানগুলো ছবির গান নয় অর্থাৎ নন ফিল্ম সংস, সেটা কিন্তু অবশ্যই আমাদের বাংলা আধুনিক গানের তো একটা বিরাট ইতিহাস রয়েছে, কিন্তু অন্যান্য ভাষাতেও এমন কিছু কিছু গান রয়েছে, বিশেষ করে হিন্দিতে নন ফিল্ম সং বলতে সাধারণত গজল বোঝানো হতো, কিন্তু আজকে আমরা এমন কিছু গান নিয়ে আসছি যে গানগুলো বলা যেতে পারে হিন্দি আধুনিক গান।
1: হ্যাঁ, এবং হিন্দি শুধু নয়, বাংলা আধুনিক গানও থাকছে
0: অবশ্যই।
1: মূলত 80-এর দশক আর 90-এর দশকটা জুড়ে যে যে কণ্ঠ আমাদেরকে ভরিয়ে রেখেছিলেন, মাতিয়ে রেখেছিলেন, এবং তার ভেতর কিছু কণ্ঠ এমন আছেন যারা 80-এর দশকের অনেক আগের থেকেই কাজ করছেন, আমরা গজল পাবো, আমরা ফিউশন পাবো, আমরা ইন্ডি পপ পাবো, আমরা জীবনমুখী পাবো, অনেক কিছু পাবো। মোট কথা 80-এর দশক এবং 90-এর দশকে প্রযুক্তি দিয়ে বেশ কিছু অ্যালবাম আমরা পেয়েছিলাম, নন ফিল্ম বেসিক অ্যালবাম, যেটা অসম্ভব সাড়া জাগিয়েছিল। তার মধ্যে যে গান দিয়ে আমরা শুরু করলাম, 1983 এই অ্যালবাম পণ্ডিত অজয় চক্রবর্তী, তার গুরু শ্রী জ্ঞানপ্রকাশ ঘোষ তাঁর কথায় সুরে এই অ্যালবাম, এবং এখানে 12-13টি অসাধারণ কিছু গান ছিল, তো তারই একটি গান দিয়ে আমরা শুরু করলাম। আর এবার আমরা যে অ্যালবামের কথায় যাব, আবারও 1983 সম্ভবত, এবং সেখানে গজলের অ্যালবাম, উর্দু লাভস আছে বেশ কিছু, এবং এখানে আমরা আশা ভোসলের সঙ্গে জুটি বেঁধে পেলাম হচ্ছে যাকে, তিনি হলেন গোলাম আলী। এবং এই অ্যালবামের নাম হয়তো আপনাদের অনেকেরই মনে আছে, মিরাজি গজল। আমরা সেই অ্যালবামের গানে যাই,
0: বেশ,
1: দুজনের দ্বৈত কণ্ঠে।

0: আচ্ছা, এই যে তুম ইয়াদ আয়, আমাদের তো মনে পড়ছে 80 থেকে 90 এর দশকের মধ্যে এমন এমন কিছু নন ফিল্মস অ্যালবাম বা গান তৈরি হয়েছে যে গানগুলো আজকে কিন্তু আমাদের মনে করার পালা। আজকে আমরা সেইভাবেই ভেবেছি, শুধু কি আমরা ভেবেছি, এই গানগুলো শুনতে শুনতে আপনারও তো মনের মধ্যে সেই অ্যালবামগুলো ভেসে উঠতে পারে। আপনি বলতে আজকে যদি একটুখানি বেঁধে দিই, মানে সীমাটা কীরকমটা হয়, অর্থাৎ আমরা যারা এই 80-এর দশক বা 90-এর দশকে আমরা একটু একটু করে বড় হচ্ছি, টেলিভিশন বাড়িতে চলে এসেছে এবং টেলিভিশনের পর্দায় এই নন ফিল্মের বিভিন্ন মানে শোজ হতো, যে শোজগুলোর নাম বলছি না, কিন্তু আমি জানি যে আপনাদেরও মনে থাকবে কী কী শোজ হতো যেখানে আমরা মানে পাগলের মতো নন ফিল্ম গানগুলো শুনবো বলেই বসে থাকতাম। তো সেই সমস্ত শোজ বা ধরুন দূরদর্শনের পর্দায় আমরা মাঝে মধ্যে এমন কিছু গান দেখতাম বা শুনতাম যে গানগুলো এখনও আমাদের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে মনে রয়ে গেছে। আপনি যারা ওই সময়টায় বড় হচ্ছেন, তারা যদি আপনাদের স্মৃতির কথা আমাদের লিখে জানান হোয়াটসঅ্যাপে 9903059992 নাম্বার তো মুখস্থই আছে, তাহলে আমরা সেগুলোও শেয়ার করতে পারবো এবং আমাদেরও কোথাও কোথাও ওই বেড়ে ওঠা সময়গুলো আমরা একটু ভাগাভাগি করে নিতে পারবো বলা যেতে পারে।
1: আমরা চলে যাই এবারের এমন একটা অ্যালবামের কথায়। 1987 সালের 8ই সেপ্টেম্বর আশা ভোসলের জন্মদিনের দিন এই অ্যালবাম রিলিজ করেছিল এবং আশা ভোসলের তাগিদেই এই অ্যালবামটা রিলিজ করে, কারণ গুলজার গুলজারের মতন লিখে যেতেন, আরডি আরডির মতন সুর করে যেতেন, কিছু গান যেগুলো ছবিতে ব্যবহার হতো হতো, যেগুলো হতো না পড়ে থাকতো। অসাধারণ একটা অ্যালবাম আমরা পেয়েছিলাম, নিশ্চয়ই মনে পড়ছে, Volume 1 Volume 2 ডাবল ক্যাসেটের একটা অ্যালবাম ছিল, দিল পড়োসি হ্যায়, এবং তাতে বেশ কিছু জনপ্রিয় আশাজির কণ্ঠে এর আগে জনপ্রিয় গান, যেমন যেতে দাও আমায় ডেকো না, তার হিন্দি ভার্সন আমরা পেয়েছি, জানে তো মুছে জানে তো, তারপরে ধরো তোমার হায় রে কালা একই জ্বালা একান্ত আপনের, তার হিন্দি ভার্সন, মাঝি রে মাঝি রামাইয়া মাঝি মৈনী নদীকে উস পার জানা হ্যায়। তো সেই অ্যালবামের গান আমরা শুনবো এখন, অন্য একটি গান শুনে দেখুন, আশা করি ভালো লাগবে।

তিনটের সংবাদ বিরতিতে যাওয়ার আগে রেখে গেলাম এক ভজন, অনন্য এক অ্যালবাম আমরা পেয়েছিলাম লতা মঙ্গেশকর এবং পণ্ডিত ভীমসেন যোশী এই দুজনের দ্বৈত কণ্ঠে, সালটা 1985। আমরা একটি রাম ভজন শুনতে শুনতে সংবাদ বিরতিতে যাব, আবারও ফিরে আসবো ঠিক 3:10।

0: সুরেলা সফরে দেবলীনা আর প্রযুক্তি আমরা রয়েছি আশি থেকে নব্বই দশকের গান নিয়ে। আজ আমরা নন ফিল্ম গান নিয়ে কথা বলছি এবং বাংলা নন ফিল্ম গান বা সেই সময়টা নব্বইয়ের দশকে বা আশির দশকে শেষের দিকে, এই সময় একজন মানুষ যিনি কোনো রকম ইনস্ট্রুমেন্টাল ছাড়া মঞ্চে দাঁড়িয়ে শটান গান গাইছেন, এটা আমরা দেখতে এর আগে খুব একটা অভ্যস্ত ছিলাম না।
1: আর তার কাছে ইনস্ট্রুমেন্ট বলতে হাতের তুড়ি,
0: হ্যাঁ,
1: এবং তালি,
0: তালি,
1: হ্যাঁ, আর পায়ে তাল। এবং যে গান একেবারে সাড়া জাগিয়েছিল, এবং চন্দ্রবিন্দু যিনি, অরিন্দম চট্টোপাধ্যায়, তার

0: মানে তার সাথে একদিন কথা হচ্ছিল, কথা প্রসঙ্গে তিনি বলছিলেন যে প্রতুলবাবু যদি আজীবনে আর কোনো কাজ না করতেন, শুধু আমি বাংলায় গান গাই এই গানের জন্য পৃথিবী তাকে মনে রাখত
1: 100 বার। এবং সত্যি আজকে আমরা মানে যে কোনো সময় বাংলা ভাষার কথা উঠলে প্রথম যে গানটি আমাদের মনে পড়ে, আমি বাংলায় গান গাই। তো এই মানুষটির কথা আজকে যদি আমরা উল্লেখ না করি, তাহলে বোধ হয় এই যে আমরা একটা নন ফিল্ম সঙ্গের একটা যে
0: 80s, 90s,
1: হ্যাঁ 80 থেকে 90 দশকের গানগুলো নিয়ে আমরা কথা বলছি, সেই তালিকাটা সম্পূর্ণ হবে না। ওই মানুষটি প্রতুল মুখোপাধ্যায়, যাকে আমরা দেখেছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে তিনি দাঁড়িয়ে উঠে গান গাইতে পারতেন এবং সেই গানে মানুষকে মাতিয়ে রাখতে পারতেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুধু তাঁর ইনস্ট্রুমেন্ট, কোনো রকম বাদ্যযন্ত্র ছাড়া, শুধু তাঁর কণ্ঠ আর তুড়ি করতালির সংমিশ্রণে যে একটা মন্ত্রমুগ্ধ পরিবেশ তৈরি হতো, সেটাতে একদম কি বলবো,
0: 90-এর দশকে যেতে হবে যে অ্যালবাম আমরা পেয়েছিলাম প্রযুক্তি দিয়ে। এই গানের জন্ম হয়তো আরও অনেক আগে, কিন্তু এই গান সাধারণ মানুষের হাতের মুঠোয় চলে এলো 90-এর দশকে। আমরা শুনছিলাম সেই গান, আপাতত যাবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে।
2: बारिश के पानी की एक एक बूंद को हमें बचाना है, तो मेरा खास आग्रह है वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं।
3: जल है तो हम है, आइए घरों ऑफिसों में रेन वाटर हार्वेस्टिंग तकनीक अपनाएं। रिचार्ज पिट और शाफ्ट बनवाएं, अनुपयोगी बोरवेलों को ठीक करें, जलाशयों से गाद निकालें, अधिक से अधिक पेड़ लगाएं। इस बारिश आइए जुड़े कैच द रेन अभियान से।
4: সুরেলা সফরে আজ 80 থেকে 90

0: সালটা 1991, একটা অদ্ভুত অ্যালবাম এলো আমাদের সবার হাতে যার নাম সজদা। সজদা মানে আরাধনা, সজদা মানে পূজা, ডিভোশন। এবং এই ডিভোশনের সঙ্গে, ডিভোশনাল এই জনরের সঙ্গে মিশে রইল গজল। তো এই যে একটা জয়েন্ট কোলাবোরেশন, সেটা আমরা পেলাম জগজিৎ সিং এবং লতা মঙ্গেশকর, আমরা দুজনের দ্বৈত কণ্ঠের গানও এই অ্যালবামে পেয়েছি। আর একটা বিশেষত্ব কী ছিল জানো প্রযুক্তিদি, 91 সালে যখন এই অ্যালবাম বেরোচ্ছে তার আগেই 1989 জগজিৎ সিং চিত্রা সিং এর একমাত্র সন্তান বিবেক পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। চিত্রা সিং নিজেকে গানের জগৎ থেকে সরিয়ে নিয়েছেন এবং সজদা অ্যালবামের প্রতিটা গজল, হ্যাঁ, গম কা খজানা তেরা ভি হ্যায় মেরা ভি, তো রাগ পুরানা তেরা ভি হ্যায় মেরা ভি, তো এই ধরনের মানে যে কটা গান যদি আমরা বলি, তুজসে মিলনে কি সজা দেঙ্গে তেরে শহর কে লোক, হ্যাঁ, তো জগজিৎ সিং এর ভিতরের সেই যে একটা মানে প্রবল যন্ত্রণা, সেই যন্ত্রণার ছাপ কোথাও সজদা অ্যালবামের প্রতিটা গান, তার গড়ে ওঠা, তার সুরারোপ সব কিছুর ভেতরে কোথাও উপলব্ধি করা যায়, ধরা পড়ে বোধহয়।
1: ঠিক তাই। এই যে তুমি 91 সালের কথা বললে, আমি পরের বছরের কথা বলি এবং একটু বাংলা গানের দিকে যাই। পরের বছর 1992 সালে রিলিজ করলো এমন একটি অ্যালবাম যেটা বাংলা গানের মোড় ঘুরিয়ে দিল বলা যেতে পারে,
0: নতুন জোয়ার নিয়ে এলো।
1: একদমই তাই। আমি তার কিছুদিন মানে কয়েক বছর পরের কথা বলছি, তখন ওই যে আজকে তো আমরা বলছি যে আমাদের বেড়ে ওঠার সময়কার গানগুলো আপনাদের শোনাচ্ছি এবং একটু আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। মানে প্রথম এই মানুষটির গান শুনলাম আমার পাড়াতেই, আমার এক দাদার কাছে, আমরা বাংলা পড়তাম এবং অধ্যাপক ছিলেন দাদা, দাদার কাছে টিউশন করতে যাচ্ছি এবং এই দাদার কাছে আমরা প্রথম, মানে আমি ব্যক্তিগতভাবে প্রথম বাংলা আধুনিক কবিতার হাতেখড়ি বলা যেতে পারে, আমি তার বইয়ের তাকে শঙ্খ ঘোষ দেখছি, তার বইয়ের তাকে নতুন জয়গোস্বামীর কবিতা দেখছি। তো এই যে নতুন নতুন কবির নামের সঙ্গে যেমন আলাপ হচ্ছে, নতুন নতুন কবিতা ধারার সঙ্গে যেমন আলাপ হচ্ছে, তেমন নতুন নতুন গানের সঙ্গে আলাপ।

হচ্ছে। একদিন দাদা আমাদের বসিয়ে বললেন এই গানটা শোন, এবং যে সময়টা মানে তখন তো রেডিওতে পাগলের মতো মানবেন্দ্র মুখোপাধ্যায় শুনছি, মান্না দে শুনছি, শ্যামল মিত্র, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, সন্ধ্যা মুখোপাধ্যায়, সেই ধরনের গান, মানে যেখানে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, সুধীন দাশগুপ্তের কথা, সুর, যদিও সেই নামগুলো তখন হয়তো অতটা মনের মধ্যে গেঁথে থাকতো না, কিন্তু তবুও যে ধরনের লিরিক্স আমরা শুনে অভ্যস্ত ছিলাম সেখানে অদ্ভুতভাবেই কবেকার কলকাতা শহরের পথে, পুরনো নতুন মুখ, ঘরে ইমারতে, অগুন্তি মানুষের ক্লান্ত মিছিলে, অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে, নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই, এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই, বহুদূর হেঁটে এসে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমাকে চাই। অদ্ভুত।

0: একজন মানুষ, তুমি বলছিলে প্রযুক্তিদি তোমার স্মৃতির কথা, আমার খুব ছোট আমার স্মৃতি যেটা মনে পড়ে তার প্রথম কনসার্ট দেখার, একজন মানুষ তিনি দাঁড়িয়ে আছেন, তার কাঁধে ঝোলানো রয়েছে সামনে গিটার, একদিকে রয়েছে বিশাল করে কিবোর্ড সাজানো এবং গলা দিয়ে ঝোলানো আছে মাউটার গান। কোনো অন্য বাদ্যযন্ত্রী মঞ্চে নেই, অন্য কোনো মিউজিশিয়ান মঞ্চে নেই, তিনি কিবোর্ড বাজাচ্ছেন, তিনি গিটার বাজাচ্ছেন, তিনি মাউটার গান বাজাচ্ছেন, তিনিই গাইছেন। এবং শুধু গান গাওয়া না, গানের ফাঁকে ফাঁকে তিনি যখন কথা বলছেন তখন মনে হলো এই মানুষটা যদি শুধু সঞ্চালনাটুকুই করতেন আর কিছু নাই করতেন তাহলেও কিন্তু তার রুটি রুজির কোনো অভাব হতো না। এমনটাই ছিলেন সুমন চট্টোপাধ্যায়, এমনটাই ছিলেন মানে এখন যিনি কবির সুমন। এবং এরপরে যত বাংলা ব্যান্ড এর পরে তৈরি হয়েছে, এর আগের মানে প্রথম এই অন্য ধারার গানের বাংলা গানের কথা আমরা
1: আসবো,
0: কিন্তু এরপরে ধরুন চন্দ্রবিন্দু বলুন বা অন্যান্য ব্যান্ড, তাদের অনেকের সাথে কথা বলে, তাদের অনেকের সাক্ষাৎকারে আপনারা জানতে পারবেন যে তাদের মানে গান বাজনার উদ্দীপনা বলুন,
1: ইন্সপিরেশন
0: বলুন,
1: সুমন চট্টোপাধ্যায়।
0: আর একজন মানুষ যিনি তার পরের বছর অ্যালবাম বার করলেন এবং সেই নামের মেয়েদের নিয়ে আর কি সারা পড়ে গেল, তিনি নচিকেতা চক্রবর্তী।
1: একদমই তাই। আর নচিকেতা চক্রবর্তীর গান একেবারেই সুমন চট্টোপাধ্যায়ের গানের ধারার থেকে হয়তো ভিন্ন, কিন্তু এই ভিন্ন স্বাদটাই একটা অন্য রকম মাত্রা এনে দিল এবং তার অ্যালবাম থেকেই এই জীবনমুখী শব্দটা কিন্তু শুরু হলো।
0: না, জীবনমুখী মানে সুমনের সময় থেকেই তৈরি হয়েছে, কিন্তু নচিকেতার গান তার মতন করে তার নিজস্ব বৈশিষ্ট্যে, স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল
1: একেবারেই।

0: এই গানের সাথে কোথাও মনে পড়ে রুবি রায়ের একটা মিল আছে না কনসেপ্টে?
1: ঠিক তাই, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে,
0: এ কথা কি কোনোদিন ভাবতে?
1: আসলে এই যে সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, নচিকেতা চক্রবর্তীর প্রথম প্রেম নীলাঞ্জনা কিনা আমরা জানি না, সে খোঁজ আমরা করতে যাচ্ছি না, কিন্তু প্রথম তার ক্যাসেটেই কিন্তু এই জীবনমুখী বাংলা গান শব্দবন্ধটি প্রথম আসে এই বেশ ভালো আছি এই অ্যালবাম থেকে আমরা এই গানটা শুনছিলাম। এবং এই গানের মানে এই বেশ ভালো আছির নিচে বেশ বড় বড় করে লেখা ছিল জীবনমুখী বাংলা গান। এই যে একটা স্রোত এলো সুমন চট্টোপাধ্যায়ের হাত ধরেই বলা যায়, কারণ নচিকেতা চক্রবর্তী সবসময় সুমন চট্টোপাধ্যায়কে সেই সম্মান জানিয়েছেন যে তিনি না এলে হয়তো আমার গানগুলো কোথাও একটা মানে আড়ালেই পড়ে থাকতো, আমি হয়তো সেগুলো রিলিজ করার সাহস পেতাম না কখনো। এই সাহসটা অবশ্যই সুমনদা দিয়েছেন আমাদের, এটা তিনি বারে বারেই বলেন, এবং শুধু তিনি স্বীকার করেন না, এটা তার পরবর্তীকালে মানে আমরা এক কি বলবো এক লাইনে যে তিনটি নাম উচ্চারণ করি, সুমন, নচিকেতা, অঞ্জন, বা সুমন, অঞ্জন, নচিকেতা, যেভাবেই বলি না কেন প্রথম নামটা সুমন অবশ্যই থাকে। তো এই তিনজনের তিনজনেই কিন্তু সবসময় তারা স্বীকার করেছেন, বা পরবর্তীকালেও যারা এককভাবেই যে একটা জিন্স পরে, একটা জিন্সেরই শার্ট পরে, একটা গিটার ঘাড়ে নিয়েও কোথাও একটা গান গেয়ে মানুষকে মাতিয়ে রাখা যায়, এই কনসেপ্টটা তো সুমন চট্টোপাধ্যায় নিয়ে এলেন।
0: একদমই তাই। এবং তুমি এই যে তৃতীয় নাম বললে, ছিলেন অভিনেতা, হয়ে গেলেন গায়ক, হ্যাঁ অনেক।

0: অনেকটা এরকম ছিল, রুমাল হয়ে গেল বেড়াল। কিন্তু আসল কথা দেখুন, একজন মানুষ মানে অঞ্জন দত্ত যখন তার লেখায় তার সুরে তার প্রথম অ্যালবাম বেরোলো 94, শুনতে কি চাও তুমি সেই গদ্ভুতবে সুর, ফিরে পেতে চাও কি সেই আনচান করা দুপুর, তো মানে একটা অন্য কোনো নস্টালজিয়ার জায়গায় তিনি গিয়ে বারবার আঁচড় কাটছেন। এবং এই জিনিসটা ভেতরে অনেক বছরের একটা মানে যত্ন করে লালন পালন করা না থাকলে হঠাৎ করে এবং ছিলু রুমাল হয়ে গেল বেড়ালের মতো হয় না। এবং যেহেতু আমরা নীলাঞ্জনা শোনালাম, তো আরেকজনের নাম এবং নাম বলবো না, একটা ফোন নাম্বার 2441139, কত মানুষ যে নিজের বাড়ির ফোন থেকে পাবলিক বুথ থেকে সেই নাম্বারে তখন হন্যে হয়ে ডায়াল করে বেরিয়েছে।
1: আর তখন সত্যি কথা বলতে নিজের বাড়িতে খুব কম মানুষেরই ফোন ছিল, পাবলিক বুথে গিয়ে এত মানুষ ডায়াল করেছেন,
0: কে জানে কার নাম্বার ছিল, অতিষ্ঠ হয়ে গেছিল বোধহয়।

0: আসলে সব শুরুরই আরও একটা শুরু থাকে, মানে এই যে দেবলীনা বলল যে চন্দ্রবিন্দু বা পরবর্তীকালে ভূমি, রক ব্যান্ড, এই সমস্ত যারা পরবর্তীকালে যারা দল হিসেবে তৈরি হয়েছেন বা এককভাবেও যারা ছবি সরি গান তৈরি করেছেন, তাদের কোথাও না কোথাও ইন্সপিরেশান ছিল সুমন চট্টোপাধ্যায়। কিন্তু এই যে এই ধরনের গান, একটু নতুন ধরনের বাংলা গান, বাংলার সেই কি বলবো, সেই মেলোডি পেরিয়ে একদম জীবনের কথা, মানুষের কথা,
1: এই স্ট্রাগলের কথা,
0: হ্যাঁ অবশ্যই অবশ্যই, সেই সমস্ত জীবন যুদ্ধের কথা গানের মাধ্যমে উঠে আসবে, তার পূর্বসূরি বলতে গেলে কিন্তু অবশ্যই আমাদের আরও একটি নাম বলতে হয়, একটি বিশেষ দলের কথা বলতে হয়,
1: যে দল তার হাত ধরে তৈরি হয়েছিল, মানুষটার নাম গৌতম চট্টোপাধ্যায়। এবং আপনারা জানেন যে বিশেষ একটা রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি কলম ধরেছিলেন, একজন অনুভবী শিল্পী যেভাবে কলম ধরেন সেভাবেই ধরেছিলেন, এবং যে রক ব্যান্ড তিনি তৈরি করেছিলেন মোহিনের ঘোড়াগুলি, একের পর এক গান লেখা, একটা সময়ে সেই ব্যান্ড ভেঙে যায়, তারপরে এককভাবে তিনি গান তৈরি করছিলেন, লিখছিলেন, সুর করছিলেন। তো কোথাও এই যে জীবনমুখী কথাটা, শব্দবন্ধটা যদিও নচিকেতা চক্রবর্তীর অ্যালবামে প্রথমবার মানে ছেপে বেরোলো, কিন্তু তার আগেও জীবনমুখী গান, যেমন সুমন চট্টোপাধ্যায়ের গান অবশ্যই জীবনমুখী গান, এবং তার আগেও আমরা গৌতম চট্টোপাধ্যায়ের কলম থেকে যা যা গান পেয়েছি সেও কিন্তু সেরকমই গান,
0: জীবনের কথা বলে।
1: এবং আমরা যারা 90-এর দশকে বেড়ে উঠছিলাম, আমাদের কাছে আবার বছর 20 পরে বলে মোহিনের ঘোড়াগুলির একটি অ্যালবাম, বেশ কিছু গানের সংকলন, সেই সময় মানে 90-এর দশকের যেসব শিল্পীরা গাইছেন, উদীয়মান শিল্পী, তাদের কণ্ঠে আমরা সেই গানগুলো পেলাম। তো আজকে তো বোঝাই যাচ্ছে যে আজকে আমরা কোনোভাবেই জাল গোটাতে পারবো না, তো এর একটা দ্বিতীয় পর্ব হবে, এবং আবার বছর 20 পরে এই অ্যালবামের গান সেদিন থাকবে। আপাতত গৌতম চট্টোপাধ্যায়ের নিজের কণ্ঠে আমরা শুনি এই গান।

0: একদমই তাই। আর যে কথা তুমি বলছিলে প্রযুক্তিদি, যে ভারতের প্রথম রক ব্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করছে বাংলার, তো বটেই
1: মোহিনের ঘোড়াগুলি।
0: হ্যাঁ, এবং 1995 এমন একটা সাল যে সালে আমরা পেলাম প্রথম ইন্ডি পপ অ্যালবাম। তার আগে ইন্ডি পপ শব্দটার সঙ্গে, মানে সেটা খায় না গায় মাখে, এটা খুব একটা পরিষ্কার ছিল না আমাদের কাছে কনসেপ্টটা। এবং এই ইন্ডি পপ অ্যালবাম পেলাম এমন একজন সুন্দরীর হাত ধরে যার নাম আলিশা চিনয়। তার আগে তার গানে মুগ্ধ হয়েছি আমরা বারবার। এবং আমার খুব মনে পড়ে যে 96 সালে যে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হয়েছিল এবং সেটা আমাদের ভারতবর্ষে হয়েছিল, আর তার উদ্বোধন হয়েছিল আমাদেরই পাশে, এখন আমরা যেখানে বসে আছি ইডেনে, এবং সেখানে একটা লেজার শো হচ্ছিল। আর এই এই যে অ্যালবাম আলিশা চিনয়, সেই অ্যালবামের যে টাইটেল সং যেটা, এবং সে বিভিন্ন প্রদেশের পোশাক আশাক পরে মেয়েরা সেজে গুজে তারা আসছে, মানে একটা অদ্ভুত, মানে এই গান তখন মানে সারা আসমুদ্র হিমাচল প্রত্যেকের মুখে মুখে ফিরছে।
1: ঠিক তাই।
0: আর আজকে ঘড়ির কাঁটা বলছে যে আমাদের হাতে আর মোটেই সময় নেই, আমাদের বিদায় নিতে হবে। এই গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি, তবে কথা দিয়ে যাচ্ছি ইন্ডি পপে পা যখন রেখেছি আরো অনেক কিছু বাকি।

0: রয়ে গেল বাংলা আধুনিক কবিতা যখন আমরা গানের ফর্মে পাচ্ছি, 90-এর দশকে সেই গান, আরো ইন্ডি পপ, আরো অনেক শিল্পী, সেই সব নিয়ে দেবলীনা প্রযুক্তি আবার ফিরবে, এ মাসে নয়
1: হয়তো পরের মাসে, 80 থেকে 90-এর এই সেগমেন্টে। আপাতত আলিশা চিনয় রইলেন আপনাদের জন্য, আমরা সুরেলা সফর থেকে বিদায় নিচ্ছি।
0: সকলে খুব ভালো থাকবেন, সকলকে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিউজিল্যান্ডে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। অকল্যান্ডে আজ প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক অভিন্ন মূল্যবোধ, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং সুস্থায়ী ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। উভয় দেশই পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।
1: हर युग में हर दौर में भारत ने खुद को ट्रांसफॉर्म किया है और इसका कारण है हमारी सीखने की ललक। भारत सबसे सीखता है। हमारे लिए सामने वाले देश की जनसंख्या नहीं, जन कल्याण की भावना मायने रखती है और इसलिए हमने न्यूजीलैंड से भी बहुत कुछ सीखा है। न्यूजीलैंड दुनिया का वो देश है जिसने सबसे पहले महिलाओं को वोटिंग का राइट दिया था।
0: তিনি বলেন, অকল্যান্ড থেকে ওয়েলিংটন এবং ক্রাইস্ট চার্চ থেকে কুইন্সটাউন পর্যন্ত ভারতীয় সম্প্রদায় দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে অসামান্য অবদান রেখেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এবং সে দেশের সরকারি আধিকারিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান শ্রী মোদী। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কিউই

0: রপ্তানিকারকদের জন্য বিশাল বাজার খুলে দেবে। একই সঙ্গে ভারতীয় ব্যবসায়ীদের জন্য নিউজিল্যান্ডে নতুন সুযোগ তৈরি হবে। প্রবাসী ভারতীয়দের 10,000-এর বেশি সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তিন দেশ সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত থাকা স্বাভাবিক, তবে সংবিধান এবং জনকল্যাণই সেখানে সর্বাধিক গুরুত্ব পাবে। গয়ায় অষ্টাদশ বিহার বিধানসভার সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, এই ধরনের কর্মসূচি বিধায়কদের দায়িত্ব সম্পর্কে তাদের অবহিত করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে সহায়তা করে। বিহারকে ভারতের গণতান্ত্রিক যাত্রার পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণে বিধায়কদের কাজ করতে হবে। প্রশ্নোত্তর পর্ব, জিরো আওয়ার, বিধানসভার কার্য উপদেষ্টা কমিটি ইত্যাদির গুরুত্ব তুলে ধরে উপরাষ্ট্রপতি বিধানসভার কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য সদস্যদের অনুরোধ জানান। ধর্ষণ, খুনসহ সামাজিক অপরাধের নেপথ্যে মাদকের বড় ভূমিকা আছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তাই রাজ্যজুড়ে বেআইনি মদ এবং মাদকের ঠেকের বিরুদ্ধে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। আজ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী কথা বলেন।
1: যে কার্য হয়েছে হিনিয়াস ক্রাইমের পিছনে, আমি মনে করেছি বেআইনি মদের ঠেক, বেআইনি গাঁজা, চরস, মাদক, এটা একটা বড় কারণ। গোটা রাজ্য জুড়ে ডিজিপি কে বলবো, আগামী দু সপ্তাহ স্পেশাল ড্রাইভ দিন। ব্যাটেলিয়ানে থাকা লোকজন, আমাদের যেখানে পুলিশরা ডাইরেক্ট কাজে নেই, নর্মাল থানা ওয়ার্ক অনেক বেশি থাকে, তাদেরকে বিশেষ অভিযানে লাগান।
0: নির্যাতিতা নাবালিকার পরিবার এবং গণপিটুনিতে নিহতর পরিবারের সঙ্গে আজ দেখা করেন তিনি। দুই পরিবারের পাশে থাকারই বার্তা দিয়েছেন শুভেন্দুবাবু। নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীর নজরদারিতে তদন্ত হবে বলে শুভেন্দুবাবু জানান। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যান তিনি। ইন্দ্রজিতের দাদার হাতে সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। পরিবারের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন তিনি। এদিকে বারুইপুরে মৃত ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আরও তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই নিয়ে ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃত করার অভিযোগে তদন্ত করে ৩০শে জুলাই সিবিআইকে প্রাথমিক রিপোর্ট জমা দেবার নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। এর আগে অভয়ার বাবার কাছে এ সংক্রান্ত অভিযোগ জানিয়ে একটি চিঠি আসে। সেখানে দাবি করা হয়, বেলগাছিয়ার রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরির তিন আধিকারিক ভিসেরার নমুনা বদলের সঙ্গে যুক্ত ছিলেন। এরপরই শিয়ালদা আদালতের দ্বারস্থ হন নির্যাতিতার পরিবার। অভিন্ন দেওয়ানি বিধি, ইউসিসির খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। নয় সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্যন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং প্রমুখ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে এই কমিটি। উত্তর দিনাজপুর জেলা তিনটি ব্লকের প্রায় ৯টি অবৈধ প্লাইউড কারখানায় অভিযান চালিয়ে রায়গঞ্জ বনবিভাগ, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। কোন বৈধ লাইসেন্স ছাড়াই এই কারচেরাই কল ও প্লাইউড কারখানা চলছিল। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে মায়ামি স্টেডিয়ামে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ৮টায়। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যা ৬টা বেজে ৩৫ মিনিটে।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। দ্রুত শিল্পায়নে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে রাজ্য সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ধর্ষণ খুন সহ সামাজিক অপরাধের নেপথ্যে মাদকের বড় ভূমিকা থাকায় রাজ্যজুড়ে বেআইনি মদ ও মাদকের ঠেকের বিরুদ্ধে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে 5 জনকে শোকজ রাজ্য সরকারের। আগামী 2 দিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। আসি বিস্তারিত সংবাদে। রাজ্যে দ্রুত শিল্পায়নে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পাশাপাশি সরকার ল্যান্ড সিলিং আইনেও পরিবর্তন আনবে বলে তিনি জানান। আজ হুগলির ডানকুনিতে লাক্স কোজির কারখানা সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
1: আমরা 2013 সালের ল্যান্ড পারচেজ পলিসি অ্যাকসেপ্ট করেছি। কোন ইন্ডাস্ট্রি ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না, আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেল কে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না, আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব।
0: মুখ্যমন্ত্রী বলেন, তোলাবাজি কথায় কথায় বন্ধের মতো অপসংস্কৃতি শিল্পায়নের পথে প্রধান অন্তরায়। রাজ্য শিল্পের পরিবেশ ফেরাতে সরকার উপযুক্ত পদক্ষেপ করছে বলে জানিয়েছেন তিনি। শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, পশ্চিমবঙ্গের শিল্পের উপযোগী হলেও গত 5 দশকের অবহেলার কারণে শিল্পের খরা বলে তিনি অভিযোগ করেন। সম্প্রসারণের পর ওই কারখানায় 9000 কর্মসংস্থান হবে বলে শিল্পমন্ত্রী জানিয়েছেন।
2: এবার এখানে শিল্প হবে, কাজ হবে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমবে, ফ্লাইট অফ ক্যাপিটাল নিশ্চিতভাবে কমবে, ব্রেন ড্রেন হবে না। সেই জন্যই আজকে আমাদের সরকার চিন্তিত, ভাবিত এবং এইভাবেই কাজ করবে। 600 কোটি টাকা বিনিয়োগ করছেন এই টোডি গ্রুপ, এবং এখানে 9000 ডিরেক্ট ইনডিরেক্ট চাকরি পাবে।
0: শ্রমিক মালিক সংঘর্ষ নয়, শ্রমিক ও মালিকের মধ্যে সমন্বয় রেখে রাজ্যে শিল্পায়ন হবে বলে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন।
3: আমরা শিল্পপতিদের কাছে বার্তা দিয়েছি, কোনো এক্সট্রাকশন নেই, আমরা করতে দেব না পশ্চিমবঙ্গে। আমাদের দলের পতাকা নিয়ে, আমাদের দলের ট্রেড ইউনিয়নের নাম করে কেউ কোনো কারখানার দরজা বন্ধ করতে পারবেন না। মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন চলবে না, কিন্তু তার সঙ্গে শ্রমিকের স্বার্থকেও আপনারা যারা মালিক পক্ষ আছে আপনাদের রক্ষা করতে হবে।
0: অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া

0: বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। নয় সদস্যের ওই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্মন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্র ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিংহ প্রমুখ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে কমিটি। আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভায় খুব শীঘ্রই ইউসিসি নিয়ে আসার ব্যাপারে সরকার আশাবাদী।
1: ইউসিসি কমিটি ফরমেশন হয়ে গেছে, ক্যাবিনেট ফর্ম করে দিয়েছে, রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশের নেতৃত্বে কমিটি হয়েছে, নোটিফিকেশন বা সব হয়ে গেছে, রঞ্জনা দেশাই কমিশন কাজও শুরু করে দিয়েছে। উই আর হোপফুল যে খুব তাড়াতাড়ি ইউনিফর্ম সিভিল কোড আমরা বিধানসভায় আনতে পারব। গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে, সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে।
0: ধর্ষণ খুন সহ সামাজিক অপরাধের নেপথ্যে মাদকের বড় ভূমিকা আছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তাই রাজ্য জুড়ে বেআইনি মদ ও মাদকের ঠেকের বিরুদ্ধে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। এদিন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতা বালিকার পরিবার ও গণপিটুনিতে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দুই পরিবারেরই পাশে থাকার বার্তা দিয়েছেন শুভেন্দুবাবু। নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীর নজরদারিতে তদন্ত হচ্ছে বলে শুভেন্দুবাবু জানান। নির্যাতিতার পরিবারের দাবি অনুযায়ী ওই অঞ্চলে একটি পুলিশ ফাঁড়ির আজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে গিয়ে তার দাদার হাতে সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগপত্র তুলে দেন তিনি। পরিবারের হাতে ২৫ লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয়েছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ মাসের ১৮-১৯ তারিখ তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। ১৮ জুলাই হাওড়ার সাঁকরাইলে আমূলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। ১৯ তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। ওইদিন বিকেলেই দিল্লি রওনা হবেন তিনি। পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উন্মোচন করে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য একথা জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন কাণ্ডে 5 জনকে শোকজ করেছে রাজ্য সরকার। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি সম্প্রতি হাসপাতাল পরিদর্শনের পরে স্বাস্থ্য দপ্তরে একটি প্রাথমিক রিপোর্ট জমা দেয়। এরপরই স্বাস্থ্য দপ্তরের তরফে হাসপাতালের সিস্টার ইনচার্জ, স্টাফ নার্স, অতিরিক্ত মেডিকেল সুপার, সহকারী হাসপাতাল সুপার এবং স্টোর ইনচার্জকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। 3 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে তাদের। উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত এক রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ ওঠে। পরে ওই রোগীকে গুরুতর অসুস্থ অবস্থায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। আগামী বছর 12 ফেব্রুয়ারি হুগলির ত্রিবেণীতে কুম্ভ স্নান মহোৎসবের সূচনা হবে। আজ বাঁশবেড়িয়ায় বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলার প্রস্তুতি নিয়ে এক সভার আয়োজন করা হয়। 3 দিন ধরে এই মহোৎসব চলবে। মেলার আয়োজক সনাতন সংস্কৃতি সংসদের সম্পাদক নির্গুণানন্দ মহারাজ জানান, 2027 কল্যাণীর মাঝের চরে পৃথকভাবে কোনো কুম্ভ স্নানের আয়োজন করা হবে না। বাঁশবেড়িয়ার বিধায়ক স্বরাজ ঘোষ, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, পাণ্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার ছাড়াও কমিটির সভাপতি প্রবীর ভট্টাচার্য, জগৎ আরতিহা প্রভু প্রমুখ উপস্থিত ছিলেন। তোলাবাজি, বেআইনিভাবে জমি দখলের মতো একাধিক অভিযোগে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর হিমাংশু দেবকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ বলে জানা গেছে। রাজ্য কমিটির পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির জেলা কমিটি ঘোষণা করল। আজ কলকাতায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই তালিকা ঘোষণা করেন। উত্তর কলকাতায় জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপন সাহাকে। এছাড়া দক্ষিণ কলকাতায় দেবাশিস কুমার, হাওড়ায় অরুণাভ সেন, পশ্চিম মেদিনীপুরে প্রদীপ সরকার এবং বীরভূম জেলার দায়িত্বে এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বলে পরিচিত অনুব্রত মণ্ডল। কমিশনার অব রেলওয়ে সেফটির স্বয়ংক্রিয় ট্রেন চালনা ব্যবস্থায় এটিও পরিদর্শনের কারণে আগামীকাল কলকাতা মেট্রোর গ্রিন লাইনে ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। আগামীকাল এই সেকশনে সকাল 9টার পরিবর্তে বিকেল 4:30 ট্রেন চলাচল শুরু হবে। তবে টার্মিনাল স্টেশন থেকে শেষ পরিষেবা সময়

0: Former Governor of Meghalaya, Tathagat Roy, is one of the members of the committee. A decision was already made on 2nd July in a cabinet meeting to constitute a committee to examine the draft Uniform Civil Code Bill. Union Railway and IT Minister Ashwini Vaishnav today announced plans to develop Hyderabad as a major high-speed rail hub with proposed bullet train corridors linking the city to Pune, Chennai and Bengaluru. Speaking at an industry event in Hyderabad, he said the high-speed rail network will significantly reduce travel time and strengthen connectivity among South India's major economic centres. More than 6 lakh people have been evacuated from their homes in China as Typhoon Bavi barrels towards the country after hitting Japan's Sakishima Islands and grazing northern Taiwan. Chinese authorities today said more than 500,000 people were evacuated in the eastern Zhejiang province and another 1 lakh in neighboring Fujian province. Bavi is expected to make landfall in Wenzhou, a densely populated city in Zhejiang, in the early hours of tomorrow and is expected to bring heavy rains. The Indian women's compound team of Jyoti Surekha Vennam, Pritika Pradeep and Chikita Taniparthi clinched the silver medal at the Archery World Cup Stage 4 in Madrid, Spain today. The Indian trio went down 228-232 to Colombia in the final. Meanwhile, in women's individual compound event, teenage archer Pritika Pradeep produced a stunning turnaround to beat world number 11 Hazal Barun of Turkey. And that is the end of this news bulletin.
1: গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold বলবেন আপনি শুনবো আমরা শুনছেন আপনার কথা 100.1 FM Golde আপনার কথা 100.1 FM Golde
2: টিউন করেছেন আপনি আর 100.1 FM Golde ঠিক এই সময়টা মানে 8:10 হয়ে গিয়েছে, মৌসুমী শ্রাবস্তিও রয়েছে, আপনি রয়েছেন, কেননা অনুষ্ঠানের নাম আপনার কথা। আর আজকের আপনার কথায় যে বিষয়টা নিয়ে আপনারা কথা বলবেন, তারা অনেকেই কথা বলতে শুরু করে দিয়েছেন, মানে হোয়াটসঅ্যাপ করে দিয়েছেন অনেকে, অনেকে আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে কমেন্ট করে দিয়েছেন আমাদের এই পোস্টের দেখে। যারা এখনও করেননি তাদের জন্য বলি যে আমাদের সরাসরি কথা বলার জন্য যে ফোন নাম্বার, অর্থাৎ 2248-8085, এই নাম্বারটা খোলা রয়েছে। যারা এখনও হোয়াটসঅ্যাপ করেনি তাদের জন্য বলে দিই 9903052992, এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ SMS আপনি করতে পারেন। আর আমাদের 100.1 FM Gold কলকাতার যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে আজকের আপনার কথা, অর্থাৎ 11 জুলাই আপনার কথার বিষয় দেওয়া আছে, সেখানে কমেন্ট সেকশনে গিয়েও আপনি কমেন্ট করতে পারেন সেই পোস্টারের নিচে বিষয়টা।
3: একেবারেই তাই। আর আজকের বিষয়, সব ডাকে সাড়া দিতে নেই। দেখা যাক সাড়া দিচ্ছেন কি দিচ্ছেন না আপনারা। আপনি বলতে পারেন পক্ষে অথবা বিপক্ষে, আপনি করতে পারেন টেক্সট মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ, আপনি চলে আসতে পারেন টেলিফোন লাইনে। আর এখন তাহলে একটুখানি ফেসবুকের কমেন্ট সেকশনে চোখ রাখি। লিখছেন নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে, শুভ সন্ধ্যা মৌসুমী দি ও শ্রাবস্তী দি। সবটাকে সাড়া দিতে নেই কথাটা তো ঠিকই, কেউ বিপদে পড়েছে, কেউ কোনো দরকারে ডাকছে, সেই ডাকে আগে যখন সাড়া দিতাম যখন তখন সাড়া দিতাম, কিন্তু বর্তমান যা যুগ, যা পরিস্থিতি, তাতে ভাবনা চিন্তা করে তবে সাড়া দিতে হবে। ভালো কাজে সবসময় সাড়া দেওয়া উচিত, কিন্তু এখন কোনটা ভালো কোনটা খারাপ বোঝাই খুব মুশকিল, তাই ইচ্ছে গেলেও সাড়া দিতে ভয় লাগে। তবে হ্যাঁ, পিছনে কোনো চিন্তা না থাকলে প্রত্যেকটির ডাকাতে সাড়া দেওয়া উচিত, তবে ভালো কাজে। আমি হলে সেটাই করব। আজকের বিষয়টা দেখে আরতি মুখোপাধ্যায়ের গান তোমার ডাকে সাড়া দিতে বই গেছে এটা মনে পড়ে গেল। আর বেশি কিছু লিখলাম না, লিখছেন নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে।
2: 2248-8085 কে আছেন সরাসরি?
4: হ্যালো,
3: হ্যাঁ বলুন।
4: হ্যালো,
3: হ্যাঁ বলুন।
4: আমি ধুলাগড়ি উত্তরপাড়া ব্যানার্জি পোল থেকে বলছি, বাবলু মুদি।
3: বলুন।
4: দেখুন, সব ডাকে সাড়া দিতে নেই কথাটা ঠিকই, এখন কিন্তু বর্তমানে দেখা যায় নানা রকম কারণে ফোন করে

0: কল করে ডাকে কিন্তু রাত বেরিয়ে সময়, কিন্তু আমাকে সেটা বুঝতে হবে যে কি প্রয়োজনে ডাকছে কি অপ্রয়োজনে ডাকছে, তারপরে আমি সাড়া দেব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সাড়া দিলেই যে আমার যে যেতে হবে সেটা কথা নয়, যেমন ঘুমের ঘুরে অনেক সময় দেখা যায় যে মনে হয় যেন কে যেন ডাকছে আমাকে, হ্যাঁ, কিন্তু আমার সেইটাকে সঙ্গে সঙ্গে উঠে পড়ে আমি যে সেটাকে অ্যাকসেপ্ট করব এটা কোনো সময় উচিত নয়। আমার পাশে যে থাকবে বা বাড়ির পরিবেশ পরিস্থিতিতে যে যখন থাকবে তাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ তোরা কেউ কি ডাক শুনতে পেলি, তবেই আমি সেখানে সাড়া দেবো। নমস্কার, এটুকুই বললাম, অনেক কিছু বলার ছিল।
1: বেশ ছোট্ট করে উনি বললেন এবং তার কথা থেকে বোঝা গেল যে তিনি ঠিক কি ভাবছেন, মানে তিনিও বলছেন যে বুঝে শুনেই কিন্তু সাড়া দিতে হবে। এরপরে চলে যাই একটা হোয়াটসঅ্যাপের মেসেজে। হোয়াটসঅ্যাপের মেসেজ করেছেন যিনি, তার নাম হচ্ছে বাবাই সিংহ বারাসাত থেকে। তিনি বলছেন, আমি বারাসাত থেকে বাবাই সিংহ বলছি। আমার মনে হয় জীবনে চলার পথে আমাদের আগে এটা বুঝতে হবে যে কে আমাদের মন থেকে ডাকছে আর কে শুধুমাত্র নিজের স্বার্থে ডাকছে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা সারা বছর কোনো খোঁজ খবর রাখেন না, কিন্তু নিজের কোনো প্রয়োজন হলে খুব মিষ্টি করে কথা দিয়ে তিনি ডাকেন। এই ধরনের স্বার্থপর ডাকে সারা দেওয়ার কোনো মানেই হয় না, এতে শুধু নিজের মূল্যবান সময় এবং এনার্জি নষ্ট হয়। সবাইকে খুশি করার বা সবার মন জুগিয়ে চলার দায়িত্ব তো আমরা নিয়ে আসিনি, তাই কে ডাকলো আর কে ডাকলো না তা নিয়ে মাথা না ঘামিয়ে আমাদের উচিত শুধু সেই ডাকে সাড়া দেওয়া যেখানে আমাদের সত্যিকারের সম্মান আছে। অপ্রয়োজনীয় ডাকে কান না দেওয়া বন্ধ করতে পারলেই জীবনে অনেক ঝামেলা কিন্তু এড়ানো যাবে, বাবাই সিংহ জানিয়েছেন বারাসাত থেকে।
2: বেশ, আবারও একটা ফেসবুকের কমেন্টে চোখ রাখি। লিখছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বসুবাড়ি থেকে, প্রণাম আকাশবাণী, তোমার ডাকে সাড়া দিতে বই গেল গানটি শুনেছি, তবে সব ডাকে সাড়া দেব না, দিতেও নেই। মানুষ সাহায্য চায় বিপদগ্রস্ত, কেউ আশ্রয় চায়, কারো শরীর রোগগ্রস্ত দরকার তাৎক্ষণিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া, সব সময় তাদের ডাকে সাড়া দিই। কিন্তু কিছু ডাক যাতে সাড়া দিলে নিজেরই বিপদ, কুপথে কুদিকে যাবার আহ্বান, সেগুলো বর্জনীয়। শয়নে স্বপনে জাগরণে চিন্তনে মননে আছেন কবিগুরু, তার ডাক চিরন্তন। তিনি শ্রাবণের 22 তারিখে মহাপ্রয়াণে, তার ডাকে আমরা সবাই ডাক দিয়ে আসুন সবাই মিলে। লিখেছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে।
1: একটা ছোট্ট হোয়াটসঅ্যাপে যাবো, তারপরে ফোনে কে আছেন সরাসরি চলে যাব। শুভ সন্ধ্যা দিদিরা, সব ডাকে সত্যি সাড়া দিতে নেই, কেউ যদি আমাকে ডেকে নিয়ে গিয়ে বিপদে ফেলে দেয় তখন তার দায় কে নেবে, সেই তো ওই দায় আমাকেই বইতে হবে। বুঝে শুনে সব ডাকে সাড়া দেওয়াটাই নিজের বুদ্ধির কাজ, সব ব্যাপারে ডাকে সাড়া নাই বা দিলাম, নিজের ভালো থাকাটাই বুদ্ধির পরিচয়। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে এটা জানিয়েছেন।
2: বেশ,
1: ফোনে কে আছেন সরাসরি চলে যাব, নমস্কার।
3: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল। দিদিভাই
1: বলুন,
3: সবটাকে সাড়া দেওয়া উচিত নয়, কিন্তু আমি একটা ভুল করেছিলাম সাড়া দিয়ে। ব্যাংক ম্যানেজার থেকে বলছি, ম্যানেজার আপনি একটা ওটিপি গেছে, ওই ওটিপিটা বলুন, আমি আপনার ব্যাংকের কার্ডটা স্মার্ট কার্ডটা ঠিক করে দিচ্ছি। এই যে সাড়া দিয়ে দিদিভাই আমার 48,000 টাকা গেছে, এই জন্য আমি সব দর্শক এবং শ্রোতাদেরকে বলবো এই মানে সাড়া না দিয়ে নিজের ভুল না করে, এইটুকু বললাম দিদিভাই, ভালো থাকবেন,
1: খুব শিক্ষণীয়, খুব শিক্ষণীয়। এবং এটা এখনকার দিনে এতটাই বেড়ে গিয়েছে যে চারিদিকের মানুষজনদের এরকম প্রায়ই হচ্ছে, তাই আমাদেরকে কিন্তু একটু সাবধান হতে হবে। বিভিন্ন ব্যাংক থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইট থেকে কিন্তু এটা জানানো হয় যে কোনো এরকম ডাকে সাড়া দিতে নেই, বা এরকম পয়সার ব্যাপার বা টাকা পয়সার ব্যাংক রিলেটেড হলে সবসময় ব্যাংকে গিয়ে যোগাযোগ করেই সেটা করতে হয়। এই ডাকে সাড়া কিন্তু দিলে বিপদ অবশ্যই আপনার হবে,
2: একেবারে তাই। আবারও একটু চোখ রাখি ফেসবুকের পাতায়। কল্যাণ কুমার শান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান থেকে লিখছেন, আমি বুঝি ডাক বিভ্রাট হলে চিঠি গন্তব্যে পৌঁছবে না, কিন্তু ডাকটা কে দিল, ডাকের বিষয়বস্তু কি, এ

0: শেখা বেশ কঠিন ব্যাপার। জীবনে দেখে শেখা আর থেকে শেখা দুটো অভিজ্ঞতাকে এইটাকে সাড়া দেব কি দেব না সিদ্ধান্তের সময় কাজে লাগাতে হবে। তবে আমার মতে গলার স্বর, চোখের ভাষায় এবং শব্দ ব্যবহার থেকে বোঝা যায় কোন ডাকে সাড়া দেওয়া উচিত। আজকাল প্রতারণার যেসব নজির সামনে আসছে তাতে অচেনা লোকের ডাকে সাড়া না দেওয়াই ভালো। ডাককে এক ডাকে বিভক্ত করা কঠিন কাজ। ধন্যবাদ। লিখছেন কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান থেকে।
1: এরপরে চলে যাব আবার একটা হোয়াটসঅ্যাপে, তারপরে ফোনে যাব আমরা। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখেছেন যে সব ডাকে সাড়া দেওয়া বোকামি। জীবনের প্রতিটি আহ্বানে, প্রলোভনে বা অন্যের কথায় সাড়া দিলে নিজের মানসিক শান্তি নষ্ট হয় এবং লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কোথায় সময় ও শক্তি ব্যয় করতে হবে তা বিবেচনা করা জরুরি। সব ডাকে সাড়া দিলে নিজের গুরুত্ব ও ব্যক্তিত্ব হ্রাস পায়। নিজের লক্ষ্য ও গুরুত্বপূর্ণ দায়িত্বকে প্রাধান্য দিয়ে তারপর অন্য কিছুকে সময় দেওয়া উচিত। পরিশেষে বলা যায়, অন্যের কথায় বা প্রতিটি বাহ্যিক আহ্বানে সাড়া না দিয়ে নিজের বিবেক, লক্ষ্য এবং প্রয়োজনের উপর ভিত্তি করে পদক্ষেপ নেওয়াই প্রকৃত বিচক্ষণতা। ভালো থাকবেন আপনারা সবাই, ভালো থাকবেন আপনিও। 2248-8085 কে আছেন, সরাসরি চলে যাব। নমস্কার।
2: নমস্কার।
1: বলুন।
2: শুভ সন্ধ্যা দুই দিদি ভাই।
1: শুভ সন্ধ্যা, বলুন।
2: বেলগোড়া থেকে লক্ষ্মী মজুমদার বলছি।
1: বলুন।
2: বলছি দিদি, আজকাল দেখুন সারা দেওয়া উচিত না, মানে দিনকাল এত ভালো, সারা দেওয়া তো উচিত না। কে কোথা দিয়ে কে কি করবে বলা তো যায় না, কেনা দিনকালের অবস্থা এত ভালো। কেনা এইটুকু বললাম দিদি, আপনারা দুজনে নমস্কার নেবেন, ভালো থাকবেন।
1: ভালো থাকবেন,
0: ভালো থাকবেন। হ্যাঁ, আবারও ফেসবুকে চলে যাই। শীষ মোহাম্মদ শিশান নলহাটি পাইকপাড়া বীরভূম থেকে লিখছেন, পিছন থেকে ডাকে যদি সাড়া দিও না, তুমি কিন্তু সাড়া দিও যখন ডাকে মা। রাস্তাঘাটে অচেনা লোকের ডাকে যেও না, চকোলেট বিস্কুট যাহাই দেবে হাতে নিও না, চেনা কাকু কিংবা দাদার সাথে যেও না, হঠাৎ বিপদ ঘটতে পারে জানতে পারবে না। সব ডাকে এই জন্য সাড়া দিতে নাই, ছোটবেলা থেকেই শিশুদের এই শিক্ষা দিতেই হয়। ভালো স্পর্শ মন্দ স্পর্শ শিখিয়ে দিতে হয়, প্রথম থেকেই এর প্রতিবাদ অবশ্যই করতে হয়। ঘরের লোকে মন্দ করে এটা ভয়ঙ্কর হয়, এর থেকে দূরে থাকতে হবে, শেখানো দরকার নয়? খুব সুন্দর ছন্দে ছন্দে লিখেছেন, খুব শিক্ষণীয় একটা মেসেজ লিখেছেন শীষ মোহাম্মদ শিশান নলহাটি পাইকপাড়া বীরভূম থেকে।
1: চলে যাব আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে। হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন যিনি, তিনি হচ্ছেন বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে। তিনি বলছেন, সব ডাকে সাড়া দিতে নেই, একেবারে হক কথা। আসলে আজকের বিষয়টা চিরকালীন একটা প্রথা, সব ডাকে তো আর কখনোই ইতিবাচক নয়। কত ডাকের আলালে মোক্ষম ষড়যন্ত্র হয়, কত ডাক উদ্দেশ্য প্রণোদিত অন্তর্নিহিত অর্থ ঠিক নয়। সাড়া দেওয়ার আগে মনকে করা চাই নির্ভয়। স্বার্থপরতার নাকপাশে কত অবাঞ্ছিত ডাক আকৃষ্ট করে লোভের বশে সত্যি মিথ্যার বিশাল ফারাক। মোদ্দা কথা হলো, এই ডাকলেই কেন দেব সাড়া? স্থানকাল পাত্র বিচারে কিসের ভাই এত তারা? বিশ্বজিৎ কর লিখে পাঠিয়েছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই মেসেজটি।
0: বেশ,
1: চলে যাই ফোনে। কে আছেন সরাসরি আমাদের সাথে? নমস্কার।
3: নমস্কার শ্রাবস্তী দিদি ভাই ও মৌসুমী দিদি ভাই।
1: বলুন।
3: আমি শাহরাপুলি থেকে অশোক দত্ত বলছি।
1: বলুন।
3: সব ডাকে সাড়া দিতে হয়। রাত্রি একটা সময় ধরুন আমাদের পাশের বাড়িতে শরিকা হয়েছে, তো উনি বৌদি রাতে ডাকছে, বলছে আমার দাদা কি হয়েছে। তো গেলাম, সে বুক ধরপর করছে, যা করবার করে বললাম যে আপনার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে না, সকালবেলায় জামাইকে ডেকে নিয়ে যাবেন। তো এইসব নিজের জানাশোনা লোক যদি ডাকে সেখানে তো সাড়া দিতে হয়। এখন তার নিশি নাই, আগে গ্রামে নিশি ছিল, বলতো মাছ ধরতে যাবো, বললে পরে নিশি নিয়ে গিয়ে নদীর ধারে আঁকের ভুঁড়ে কি কোথাও বেঁধে রেখে দিত আঁকের জমিতে। এখন আর নিশি নেই, এখন মানুষ যেটা ডাকে ডাকে যেতে চিনি সে তো ডাকবেই, তা তার ডাকে তো সাড়া দিতে হবে। এই গত সপ্তাহে আমাদের পাশের বাড়িতে তিনজনা মদ খেয়েছে, জানলাই মারছে করছে, তার ডাকছে,

0: তার বাইরে ঝামেলা হচ্ছে আমার পাশে নয়, তা আমাকে তো যেতেই হবে, তাকে সারা দিতে হবে। দেখলাম এরকম হয়েছে তো পাড়ার মধ্যে
1: বিপদ বাড়বে। বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয়। অনেক সময় দেখি বাচ্চাদের খাবার দেখিয়ে বা কোনো ভালো জিনিস দেব এই সব প্রলোভন দেখায়। বাচ্চাদের মনে কোনো সাত পাঁচ নেই, তারা সঙ্গে সঙ্গে চলে যায়, তারপরেই বিপদ ঘনিয়ে আসে। এখন তো মোবাইলে অনেক প্রলোভন দেখাচ্ছে হ্যাকাররা, সেই ডাকে যদি আমরা সাড়া দিই তাহলে বিপদ বাড়বে। মানুষ মানুষের জন্য, মানুষ বিপদে পড়লে সাড়া দিতে হবে। আপনার চেনাশোনা বা আপনার অচেনা লোক ট্রেন থেকে বাস থেকে পড়ে গেছে, তার বিপদে একটু কাছে যেতেই পারেন, এতে অসুবিধা নেই। আবার সব সময় যে ডাকে সাড়া দিলেই বিপদ, এটার কোনো মানে নেই। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আপনাকে চিনতে হবে, বুঝতে হবে, তাহলেই ঠিক আছে। লিখছেন দীনেশ নস্কর বালিহাওড়া থেকে।
2: যারা সবাই টিউন করলেন 100.1 FM Gold, তাদের জন্য বলে দিই আজকের সব ডাকে সাড়া দিতে নেই। না না, আপনি সাড়া দিন, মানে আমাদের বিষয়টার কথা বললাম আর কি, সব ডাকে সাড়া দিতে নেই, এটাই আজকের আপনার কথার বিষয়। মৌসুমি শ্রাবস্তী রয়েছি, রয়েছেন আপনি, কেননা অনুষ্ঠান আপনার কথা। আসছেন কীভাবে? 2248-8085 এই নম্বরে সরাসরি আসছেন, আর নইলে আপনি যদি ভাবেন লিখে পাঠাবেন সেটাও করতে পারেন। লেখার মাধ্যম রয়েছে কিন্তু অনেকগুলো, যেমন হোয়াটসঅ্যাপ করতে পারেন, সেখানে আপনি লিখতে পারেন এই বিষয়ে আপনি কি বলতে চাইছেন, নাম লোকেশনটা যদি লিখে দেন আমাদেরও সুবিধা হয়। আর তার সাথে SMS করতে পারেন, তবে করবেন কোন নাম্বারে? নাম্বার একটাই, 9903052992। এছাড়া আমাদের 100.1 FM Gold কলকাতার যে ফেসবুক পেজ রয়েছে, সেই পেজের আজকের দিনের যে পোস্টারটা, মানে আপনার কথা দিয়ে পোস্টারটা দেওয়া রয়েছে, মৌসুমি শ্রাবস্তীর নাম রয়েছে এবং বিষয়টাও রয়েছে যে সব ডাকে সাড়া দিতে নেই, সেখানে গিয়ে আপনি কমেন্ট সেকশানে কমেন্টও কিন্তু করতে পারেন। ফোনে কে আছেন চলে যাব সরাসরি। নমস্কার।
0: হ্যালো।
2: হুম, শুনছি, বলুন।
0: আমি চিত্র থেকে অশোক কর বলছি।
2: বলুন।
0: বলছি আমি না, আমি সব ডাকে সাড়া দিয়ে দিদি ভাই, কেন বলুন তো? আর যে ডাকবে সে তো আমার নাম ধরেই ডাকছে, না সাড়া দিলেও তো সমস্যা বলে বয়রা আছে, ওই জন্য আমি সব কিছুতেই সব ডাকে সাড়া দিই, আর আমি কেউ ডাকলে না করি না।
2: এটা বেশ ভালো বলেছেন যে কানে শুনতে পায় না এই অপমান বা এই অপবাদ পাওয়ার থেকে বরং আমি সাড়া দিয়ে দিই, নইলে তো লোকে ভুল বুঝবে আমাকে।
1: একেবারেই।
2: এটা হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই, এবং হোয়াটসঅ্যাপ মেসেজের পরে আমরা আবারও দেখছি অন্য কোন মাধ্যমে কী লেখা আছে সেগুলোতে যাব। আমি কিশোর হাওড়া বালি থেকে বলছি, সবার ডাকে না সাড়া দেওয়াই ভালো, অচেনা অজানা লোক আপনাকে আচ্ছা প্রবণ দেখালো, আচ্ছা ওখানে যেতে বললো, আপনি গেলেন বিপদ ঘটে গেল। হুম, প্রলোভন হবে, ওটা প্রলোভন দেখালো এবং আপনি সেখানে গেলেন এবং আপনার বিপদ ঘটে গেল। অনেক সময় দেখা যায় আপনি লটারিতে টাকা পেয়েছেন, আপনাকে একটা সংগ্রহ করতে হবে, এটা সংগ্রহ করতে হবে, আমরা আমাদের এখানে এসে নিয়ে যেতে হবে, এটা নিতে গিয়েই আপনার প্রায় অনেকগুলো টাকা কিন্তু খসে গেল, এবং অনেকগুলো টাকা আনতে হবে, এটা আপনাকে বললো, পুরো ফাঁদে ফেলার মতো ধান্দা। এরকম কথায় সাড়া না দেওয়াই ভালো। আর আপনার মোবাইলের কল আসছে, গ্যাসের যে ব্যালেন্স টাকাটা ব্যাংকের বইয়ে ঢোকে সেটা তো 6-7 মাস আপনার ব্যাংকের খাতায় ঢোকেনি, আপনি কি ওই টাকাটা পেতে চান? তাহলে মোবাইলের একটা লিঙ্ক পাঠাচ্ছে, সেটাতে ক্লিক করুন। ব্যাস, আপনি অ্যাকাউন্ট পুরো ফাঁকা করে সেই লিঙ্ক পাঠিয়ে দিলেন। তাই সবাইকে বলবো এই ধরনের ডাকে সাড়া দেবেন না, চেনা লোকের ডাকেই কিন্তু সারাটা দিন আপনি।
1: একেবারেই তাই। এরপরে আবারও চলে যাই ফেসবুকের কমেন্টে। লিখছেন দত্তপুকুর থেকে শুভ দত্ত, একদম আমার মনের মতো একটা কথা। আগে আমি ভাবতাম কেউ ডাকলে বা কোনো সাহায্য চাইলে সব সময় রাজি হওয়াটাই বোধহয় ভালো মানুষের লক্ষণ, তাই নিজের শত অসুবিধা থাকলেও কাউকে মুখের ওপর না বলতে পারতাম না, সবার ডাকে সাড়া দিতাম। কিন্তু এখন জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পারি সব ডাকে সাড়া দিতে গেলে চারপাশের মানুষ আমাদের খুব সস্তা আর সহজলভ্য ভেবে নেয়। যে মানুষটা সবসময় সবার জন্য উপস্থিত থাকে, সমাজ তার সময়ের বা তার ত্যাগের কোনো মূল্য দেয় না, উল্টে সেটাকেই তার দুর্বলতা বা বাধ্যবাধকতা হিসেবে ধরে নেয়। নিজের আত্মসম্মান এবং মানসিক শান্তি

0: বজায় রাখতে গেলে জীবনেই না বলাটা শেখা খুব দরকার। সব ডাকে সাড়া না দিয়ে কোথায় থামতে হবে আর কাকে নিজের সময় দিতে হবে সেটা বুঝতে পারলেই জীবনে অনেক বেশি শান্তিতে থাকা যায়। খুব সুন্দর একটা বিষয় নিয়ে আজ আলোচনা হচ্ছে, আপনাদের অনুষ্ঠান খুব মন দিয়ে শুনছি। লিখছেন শুভ দত্ত দত্তপুকুর থেকে। সরাসরি ফোনে চলে যাবো আর একবার, কে আছেন আমাদের সাথে?
1: শুভ সন্ধ্যা, আমি শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে বলছি।
0: বলুন।
1: এই চমৎকার আড্ডায় আপনাদের দুজনকে একসঙ্গে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে।
0: আমাদেরও খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে। বলুন,
1: আজকের টপিকটা সব ডাকে সাড়া দিতে নেই। এটা আমাদের প্রতিদিনের জীবনের খুব বড় একটা সত্যি কথা। আমার মনে হয় জীবনে চলার পথে যদি আমরা সবাইকে খুশি করতে যাই এবং সব ডাকেই সাড়া দিই, তবে দিন শেষে নিজের মানসিক শান্তি আর ভালো লাগাটাই হারিয়ে যায়। সবই নয়, মিষ্টি করে না বলতে শেখাটা কোনো অহংকার নয়, বরং এটা একটা সুস্থ মানসিকতার পরিচয়। কোন ডাকটা আমার জন্য সত্যি দরকারি আর কোনটা এড়িয়ে যাওয়া উচিত, সেই অগ্রাধিকারটা আমাদের নিজেদের ঠিক করতে হবে। তাহলে এই জীবনটা অনেক বেশি সুন্দর আর সুশৃঙ্খল থাকবে। আজকের এই দারুণ আলোচনার জন্য আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকেও। বেশ, একটা হোয়াটসঅ্যাপের মেসেজে চলে যাই। হোয়াটসঅ্যাপ করছেন আমাদেরকে বিজয় দালাল, নালিকুল, বন্দিপুর, হুগলি থেকে। তিনি বলছেন যে দেখো, আজকের বিষয় সব ডাকে সাড়া দিতে নেই, খুব ভালো একটা কথা, একদম ঠিক। আবার অন্যদিক থেকে ভাবতে গেলে একটু বেঠিকও, কেউ ভালোবেসে ডাকে, আবার কেউ রসিকতা করে ডাকে, আবার এমনও কেউ কেউ আছে যারা ক্ষতি করার জন্য ডাকে। অনেক রকমভাবেই মানুষজন ডাকে, কিন্তু সব ডাকে যে সাড়া দেব, কোনটা ভালো আর কোনটা মন্দ বুঝব কী করে, তা কিছু কিছু ডাক এমন আছে তা সাড়া দিতেই হবে। তবে একটা ডাকের কথা বলবো, সেটা না বললেই নয়, যেমন প্রেমের ডাক প্রত্যাখ্যান করা সত্যি একটু অসুবিধা। যাই হোক, ভেবে চিনতে সেটা করতে হবে। একটা গানের কথা বলি, যে তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, সে ডাকলেই আসে না, কথা শুনে না, শুধু একটু হেসে চলে যায়। না, গানটা শোনাতে বলছে এমনটা নয়, মন চাইলে শোনাতেও পারি আর কি, সেটা বলছে। বলছে বিজয় দালাল, নালিকুল, বন্দিপুর, হুগলি থেকে। এবং শ্রাবস্তী, তোমার অনুষ্ঠান খুব ভালো লাগে, আবার তারপর আবার এটাও বলেছেন কিন্তু উনি যে মৌসুমীর অনুষ্ঠানও কিন্তু খারাপ লাগে না।
2: বেশ, দুজনের অনুষ্ঠানই ভালো লাগে। একটুখানি ফোনে চলে যাবো নাকি?
0: ফোনে কে আছেন, সরাসরি চলে যাবো।
2: হ্যালো,
0: নমস্কার।
3: আমার একটা ছোটবেলার কথা মনে পড়ছে দিদি, সেটাই আপনার সঙ্গে একটু বলে নিচ্ছি। আমার দাদু, সে একজনকে বলেছিল রাত্রে মাছ ধরতে যাবে, তার সেই টাইম দিয়েছিল, সেই টাইমের আগে সেই লোক আসেনি, কিন্তু অন্য একজন কে এসে তাকে ডাকলো, কিন্তু এক ডাকে দাদু উঠে চলে গেল সেই তার সঙ্গে পুকুরে মাছ ধরতে, কিন্তু সেই পুকুরে মাছ ধরে চলে গেল এবং মাছ ধরতে, আর এদিকে সেই যার টাইম দেওয়া ছিল সে তারপরে এসে, সে তার টাইমে এসে যখন ডাকছে তখন আমাদের বাড়ির লোকই বললো যে সে তো তুমি আসে ডেকেছো, সে তো চলে গেছে মাছ ধরতে, তুমি আবার এখন কোথা থেকে ডাকছো? বলছে কই আমি তো আসিনি। তখন তাড়াতাড়ি করে সবাই সেই পুকুরের জলে গেছে, খালের জলে গিয়ে দেখে সেখানে দাদু ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে, কিন্তু তারপরে সেখান থেকে তুলে আনলো, আনার পরে বাড়িতে এসে দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে সে মারা গেল। সেই জন্য বলি এক ডাকে কোনো সময় রাত্রিরে তো কোনো সময় সাড়া দিতে নেই দিদি, এইটুকু বললাম আপনাদের কাছে।
0: খুব অদ্ভুত একটা ঘটনা আপনার থেকে শুনলাম, আর সত্যি এরকম বেশ কিছু ঘটনাও থাকে, জানি না মানুষ এগুলো আমাদের সাথে শেয়ার করেন বা আপনারাও হয়তো কখনো কোথাও এক্সপিরিয়েন্স করেছেন বা কোথাও কোথাও হয়তো আপনাদের মনের মধ্যেও সেগুলো থাকে। কথা হচ্ছে আজকের আপনাদের সাথে, আপনার কথায় আপনি আমাদেরকে জানাচ্ছেন যে সব ডাকে সাড়া দিতে নেই নিয়ে আপনি কি ভাবছেন। আপনি ভাবতে থাকুন, এই বিষয় নিয়ে কথা হবে। তবে তার আগে আমাদের অনুগল্পের বিষয়।
4: ফিরব বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903059992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
5: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে, আপনার কথা 100.1 এফএম গোল্ডে।
0: সরাসরি চলে যাই টেলিফোনে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। না, কেউ ছিলেন কিন্তু এই মুহূর্তে নেই, তবে আছে আমাদের কাছে, বেশ কিছু মেসেজ রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুক কমেন্ট কিন্তু রয়েছে।
2: বেশ, তাহলে চলে যাই একটা টেক্সট মেসেজে। শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে লিখছেন, না মানুষের সাথে মিশলে চিনবো জানবো কি করে তাকে। পরিবারের মানুষকে অনেক দিন ধরে একই ছাদের তলায় থেকে চেনা যায় না, তাই আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত বলবো, মানুষের সাথে যখন থাকতে হবে তখন সবসময় বুদ্ধি করে চলতে হবে, যাকে বলে চোখ কান খুলে রাখতে হবে। কাউকে কিছু বুঝতে দেবার কি দরকার? সাড়া দেব কিন্তু বুঝে তার হাত ধরব, তাহলেই হবে। ভয় বাচ্চাদের নিয়ে, ওদের খুব বোঝাতে শেখাতে হবে। বেশ, খুব সুন্দর করে বলেছেন শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে।
0: ফোনে দেখে নি আরেকবার সরাসরি, কে আছেন আমাদের সাথে? নমস্কার।
6: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, বলুন।
6: মৌসুমীদি শাবস্ত্রী।
0: বলুন, একটু রেডিও সেটের ভলিউমটা আস্তে করে নিতে হবে।
6: আমি তো বাইরে,
0: তাও একটা ফিডব্যাক কিন্তু আসছে আমাদের শুনতে পাচ্ছি আমরা।
6: সবার ক্ষেত্রেই খুব প্রযোজ্য যে সব ডাকে কখনোই সাড়া দেওয়া উচিত না, কখনোই না। হ্যাঁ, আমাকে দেখতে হবে যে আমাকে কে কি জন্য ডাকছে। হ্যাঁ, আমার যদি সেটা ঠিক একটা আমি বুঝি যে না, আমার কোনো জানাশোনা লোক বা ঠিক আছে, আমার পরিচিত অনেক দিনের, বা রাস্তাঘাটেও ধরো আমি যাচ্ছি, সেখানেও ধরো আমি তাকে চিনি অনেক দিন ধরে, সে একটা দোকানের মানুষ বা কিছু, দোকানে বসে হয়তো কোনো একটা দরকার হয়েছে, আমি সাড়া দেবো। কিন্তু আমি যাকে চিনি না, আমি যাকে কোনো দেখিনি, কেনই বা সাড়া দেবো, তাই না? কখনোই এটা কারোর ক্ষেত্রে উচিত না। একটু পাশ কাটিয়ে চলে যাওয়াটাই ভালো, তোমার তাকে সাড়া দিতে বয়ে গেছে বলে।
0: কিন্তু কে বলছিলেন, নামটা জানা হলো না।
6: মৌলিক।
0: বেশ বেশ, শুনতে থাকুন।
2: আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, প্রিয় আপনার কথা, ডিজিটাল যুগে সব ডাকে সাড়া দিলে বিপদের মধ্যে থাকে আর কি। কুডাক দূরে যাক, সুডাক সাথে থাক, বিচার বুদ্ধি বিশ্লেষণে হোক সব কাজ সুস্থভাবে সাড়া। খুব ছোট্ট করে লিখেছেন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে।
0: ফোনে কে আছেন সরাসরি?
7: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, বলুন।
7: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
0: বলুন।
7: কিন্তু দিদি ভাই, সত্যি বলবো যে সত্যি সব ডাকে কিন্তু সাড়া দেওয়া সত্যি ঠিক নয়। আগামী জানবো সেই মানুষটা সত্যি আমার চেনা লোক কিনা। ওই রকমই একদিন আমি বাড়িতে একাই থাকি, ওরকম আমার দাদার গলার স্বর হিসেবে একদিন এসে ডাকছে যে তাহের তুমি বাড়িতে আছো। এবার আমি ভাবছি যে হয়তো কি দাদাই ডাকছে, কিন্তু বাড়ি খুলে দেখছি আমার দাদা নয়, অন্য একজন এসে এবার আমার বাড়িতে ঢুকে আমার যাবতীয় যা কিছু আমার সবকিছু লুট করে নিয়েছিল, এরকম একবার হয়েছিল। তো সেই থেকে আমি সচেতন হয়ে গেলাম, সত্যি আগে যে ডাক্তার তাকে পরিচয় করবো, আগে সে আমার অরিজিনাল সে দাদা কিনা বা আমার আত্মীয় বর্গ তেমন কিনা, যতই সে যতই বিপদে থাকুক না কেন, আগে তাকে আমি চিনবো, জানবো, তার গলার স্বর বুঝবো, তারপর আমি ফাঁকে বেরিয়ে তার সঙ্গে যা কিছু দরকার তারপরে আমি মেটাবো। তো সত্যি

0: চেনা জানা আগে ডাক বুঝে তারপরে সাড়া দেওয়া উচিত বলে মনে করি। নমস্কার।
1: বেশ, এরপরে আমাদের কাছে কিছু হোয়াটসঅ্যাপও রয়েছে। তবে এই যে ঘটনাগুলো আমরা শুনছি এগুলো কিন্তু সত্যি খুব দুঃখের, যে এরকমভাবে মানুষকে বিপদে ফেলা ডেকে। তাই সব ডাকে সাড়া দেবেন কি দেবেন না, আপনার কি মতামত, অন্যরাও শুনছেন সেগুলো আপনাদের থেকে, আপনাদের এক্সপিরিয়েন্স বা আপনাদের যা মতামত রয়েছে সেটা শুনবো।

0: করলে কেউ ডাকে সাড়া না দিয়ে পারি? যে বাচ্চা হারিয়ে কেঁদে উঠেছে, ডাকছে জোরে, তার ডাকে সাড়া না দিয়ে কেমন করি, কেমন করে? বয়স্কদের ডাক সন্তান যাদের বিদেশবাসী, উপেক্ষা না করে সাহায্যের হাত বাড়াই আসি। বিধবা কিংবা বিপদনিক ব্যথিত হারিয়ে জীবনসঙ্গী সঙ্গী হতে তাদের ডাকে হই সমব্যথী। প্রভাতী ভট্টাচার্য বেশ ছন্দে ছন্দে কিন্তু লিখে পাঠিয়েছেন।
1: একেবারে। আবারও একটু ফেসবুকের পাতায় চোখ রাখি, দুটো মেসেজ পরপর পড়ছি, কারণ একটা মেসেজ খুবই ছোট করে লিখেছেন দীপায়ন শতপথী তাপুবাই জিরাবাই বাঁকুড়া থেকে। সত্যি দিতে নেই, দেওয়া উচিত নয়, সিচুয়েশন অ্যানালাইসিস করা উচিত, তবে মায়ের ডাকে সাড়া দেওয়া যায় কোনো কিছু না ভেবেই। দীপান শতপথী লিখেছেন এই মেসেজ। এরপরে একটা ছন্দে ছন্দে মেসেজ লিখেছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। এত করে ভালোবেসে ডাকছে, তবু যাবো না কেন তার কাছে? তাই কি হয়, সবাই বলবে আমি বোকা। আমি বোকা কেন হব, যে ডাকবে তার কাছে যাব। হয়তো খাবার নিয়ে ডাকছে, আমি যদি না যাই আমার খাবারটা খাবে অন্য আর এক ভাই, আমি কেন ঠকে যাব? কেউ ডাকলে তাড়াতাড়ি যাব। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন।
0: চলে যাই হোয়াটসঅ্যাপের মেসেজে। রমা রায় ভিরোর দাসনগর হাওড়া পাঁচ থেকে তিনি বলছেন, সব ডাকে সাড়া দেবে, নিজের পায়ে কুড়ুল মারবে, বন্ধুদের সব আড্ডায় ডাকে, টান পড়বেই নিজের পকেটে, অচেনা নাম্বারে মিষ্টি কথায়, অ্যাকাউন্ট ফাঁকা চোখের পলকায়, মাঝরাতে যদি কেউ ডাকে নাম ধরে চাদরুটি মুড়ি দিয়ে ঘুমান নাক ডেকে, কান পাতলেই ভূত প্রেত হাসবে, সাড়া দিলে বিপদ ঘরে আসবে, কাজের ডাকটি শুনুন শুধু, বাকি সব ডাক মরুর ধুধু, বুদ্ধি খাটিয়ে এড়িয়ে যান তবেই বাঁচবে মন আর প্রাণ। ভালো থাকবেন সবাই, লিখে আমাদেরকে জানিয়েছেন হোয়াটসঅ্যাপে। এরপরে আরও একটা হোয়াটসঅ্যাপে চলে যাই, বলছেন সব ডাকে সাড়া দেওয়া একটা ভালো কাজ হলেও কখনো কখনো নিরাপত্তাই সবথেকে সুন্দর উত্তর। যে আহ্বান বিবেককে আঘাত করে তার পথ এড়িয়ে চলাই উত্তম, প্রত্যেক হাতছানি আলোর দিকে নিয়ে যায় না, কিছু পথ অন্ধকারের দিশা দেখায়। জীবনের প্রতিটি মোড়ে তাই বেছে নিতে হয় সঠিক আহ্বানের ঠিকানা। সংযম মানুষ কে যেমন পরিণত করে, তেমনি অপ্রয়োজনীয় সাড়া তাকে ক্লান্তও করে। নিজের মূল্যবোধকে বিসর্জন দিয়ে কোনো ডাকের মর্যাদা রক্ষা করা যায় না, যেমন আত্মমর্যাদাকে আঁকড়ে রাখে সে সব কোলাহলে হারায় না। সময় শেখার সব দরজা খুলতে নেই, সব পথেও পা রাখতে নেই, সঠিক ডাকে সাড়া দেওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য ও সার্থকতা লুকিয়ে থাকে। তাই সব ডাকে নয়, শুধু সত্য ও শুভ কল্যাণের ডাকেই সাড়া দেওয়া হোক আমাদের জীবনের অঙ্গীকার। মোহাম্মদ সাবেদ আলী, তিনি চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে কিন্তু আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ করেছেন। তারপরে সময় খুব তাড়াতাড়ি আমাদের শেষের দিকে যাচ্ছেন। যাদবেন্দ্র পণ্ডা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে তিনি বলছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সব ডাকে সাড়া দিতে নেই, ভুল ডাকে সাড়া দিলে বিপদ হতে পারে, কোন ডাকে সাড়া দেওয়ার আগে বুদ্ধি দিয়ে যাচাই করতে হবে, যত্র কামো তত্র নাশ, অর্থাৎ যেখানে অতিরিক্ত আকর্ষণ থাকে সেখানেই ক্ষতি লুকিয়ে থাকে। যেমন রামায়ণে সীতা মায়া হরিণ দেখে মোহিত হন, তিনি রামকে সেটি ধরতে বলেন, রামচন্দ্র সীতার ডাকে সাড়া দিয়ে হরিণের পিছনে ছুটে যান। ব্যাস, এইটাও একটা প্রলোভনেরই ডাক এবং বিপদে পড়তে হয়েছিল, সেটা তো আলাদা করে বলার কিছু নেই।
1: একেবারেই তাই। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন, মানুষ যে ডাকের জন্য অপেক্ষা করেন সেই ডাকেই সাড়া দেয়, আর পরিস্থিতির চাপে পড়ে কিছু ডাকে সাড়া দিতে হয়। খুব ছোট্ট করে লিখেছেন সংঘমিত্রা ঘোষ। এরপর লিখছেন কার্তিক মণ্ডল। কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী থেকে লিখছেন, সব ডাকে সাড়া দিতে নেই, সব পথ সঠিক নয়, কিছু ডাক শুধু বিভ্রান্ত করে, শান্তি কেড়ে নেয়, ভালো মন্দ বিচার করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত, অন্ধভাবে অনুসরণ করলে ভুলের সম্ভাবনা বেড়ে যায়, যে ডাক সত্য ন্যায় ও কল্যাণের পথে নিয়ে যায় সেটি গ্রহণ করা শ্রেয়, লোভ হিংসা বা অন্যায়ের আহ্বান থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ, তাই সব ডাকে সাড়া না দিয়ে সঠিক ডাকে সাড়া দেওয়াই জীবনের প্রজ্ঞা।
0: হোয়াটসঅ্যাপ বেশ কিছু এসেছে, জানি না কতটা আমরা পুরোটা এই সময় পড়তে পারবো। তবে এর পরের যে হোয়াটসঅ্যাপটা আছে সেটা সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে। তিনি বলছেন, হাতছানি দিয়ে অনেকেই ডাকতে থাকে, তবে তাদের সব ডাকে সাড়া দেওয়া কিন্তু যায় না। মানসিক শারীরিক আর্থিক অবস্থা অনেকের অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়, এমন সব বাধা অতিক্রম করার দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। যে ডাকে সাড়া দিতে

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Gold.

0: বাংলার ক্যানভাস নিয়ে হাজির মৌসুমি শ্রাবস্তী। আর বাংলার ক্যানভাসে আজকের যে বিষয়টা নিয়ে কথা হবে সেই বিষয়টা আর কিছুদিন পরে, এবং সেই বিষয়টার সাথে যেমন আমাদের ছোটবেলার নস্টালজিয়া ঠিক তেমনই এখনকার দিনেও এই দিনটা যখন আসে, পাঁপড় ভাজা, জিলিপি এবং আরও কত কিছু মনে পড়ে যায় আমাদের।
1: ঠিক তাই, আমরা জানি যে উড়িষ্যার পুরীর রথযাত্রা সবচেয়ে প্রাচীন রথযাত্রা, কিন্তু আমাদের পশ্চিমবাংলাও কিন্তু পিছিয়ে নেই। এখানের মাহিষ কিন্তু বলা যেতে পারে ভারতের মধ্যে দ্বিতীয় প্রাচীন এবং পশ্চিমবাংলার সবচেয়ে প্রাচীন রথযাত্রা। আর সেই সমস্ত রথযাত্রার কথাই থাকবে আজকের বাংলার ক্যানভাসে, বাংলার রথযাত্রা।
0: একদমই তাই, এই যে বাংলার রথযাত্রার ইতিহাস যেটা কিনা প্রায় 600 বছরেরও বেশি পুরনো, আর যদিও মূল উৎস তো ওড়িশা যেমন শ্রাবস্তী এক্ষুনি বলল, কিন্তু তার সাথে সাথে আমার বাংলাতেও এমন বিভিন্ন জায়গা আছে যেখানে কিনা এই রথ উৎসব পালন করা হয় এবং বেশ ভিড় হয়, এবং সেগুলোও কিন্তু বহু পুরনো, মানে অনেক দিন ধরে সেই মেলাগুলো বা রথের উৎসবটা সেখানে পালন হয়ে আসছে। শুনবো সে কথা, তার আগে গান রইল আপনাদের জন্য।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

0: আজকের বাংলার ক্যানভাসে আমরা কথা বলছি বাংলার রথের। প্রচলিত মতে হুগলির মাহেশের বাংলার প্রাচীনতম রথযাত্রার সূচনা হয়েছিল সেই 1396 খ্রিস্টাব্দে। বৈষ্ণব ভক্ত কমলাকর পিপিলাই, যিনি চৈতন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্শ্বদ ছিলেন, তাঁর উদ্যোগেই কিন্তু এই মাহেশের জগন্নাথ দেবের পুজো এবং রথযাত্রার প্রচলন শুরু হয়। তবে আরও অনেক ইতিহাস রয়েছে, আরও অনেক কথা রয়েছে এই মাহেশের রথ নিয়ে।
1: ওড়িশার তীর্থক্ষেত্র পুরীর আর এক নাম নীলাচল, আর হুগলির মাহেশকে নব নীলাচল আখ্যা দিয়েছিলেন মধ্যযুগের বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ চৈতন্যদেব। পুরী যাওয়ার পথে মাহেশ ঘুরে গিয়েছিলেন তিনি। হ্যাঁ, এই সেই মাহেশ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রাধারানীতে দেখা যায় সেই যে সেই 11 বছরের বাচ্চা মেয়ে রাধারানী মাহেশের রথের মেলায় এসেছিল মালা বিক্রি করতে। তার পরের গল্প তো আমরা সকলেই জানি। তো সেই পুরী যাওয়ার পথে চৈতন্যদেব মাহেশ ঘুরে গিয়েছিলেন। ভারতের প্রাচীনতম রথযাত্রা শুরু হয়েছিল পুরীতে আর মাহেশে তারপরে। তাই ভক্তদের কাছে পুরীর পরেই মাহেশের স্থান। বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব এটাই। এখানকার রথযাত্রায় অংশ নিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। আর এই মাহেশের মেলা কিন্তু চলে এক মাস ধরে, রথের মেলা চলে এক মাস ধরে, আর সারা বাংলা জুড়ে এই মেলার খ্যাতি। মাহেশের এই রথযাত্রা কিভাবে শুরু হলো তার ইতিহাস খুঁজতে গেলে পিছিয়ে যেতে হবে 600 বছরেরও বেশি আগের এক লোককথায়। তখন চতুর্দশ শতকের কথা। ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি ভক্তের সাধ ছিল পুরীর জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ নিবেদন করবেন, কিন্তু পুরীর পাণ্ডারা বাধা দেন, তাকে সেই কাজ করতে দেন না। তাই মনের দুঃখে ধ্রুবানন্দ না খেয়ে দিয়ে বসেছিলেন কয়েকদিন। এরই মধ্যে স্বপ্নে তাকে জগন্নাথ দেব দেখা দিয়ে বললেন, বঙ্গদেশে ভাগীরথী নদীর পাশে মাহেশ নামের এক গ্রাম রয়েছে, সেখানে স্বয়ং জগন্নাথ একটা দারু ব্রহ্ম বা নিমকাঠ পাঠিয়ে দেবেন। ওই নিমকাঠ থেকেই জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি বানিয়ে যেন ধ্রুবানন্দ পুজো করেন, তার নিজের হাতে রাধা ভোগ সেখানেই জগন্নাথ দেব গ্রহণ করবেন। তারপর ধ্রুবানন্দ মাহেশে চলে এসে গঙ্গার ধারে এক কুটির বানিয়ে জগন্নাথ দেবের পুজো শুরু করেন। আর তারপর জগন্নাথ দেবের পুজো কিন্তু প্রথমে শুরু হয়েছিল, রথযাত্রা নয়। রথযাত্রা কিভাবে হলো সেটা বরং এক গান বিরতির পর এসে বলি।

0: ধ্রুবানন্দ তো মাহেশে চলে এসে জগন্নাথ দেবের পুজো শুরু করলেন। এদিকে কালীর নিয়মে ধ্রুবানন্দ বৃদ্ধ হলেন। একদিন পুরীতে যাওয়ার পথে চৈতন্যদেব এলেন তাঁর কুটিরে। ধ্রুবানন্দ তখন মৃত্যুসজ্জায়। তার কাতর অনুরোধে চৈতন্যদেব দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল কমলাকর পিপ্লাইকে ওই কুটিরে জগন্নাথদেবের পুজো করার দায়িত্ব দিলেন। এই কমলাকরই মাহিষে রথযাত্রার সূচনা করেছিলেন পুরীর রথযাত্রা দেখে এসে। এখনও কমলাকরের বংশধররাই পুরুষানুক্রমে মাহিষে জগন্নাথদেবের সেবায়িত। এখন মাহিষে যে মন্দির দেখা যায় সেটা অনেক পরে 1755 সালে কলকাতার নয়নচাঁদ মল্লিক তৈরি করিয়েছিলেন। আর এখনকার রথটি বানানো হয়েছিল শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসুর উদ্যোগে। আর 1885 সাল থেকে প্রতি বছর ওই রথ চলছে। একটা সময় মাহিষ সেই একটা নদীর ধারের গ্রাম ছিল, তবে এখন শ্রীরামপুর শহরের মধ্যেই বলা যেতে পারে এর অবস্থান। আগে বল্লভপুর পর্যন্ত রথ যেত, রাস্তার দুধারে বসত মেলা। এখন রথযাত্রার দিন মাহিষের জগন্নাথের মন্দির থেকে রথ জিটি রোডে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়, যা কিনা জগন্নাথদেবের মাসির বাড়ি। আর বিশাল রথে যথারীতি থাকেন জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রা। উল্টো রথের দিন সেই রথ আবারও জগন্নাথের মন্দিরে ফিরে আসে।
1: আর দেখো, মাহেশের রথ যে শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান তা তো নয়, এখন বাংলার লোকজ সংস্কৃতিরও একটা জীবন্ত উৎসব এই মাহেশের রথ। রথের মেলায় দেখা যায় যেমন মাটির খেলনা, হস্তশিল্প, মিষ্টির দোকান, নাগরদোলা এবং গ্রামীণ বাংলারও কিন্তু নানান রং এই মাহেশের রথের মেলার সাথে মিশে থাকে। ছোট থেকে বড় সব বয়সের মানুষেরই কিন্তু মিলন মেলায় পরিণত হয় এই মাহেশের রথের উৎসব।
0: একেবারেই তাই। এবং 50 ফুট উঁচু এবং 125 টন ওজনের এই রথটি লোহার তৈরি, এবং এই রথের 12টি চাকা রয়েছে। এরকম বিভিন্ন আরও রথযাত্রার কথা, রথের কথা আমরা কিন্তু আজকে বাংলার ক্যানভাসে বলবো।
1: ঠিক তাই। একটা গানের পরে রয়েছি মৌসুমী শ্রাবস্তী আপনাদের সাথে।

0: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস
1: কথা বলছি আজকের বাংলার রথের, অর্থাৎ বাংলায় কিভাবে এই রথযাত্রা শুরু হলো এবং বাংলার বিশেষ বিশেষ সেই রথযাত্রাগুলো কোথায় কোথায়। আমি জানি আলাদা করে বলতে হবে না, ইতিহাসের পাতায় মাহেশের রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু স্মৃতি। 19 শতকে রানী রাসমণির এই রথের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তার উদ্যোগে নির্মিত বিশাল কাঠের রথ আজও কিন্তু ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর আজকের এই দ্রুতগতির জীবনেও মাহেশের রথ আমাদের মনে করিয়ে দেয় ঐতিহ্যকে ধারণ করেই এগিয়ে চলে সমাজ, বিশ্বাস, ভক্তি, সম্প্রীতি এবং লোকসংস্কৃতির অপূর্ব মিলনই মাহেশের রথযাত্রার আসল পরিচয়।
2: একেবারেই তাই। আর এই যে এই অন্যতম প্রধান উৎসব, তুমি বলছিলে যে এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের নস্টালজিয়া, রথের মেলা, রথ টানা, রথের দড়িতে টান দেওয়া, এই সবটা মিলিয়েই কিন্তু রথ আমাদের কাছে একটা ভীষণ প্রিয় উৎসব। এবং এই রথের দড়িতে টান পড়লেই বলে যে মা দুর্গাও আসছেন। আর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে হয় এই উৎসব, এবং সেটা শুরু হয়ে উল্টো রথ পর্যন্ত 8 দিন ধরে এই উৎসব চলে, এই মেলা চলে। এই রথের রশিতে টান দেওয়া এবং গুণ্ডিচায় বা মাসির বাড়িতে জগন্নাথ বলরাম ও সুভদ্রায় গমন রথযাত্রার মূল আকর্ষণ। আর সেই সমস্ত কিছু রথযাত্রার কথা নিয়েই কিন্তু আজ বাংলার ক্যানভাসে রয়েছি। যেরকম মাহেশের রথযাত্রার কথা বললাম, এরকম বহু রথযাত্রার কথা বলবো আজ বাংলার ক্যানভাসে।
1: একদমই তাই। আর এই যে মাহেশের রথের কথা এতক্ষণ ধরে আপনাদেরকে বলছি, এবং এই মাহেশের রথ কিন্তু নিজেই একটা বিস্ময়। বহু চাকা, সুদৃশ্য কাঠের নির্মাণ এবং কারুকাজে ভরা বিশাল রথ যেন বাংলার শিল্প ঐতিহ্যকেও এক উজ্জ্বল নিদর্শন হিসেবে তুলে ধরে প্রত্যেকটা মানুষের কাছে। প্রতি বছর রথের এই সাজসজ্জা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন মাহেশের রথের মেলা দেখতে। এমনই এক মেলার গান, যে মেলার গানের কথা আপনি শুনবেন, সুরও শুনবেন, মানে পুরো গানটাই শুনবেন, সেই রকমই এক মেলা যেখানে কিনা আমরা আমাদের প্রিয় মানুষদের সাথে যেতে চাই এবং বারবার করে সেই নিজের প্রিয় জিনিসটা কিনে দেওয়ার বায়না করি।
2: একেবারেই তাই। আর এই গান শুনতে শুনতে কিন্তু আমরা চলে যাব সংবাদ বিরতিতে এবং ফিরে আসব ঠিক রাত 10:10। তখন কিন্তু সঙ্গে থাকবেন আপনারাও, বলবেন আপনাদের চেনা পরিচিত রথযাত্রার কথা।
3: মেলায় যাবে নাকি?
4: হ্যাঁ,
3: তাই
4: সত্যি।
3: হ্যাঁ সত্যি।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের নিউজিল্যান্ড সফর শেষে ভারত ফিরছেন। দীর্ঘ চার দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম নিউজিল্যান্ড সফর। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জন ভারতীয়র মৃত্যু, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। অভিন্ন দেওয়ানি বিধি UCC-র খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 4 থেকে 5 দিন দেশের উত্তর ও পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে। তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ ফোরে ভারতের কম্পাউন্ড দল রূপো পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের নিউজিল্যান্ড সফর শেষে ভারত ফিরছেন। দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম নিউজিল্যান্ড সফর। এর ফলে এই দুই দেশের পারস্পরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুগ্ধ ও পশুপালন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত করেন। অকল্যান্ডের স্পার্ক এরিনায় আয়োজিত এক সমাবেশে 10,000-এরও বেশি প্রবাসী ভারতীয়র উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও নিউজিল্যান্ডের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত এবং দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যাত্রাকে আরও ত্বরান্বিত করবে। অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সন ভারতকে এক বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেন। নিউজিল্যান্ডের অগ্রগতিতে ভারতীয় সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী মোদী তার উষ্ণ আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী লাক্সনকে ধন্যবাদ জানান।
1: भारत और न्यूजीलैंड के रिश्ते में यादें भी हैं, दोस्ती भी है, वैल्यूज भी है और एक कमिटमेंट भी है। भारत न्यूजीलैंड की यही वाका एक नई यात्रा पर निकलने के लिए तैयार है। हमारे सामने अवसरों से भरा खुला समुद्र है, हवाएं हमारे साथ है, समंदर की विशाल लहरें हमारे साथ है, इच्छा शक्ति का नीला आसमान हमारे साथ है, पाने को काफी कुछ है और मैं जानता हूं हम सफल होंगे।
0: প্রধানমন্ত্রী বলেন, তাঁর এই সফর ভারত নিউজিল্যান্ড সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর শেষ সফরের পর দীর্ঘ 40 বছরের ব্যবধানের কথা উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী সফরটি করতে আর এত দীর্ঘ সময় লাগবে না। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কিউই রপ্তানিকারকদের জন্য বিশাল বাজার খুলে দেবে।
2: First time in 40 years an Indian Prime Minister stands on New Zealand soil. Far too long from visits from family. But Prime Minister Modi, let me say on behalf of 5 million New Zealanders, you are worth the wait, because there are 10,000 plus people here. And this is one of New Zealand has seen some of the world's biggest stars.
0: দেশ জুড়ে 2 লক্ষেরও বেশি ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে ঋণ অনুমোদনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ প্রকল্প PMFME নতুন মাইলফলক স্পর্শ করেছে। এই প্রকল্পের মাধ্যমে 20,300 কোটিরও বেশি টাকার বিনিয়োগ হয়েছে এবং প্রায় 11 লক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে বলে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রক জানিয়েছে। এই উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন, এটি শুধু একটি মাইলফলক নয়, আগামী দিনে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নের ভিত্তি। ভিয়েতনামের ফু কোয়াক দ্বীপের কাছে পর্যটক বোঝাই নৌকা উল্টে 13 জন পুরুষ ও 2 জন মহিলা সহ মোট 15 জন ভারতীয়র মৃত্যু হয়েছে বলে হ্যানয় অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, নিহতদের মধ্যে 10 জন তামিলনাড়ু, 2 জন কেরলাম এবং 2 জন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। নৌকাটিতে 36 জন যাত্রীর মধ্যে 32 জনই ভারতীয় বলে খবর। 17 জন যাত্রী ও 4 জন ক্রু সদস্য সহ 21 জনকে বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হনমে রুট থেকে আন্থই বন্দর যাওয়ার পথে উত্তাল সমুদ্র, প্রবল বাতাসের মধ্যে নৌকাটি উল্টে যায়। ভারতীয় দূতাবাস পরিস্থিতির

0: নজর রাখছে। হোচিমিন শহরে ভারতের কনস্যুলেট জেনারেলের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। নম্বরগুলি হল 8436281 7930, 8491552 3714, 8433452 0414। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিয়েতনামে নৌকাডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। উপরাষ্ট্রপতি তাঁর বার্তায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস ও কনস্যুলেট সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে। ভিয়েতনামের কর্তৃপক্ষের সঙ্গেও তারা যোগাযোগ রাখছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত থাকা স্বাভাবিক, তবে সংবিধান এবং জনকল্যাণই সেখানে সর্বাধিক গুরুত্ব পাবে। গয়ায় অষ্টাদশ বিহার বিধানসভার সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, এই ধরনের কর্মসূচি বিধায়কদের দায়িত্ব সম্পর্কে তাদের অবহিত করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে সহায়তা করে। বিহারকে ভারতের গণতান্ত্রিক যাত্রার পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণে বিধায়কদের কাজ করতে হবে। ভারতের খাদ্য নিরাপত্তা ও গুণমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ FSSI গ্রাহকদের কাছ থেকে আসা অভিযোগের ভিত্তিতে সুইগি ইনস্টামার্টকে 9টি নোটিশ পাঠিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে FSSI জানিয়েছে, মেয়াদ উত্তীর্ণ, পচে যাওয়া, দূষিত এবং অসুরক্ষিত খাদ্য সামগ্রী সুইগি ইনস্টামার্টের মাধ্যমে গ্রাহকদের বিক্রি করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এরই ভিত্তিতে সংস্থাটির কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে FSSI। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অভিন্ন দেওয়ানি বিধি UCC-র খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, IAS দুষ্মন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্র ঘোষ, অবসরপ্রাপ্ত IAS শত্রুঘ্ন সিং প্রমুখ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে এই কমিটি। আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভায় খুব শীঘ্রই UCC নিয়ে আসার ব্যাপারে সরকার আশাবাদী।
1: UCC কমিটি ফরমেশন হয়ে গেছে, ক্যাবিনেট ফর্ম করে দিয়েছে, রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশের নেতৃত্বে কমিটি হয়েছে, নোটিফিকেশন বা সব হয়ে গেছে, রঞ্জনা দেশাই কমিশন কাজও শুরু করে দিয়েছে। উই আর হোপফুল যে খুব তাড়াতাড়ি ইউনিফর্ম সিভিল কোড আমরা বিধানসভায় আনতে পারব। গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে, সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে আসছেন। 18 জুলাই হাওড়ার সাঁকরাইলে আমুলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর, ওই দিন বিকেলেই দিল্লি ফিরে যাওয়ার কথা তাঁর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যক্তিত্ব গঠনে গ্রন্থাগারের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর গুরুত্ব দিয়ে যুব সমাজকে আরও বেশি করে লাইব্রেরিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ জয়প্রকাশ নারায়ণ পাবলিক লাইব্রেরির উদ্বোধন করে তিনি বলেন, দেশ এবং দেশের মানুষকে উপলব্ধি করার জন্য বই পড়া অনিবার্য। দেশ গঠনে গ্রন্থাগারের ভূমিকার কথা উল্লেখ করে শ্রী শাহ বলেন, দেশের সংস্কৃতি এবং ইতিহাসকে জানার পাশাপাশি আধুনিক শিক্ষার প্রসারে লাইব্রেরি হল একটি শক্তিশালী মাধ্যম। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশজুড়ে সফর করছে। ইতিমধ্যেই 9টি রাজ্য সফর করেছে কমিটি। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামী 4 থেকে 5 দিন দেশের উত্তর ও পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামীকাল অসম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং বিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে IMD। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পূর্ব ও পশ্চিম মধ্যপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। স্পেনের মাদ্রিদে তীরন্দাজি বিশ্বকাপ Stage 4-এ জ্যোতি, সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ এবং চিকিতা তানিপার্থীর কম্পাউন্ড দল রূপ পেয়েছেন। ভারতীয় থ্রোই ফাইনালে 288-332 ব্যবধানে কলম্বিয়ার কাছে পরাজিত হয়। সাউদাম্পটনের এজেস বলে আজ 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য 258 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে ভারত 8 ওভারে 2 উইকেট হারিয়ে 87 রান করেছে। এর আগে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 257 রান করে। লন্ডনে আজ উইম্বলডনের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলাইনা মুচোভা দেশেরই লিন্ডা নস্কোভার মুখোমুখি হয়েছেন। 2 খেলোয়াড়ই প্রথমবার উইম্বলডনের ফাইনালে উঠেছেন। 2 খেলোয়াড়ের কাছেই প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের নিউজিল্যান্ড সফর শেষে ভারত ফিরছেন। দীর্ঘ 4 দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই প্রথম নিউজিল্যান্ড সফর। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জন ভারতীয় পর্যটকের মৃত্যু। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন air@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
3: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

0: শুনছেন বাংলার ক্যানভাস। ঠিক ফিরে এসেছে এই ঘন্টায় মৌসুমী শ্রাবস্তী। আর ফিরে এসে যেটা এই মুহূর্তে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে শুধু মাহেশের রথের কথাই তো বললে হবে না, মাহেশের সাথে সাথে আরও আমাদের বাংলায় এমন বেশ কিছু বিখ্যাত বা বহু প্রাচীন বলা যায় রথ আছে, রথ উৎসব আছে, যেগুলো কি না আমাদের সেই যে বলছিলাম না ঐতিহ্যকে কোথাও না কোথাও বহন করে। আষাঢ়ের আকাশে যখন কালো মেঘের আনাগোনা বাতাসে ভেসে আসে, ঠিক তখনই বর্ষার প্রথম স্নিগ্ধতা, তখনই বাংলার পথে প্রান্তে ধ্বনিত হয় জয় জগন্নাথ। আর এই জয় জগন্নাথ মানেই আমরা জানি যেটা, সেটা হচ্ছে অবশ্যই রথযাত্রা।
1: একেবারেই তাই। আর আমরা তো বলবই বিভিন্ন রথের কথা, রথযাত্রার কথা বাংলার, কিন্তু এই যে আপনার আশেপাশে যদি সেরকম বিখ্যাত কোনো রথযাত্রা থাকে, সেই রকম উৎসবের কথাও কিন্তু,
0: পুরনো রথযাত্রা,
1: হ্যাঁ সেরকম উৎসবের কথাও কিন্তু আপনারা জানাতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে 9903050992 এই নাম্বারে।

0: বলছিলাম, আমরা কথা বলছিলাম বিভিন্ন রথযাত্রার গল্প নিয়ে, আজকে গল্প করছি, আর সেই রকমই আমরা বলছিলাম মাহেশের রথের কথা। আর এখন কিন্তু আমরা চোখ রাখব কলকাতার রথের রথযাত্রায়। ব্রিটিশ আমল থেকেই কলকাতার কিন্তু বিভিন্ন জায়গায় রথযাত্রা হয়। অতীতে বৈঠকখানা বাজার, বউবাজার, লালদিঘি, পোস্তা, জানবাজার এলাকাতে রথযাত্রা হতো। কলকাতার কিছু বনেদি বাড়ির রথযাত্রার উৎসব আজও বিখ্যাত। উত্তর কলকাতার তারক প্রামাণিক মশায়ের বাড়িতে কিন্তু এই একটা প্রামাণিক বাড়ির পিতলের রথ, এটা কিন্তু খুব বিখ্যাত, আনুমানিক 250 বছরের বেশি পুরনো। তারক প্রামাণিক মহাশয়ের বাবা গুরুচরণ প্রামাণিকের আমলে এই রথ হুগলির ব্যান্ডেলে পারিবারিক কাঁসা পিতলের কারখানাতে নির্মিত হয়েছিল। 14 ফুট উচ্চতার পিতলের এই রথ, যার ওজন প্রায় 22 টন, সেদিনের কারখানা থেকে রথকে টেনেই নিয়ে আসা হয়েছিল কলকাতায়। কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর তাকে টানা হয় বাড়ির উঠোনেই। বউবাজারের রথওয়ালা ধরেদের বাড়ি, সেই রথ কিন্তু 1821 সালে স্বরূপচন্দ্র ধর প্রতিষ্ঠা করেন নিম কাঠের তৈরি 8 চালা 3 তলা রথ। বিগ্রহটি প্রায় 300 বছরের পুরনো। বউবাজার অঞ্চলেরই আর এক ঐতিহ্যবাহী রথ হল 55 তলা লেনের শান্তিশীলের ঠাকুর বাড়ির রথ। এখানকার রথ বিপিনশীলের রথ নামেই খ্যাত। আর এই অঞ্চলেই হিদারাম ব্যানার্জি লেনের নীলমণিদের ঠাকুর বাড়িতেও রথ অনুষ্ঠান হয়। এখানের রথ আর জগন্নাথের কাঠের বিগ্রহ প্রায় 117 বছরের পুরনো। মন্দিরের ঠাকুর তালানি রথ টানা হয় শশীভূষণ দে স্ট্রিটের গৌরাঙ্গ মন্দিরের রথ, 75 বছরের পুরনো। পারিবারিক ঐতিহ্য মেনে টিকিয়ে রাখা হয়েছে রথের পুজো। আর তাছাড়াও কিন্তু কলকাতার ইস্কনের রথযাত্রা খুবই বিখ্যাত, সে রথযাত্রার কথা বলবো, তবে আবারও একটা বিরতি এবং গানের ওপারে।
1: একদমই তাই, আর বিরতিতে যাব, গানেও যাব, কিন্তু এই যে রথের কথা বলছি না, মানে রথের মেলা বা এই যে রথের সময় পাড়ায় পাড়ায় রথ বাচ্চাদেরকে সাজিয়ে নিয়ে বের হওয়া বড়দের, এবং সেই রথের মধ্যে পয়সা দেওয়া এবং

0: তারপরে সেই রথ থেকে একটু প্রসাদ পাওয়া কিন্তু আলাদা এক অনুভূতি।
1: আর হ্যাঁ, বিরতিতে যাওয়ার আগে আরও একবার নাম্বারটা বলে দিই মৌসুমি, আমাদের নাম্বারটা। আর আপনারা কি নিয়ে বলবেন রথযাত্রা, আপনার আশেপাশে যেই রথযাত্রা খুব বিখ্যাত বা খুব পুরনো, সেই রথের সুলুক সন্ধানটা কিন্তু আমরা চাইছি।
0: একদমই তাই, 9903052992 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আমাদের জানাতে পারেন যে আপনাদের বাড়ির কাছাকাছি বা আপনি জানেন এমন কোনো পুরনো রথের কথা, যেটা হয়তো খুব প্রচলিত নয় কিন্তু রয়েছে এমনও কিছু রথ। ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপরে গান, তারপরে ফিরছি মৌসুমি শ্রাবস্তী আজকের বাংলার রথযাত্রা নিয়ে।
2: ক্যাচ দ্য রেইন, বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হমে বচানা হ্যায়, তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা বুন্দ বুন্দ পানি হম মিলকর কে বচায়ে।
3: চল হ্যায় তো হম হ্যায়, আইয়ে ঘরোঁ অফিসোঁ মে রেইন ওয়াটার হার্ভেস্টিং তকনিক অপনায়ে, রিচার্জ পিট অর শাফ্ট বনবায়ে, অনুপযোগী বোরবেলো কো ঠিক করে, জলাশয়ো সে গাদ নিকালে, অধিক সে অধিক পেড় লগায়ে, ইস বারিশ আইয়ে জুড়ে ক্যাচ দ্য রেইন অভিযান সে।
4: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

বলছিলাম বলবো এবার কলকাতার ইসকনের রথযাত্রার কথা, কিন্তু তার আগে পড়ে ফেলি একটা মেসেজ। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, চন্দননগরের রথ বিখ্যাত, এটি দীর্ঘদিনের এবং এই রথ যেদিন টানা হয় সেই দিন থেকে চন্দননগর বাজারে শুরু হয় দ্বাদশের মেলা। এই সময় বহু লোক এই মেলাতে উপস্থিত থাকে। এই রথটি বরাই চণ্ডীতলার জগন্নাথ দেবের বাড়ি থেকে উল্টো রথের দিন স্বস্থানে ফিরে যায়। উক্ত রথটির উচ্চতা অনেক এবং এটি লোহার তৈরি। বেশ, খুব সুন্দর একটা রথের কথা জানলাম আমরা। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, লাইট বিখ্যাত এবং রথও বিখ্যাত, সেটা জানলাম। কলকাতার ইসকনের রথযাত্রা, এলগিন রোডের ইসকন মন্দিরের উদ্যোগে এই রথযাত্রা শুরু হয় 1972 সালে। রথের দিন এই শোভাযাত্রা শুরু হয় এলগিন রোডের ইসকনের রাধা গোবিন্দের মন্দির থেকে এবং 1972 সালে দুপুর 2:30 নাগাদ জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে প্রথম রথযাত্রার সময় যে যে পথ দিয়ে রথ এগিয়েছিল, আজও কিন্তু ঠিক সেইভাবেই রথ এগোয়। এই রথ যায় মহাত্মা গান্ধী রোডের ওই সেই রুটটা দিয়ে আর কি মল্লিকদের ঠাকুর বাড়ি পর্যন্ত, এবং এই মল্লিকদের ঠাকুর বাড়িতে এক সপ্তাহ রাখা থাকে এবং উল্টো রথের দিন আবার স্বস্থানে ফিরে যায়।

0: একদম তাই। আর দেখো, এই যে ইসকনের রথের কথা বলছিলে, মানে ইসকনের এই যে রথ, সেটা দেখতেও কিন্তু বহু মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে। এবং এই ইসকনের রথের মানে সাজসজ্জা, এবং সেটা যে পুরো একদম যে স্থানে যায় সেই স্থানটা পর্যন্ত যাওয়া, তার সাথে যেন একটা পরম পাওয়া। রথযাত্রা মানেই তো আমাদের চোখের সামনে ভেসে ওঠে জগন্নাথ দেবের একটা সুসজ্জিত রথ, ভক্তদের উচ্ছ্বাস আর জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত রাজপথ। আর পশ্চিমবঙ্গের মাহেশের রথের কথা বলছিলাম, বা আরও অনেক কলকাতার ছোট ছোট রথের কথাও তুমি বলছিলে, যেগুলো বেশ জনপ্রিয়। আর এইরকমই ইসকনের রথের কথা তুমি যেটা বলছিলে, কলকাতার ইসকনের রথের কথা, যেটা কিনা 1972 সালে কলকাতার ইসকনের উদ্যোগে প্রথম কিন্তু শুরু হয় বা সূচনা হয় বলা যায়। আর এইভাবেই শুরু হয় এই ইসকনের রথযাত্রা, যার শোভাযাত্রা আজও আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছে। বিশ্বের নানান দেশ থেকে ভক্তরা এই উৎসবে অংশ নিতে আসেন কলকাতায়, এবং রথযাত্রার দিন শ্রী শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রাকে সুসজ্জিত রথে বসিয়ে একদম শহরের রাজপথে বের করা হয় শোভাযাত্রা তাদের দেখার জন্য। গুনতি মানুষ ভিড় করে থাকে, খোল করতাল মৃদঙ্গ হরিনাম সংকীর্তন নৃত্য আর ভক্তিমূলক সঙ্গীতে গোটা পরিবেশ হয়ে ওঠে আনন্দময়, এক আনন্দক্ষেত্র। যেন ইসকনের এই রথযাত্রার একটা খুব বড় বৈশিষ্ট্য আছে, জানো, এই বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু ধর্ম জাতি বা দেশের সীমানা মানে না। ভারতীয়দের পাশাপাশি বিদেশি ভক্তরাও কিন্তু সমান উৎসাহের সাথে এই রথের দড়ি টানেন, এবং ভক্তদের বিশ্বাস যে রথের টানা এই দড়ি ঈশ্বরের আশীর্বাদ লাভের এক সুবর্ণ শুভ সুযোগ যাকে বলা হয়। ঠিক এমনই এক রথের দড়ি যারা মানে টানবে বলে সেই সময় ভিড় করে থাকে, কোথায় যেন সেই ভক্তি সেই প্রেম জগন্নাথের প্রতি সব কিছু মিলিয়ে একাকার হয়ে যায়, হয়ে ওঠে আনন্দক্ষেত্র এই জায়গাটি।
1: আমি বলছি, আমরা বলছি রথযাত্রার কথা, আর রথযাত্রার কথা বলবেন আপনিও, আপনার চেনা সেই রথের কথা বা পুরনো রথের কথা সন্ধান, আপনার বাড়ির পাশে কোন রথযাত্রা হয়, মেলা বসে, আপনার কাছাকাছি যদি কেউ থাকে তাহলে কিন্তু সে চলে যেতেই পারে সেই মেলার সন্ধান পেয়ে বা সেই রথযাত্রা দেখতে। 9903059992-তে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে কিন্তু আপনি জানাচ্ছেন সেই কথা, আপনার মেসেজ পড়ব গানের ওপারে।

কথা হচ্ছে আজ আপনাদের সাথে বাংলার বিভিন্ন রথের উৎসবের। আর এই যে রথের উৎসবগুলোর কথা আপনাদের সাথে বলছি, সেখানে একটা রথ যেটা কি না, এই যে মাহেশের রথের কথা বললাম, সেটার মতোই বেশ জনপ্রিয়। মানে সেখানেও কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসে। বাংলার ঐতিহ্যের আরও এক অন্যতম অধ্যায় এই রথ, গুপ্তিপাড়ার রথযাত্রা। বাংলার রথযাত্রার ইতিহাসে মাহেশের পাশাপাশি যে নামটা বিশেষ শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় তা হল হুগলি জেলার গুপ্তিপাড়া। শতাব্দী প্রাচীন এই রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটা বাংলার ঐতিহ্য, লোকসংস্কৃতি এবং মানুষের মিলন মেলার এক অপূর্ব নিদর্শন। গুপ্তিপাড়ার রথযাত্রার সূচনা হয় অষ্টদশ শতকে। শ্রীজগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে সুসজ্জিত কাঠের রথে বসিয়ে রাজপথে বের করা হয় এবং রথের দড়িতে হাত রাখার জন্য হাজার হাজার ভক্ত ভিড় করেন। তাঁদের বিশ্বাস, এই শুভ কাজে অংশ নিলে জীবনের মঙ্গল ও সৌভাগ্য আসে। তবে গুপ্তিপাড়ার রথযাত্রাকে অন্য সব রথযাত্রার থেকে আলাদা

0: উল্টোরথের দিন মন্দিরে নিবেদিত বিপুল পরিমাণ প্রসাদ ভক্তদের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হয়। সবাই সেই প্রসাদ সংগ্রহের জন্য উৎসাহ ভরে অংশ নেন। বিশ্বাস করা হয় এই প্রসাদ ঘরে নিয়ে গেলে সুখ সমৃদ্ধি ও কল্যাণ লাভ হয়। আর রথযাত্রাকে কেন্দ্র করে গুপ্তিপাড়ায় বসে বিশাল মেলা, মাটির খেলনা, বাঁশ ও কাঠের হস্তশিল্প, মিষ্টির দোকান, নাগরদোলা, লোকগান এবং বাউল সঙ্গীত সব মিলিয়ে গ্রামীণ বাংলার এক প্রাণবন্ত ছবি ফুটে ওঠে। শুধু হুগলি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেও অসংখ্য মানুষ আসেন এই মেলাতে যোগ দিতে।
1: হ্যাঁ, একেবারেই। এই গুপ্তিপাড়ার রথ শান্তিপুর পেরোলেই, যদি নদী পেরোনো হয় তাহলেই গুপ্তিপাড়া, আবার ওদিক থেকে এলে হুগলি জেলার বলাগড় ব্লকের গুপ্তিপাড়া। 1740 সাল থেকে পালিত হওয়া এই রথযাত্রা কিন্তু খুব বিখ্যাত, প্রাচীন এবং ঐতিহ্যবাহী। এই রথ 16টি চাকার উপর ভর করে থাকে এবং এই রথও কিন্তু অনেকটা পথ অতিক্রম করে, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। এবং এই রথ কিন্তু 36 ফুট উঁচু হয় এবং 9টি চূড়া বিশিষ্ট নবরত্ন থাকে সেই চূড়ায়, সেই কাঠের মন্দির। আর সৃষ্টি স কিন্তু জানাচ্ছে আমাদের টেক্সট মেসেজ করে নীলগঞ্জ থেকে, যে বারাসাতের লোহার রথ দোতলা উঁচু, সেটি কিন্তু খুব বিখ্যাত, খুব সুন্দর করে সাজায় এবং দুপুর 2টার সময় বের হয়।
0: একদমই তাই। গান গানের পরে ফিরছি, কথা হচ্ছে আপনাদের সাথে বাংলার বিভিন্ন রথ নিয়ে।
2: দাদা পায়ে পড়ি রে

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

0: আর গান শুনতে শুনতে চলে এসেছে মেসেজ, পড়ে ফেলি সেই মেসেজ। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন, আমাদের বাড়ির নিকটে এক মন্দির আছে, সেই মন্দিরে প্রতি বছর নিয়ম মেনে জগন্নাথজির পুজো করা হয়। এই মেলার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল কিছু কথা। যতদূর মনে পড়ছে, 1986 সাল, তখন মেলা থেকে একখানা মাটির কৃষ্ণের মূর্তি কেনা হয়েছিল। সেই মূর্তি আজও আমাদের ঠাকুর ঘরের আসনে রাখা আছে এবং আসনে কৃষ্ণের মূর্তি থাকায় আমরা খুব শান্তি অনুভব করি। খুব সুন্দর লিখেছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। এবং আরও একটা কথা এই মেসেজের সঙ্গে বলতে চাই, যে যারা এই নাম্বারে ভিডিও কল করছেন অথবা ভয়েস কল করছেন, অনুষ্ঠান করতে করতে এটা খুবই একটা
1: অসুবিধাজনক আমাদের কাছে
0: এবং একটা খুব বিরক্তিজনক ব্যাপারও বটে। কারণ আমরা যখন মেসেজ পড়ি আপনাদের মেসেজ, টেক্সট মেসেজ থেকে, হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে, তখন যদি কন্টিনিউয়াসলি হোয়াটসঅ্যাপে ভিডিও কল বা ভয়েস কল আসে, এই নাম্বার কিন্তু একেবারেই ভয়েস কল বা ভিডিও কল করার জন্যে নয়, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করবেন।
1: বাংলার বিভিন্ন রথের কথা তো হচ্ছে, বাংলার রথযাত্রার কথা উঠলেই আমাদের প্রথমেই মনে পড়েছিল মাহেশের রথ, তারপর গুপ্তিপাড়ার, তারপর কলকাতার বেশ কিছু রথের কথা। কিন্তু বাংলার ইতিহাস, স্থাপত্য এবং সংস্কৃতির এক অনন্য শহর বাঁকুড়ার বিষ্ণুপুর রয়েছে নিজস্ব ঐতিহ্যে সমৃদ্ধ একটা রথযাত্রা এবং রথমেলা নিয়ে। মল্লরাজাদের রাজধানী বিষ্ণুপুর শুধু টেরাকোটার মন্দির বা বালুচরি শাড়ির জন্যই বিখ্যাত তা নয়, এখানকার রথযাত্রাও কিন্তু বহু বছরের ঐতিহ্য বহন করে চলেছে। আষাঢ় মাসে রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সুসজ্জিত রথে বসিয়ে শোভাযাত্রা বের করা হয়। ভক্তরা রথের দড়ি টেনে অংশ নেন এই পবিত্র উৎসবে। তাদের বিশ্বাস, রথ টানলে জীবনের শুভ ও মঙ্গল নেমে আসবে। আর রথযাত্রাকে কেন্দ্র করে বিষ্ণুপুরের বর্ষে প্রাণবন্ত এক রথমেলা। মাটির তৈরি শিল্প সামগ্রী, অবশ্যই টেরাকোটার নানান কাজ, বাঁকুড়ার বিখ্যাত পোড়ামাটির কাজ, শঙ্খ, কাঠের খেলা, কি নেই এই মেলায়। বিষ্ণুপুরের এই রথযাত্রা আর একটা আকর্ষণ হলো এখানকার সাংস্কৃতিক পরিবেশ। কীর্তন, ভক্তিমূলক সঙ্গীত, লোকসঙ্গীত এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসবটা কিন্তু হয়ে ওঠে আরও অনেক বর্ণময়।
0: একেবারেই তাই। আর এই যে বাঁকুড়ার রথযাত্রার কথা বলছি, আমরা কিন্তু দেখতে দেখতে ঘড়ির কাঁটা বলছে আবারও গান এবং সংবাদ বিরতিতে যাওয়ার পালা, কিন্তু আমরা কিন্তু আপনাদের মেসেজের অপেক্ষায় রয়েছি। সেরকমই মেসেজ করেছেন সঞ্জয় ভর গিরিশ পার্ক কলকাতা থেকে। উনি লিখছেন যে ইসকনের রথযাত্রায় আগে যদিও মল্লিক বাড়িতে যেত সেই রথ, কিন্তু সেটা অতীতের স্মৃতি এখন। এখন কিন্তু পার্ক স্ট্রিটের টেরিটোরিয়াল আর্মি ইনস্টিটিউটের প্যাভিলিয়নে অস্থায়ী মণ্ডপে মাসির বাড়ি আসে। এই বছরও 16-23 জুলাই সেখানে রথযাত্রা উৎসব পালিত হবে। বেশ, অতীতের মল্লিক বাড়িতে রথ আসা এখন কেবলই স্মৃতি, উনি লিখছেন। বেশ, সঞ্জয় ভর গিরিশ পার্ক থেকে লিখেছেন এই মেসেজ। এবং আমরা কিন্তু দেখতে দেখতে বাঁকুড়া হয়ে, মানে মাহেশ হয়ে, বাঁকুড়া হয়ে,
1: হ্যাঁ, মানে এইরকম বাংলার বিভিন্ন জায়গার রথ কিন্তু আমরা দেখতে দেখতে যাচ্ছি, মানে আপনাদের সাথে গল্প করতে করতে যাচ্ছি যে বাংলার রথ, যেমন বিষ্ণুপুরের রথের কথা বলছিলাম, আর এই রথের দড়িতে, মানে বিষ্ণুপুরের এই যে রথের কথা বলছিলাম, বুঝলে, এইখানে না এই শতাব্দী প্রাচীন টেরাকোটার মন্দির বা জোড়া বাংলার মন্দির, এই যে সব কিছু রয়েছে, এইগুলো যেমন পর্যটকদের আকর্ষণ করে, ঠিক তেমনই কিন্তু রথযাত্রাও কিন্তু এই সময়টাকে, মানে এই পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। আর রথের দড়িতে টান পড়ার সঙ্গে সঙ্গে এই যেন জেগে ওঠে মল্লভূমির অতীত, ভক্তি এবং ঐতিহ্য, শিল্প ও লোকসংস্কৃতির এক মিলন যা কিনা বিষ্ণুপুরেই একমাত্র সম্ভব। রথযাত্রা কিন্তু সেই জন্যই আরও অনেক বেশি মর্যাদা পায় এখানে।
0: একেবারেই তাই। আর এই যে বিষ্ণুপুরের লাল মাটিতে ছিলাম আমরা, এখানে কিন্তু জানো বড় রথ এবং ছোট রথ, বড় রথ অর্থাৎ নতুনগঞ্জ এলাকায় এবং ছোট রথ পোদ্দার পাড়ায়, এটা দুটোই কিন্তু এই বিষ্ণুপুরের মল্লারাজাদের 350 বছরের পুরনো, এবং এই দুটো রথই কিন্তু নিয়ে একটা হই হই ব্যাপার হয় আর কি।
1: ঠিক তাই। আর এই হই হই মেলা রথ এই সব কিছু করতে করতেই আজকের এই ঐতিহ্যবাহী উৎসব অর্থাৎ রথের কথা বলছি, আমাদের যেটা কিন্তু বারবার করে মনে করিয়ে দিচ্ছে যে বাংলার সংস্কৃতির শিকড় কত গভীর, কত সমৃদ্ধ। এই সমস্ত উৎসবগুলো দেখলে, এই সমস্ত দিনগুলোকে দেখলে আমরা বুঝতে পারি সত্যি কত কিছুই না জড়িয়ে আছে আমাদের স্মৃতিতে, আমাদের মননে এই রথ উৎসব নিয়ে।
0: এবং এই রথযাত্রা নিয়ে কথা বলতে বলতে কিন্তু আমরাও মনে মনে ভীষণভাবে আনন্দিত হচ্ছি যে রথ এসে গেল, আবারও সেই রথের মেলা, পাঁপড় ভাজা, রথ দেখতে যাওয়া, না রথ দেখা, কলা বেচা সবই নয়, কিন্তু
1: তবে গান শুনতে পারি এই মুহূর্তে। এবং গান শুনতে শুনতে কিন্তু আমরা পরের ঘন্টায় চলে যাব, মানে গান শুনবো একটা শিলাজিতের কণ্ঠের গান, লাল মাটির গান, আর তারপরে ঠিক 11:10 ফিরছি আবার মৌসুমী শ্রাবস্তী রয়েছি আপনাদের সাথে। Yeah.

মোড়কা, কষা জাম বেগুনি জিভ নুনের মোড়কা, জামবনে দোলনা খানা ঝুলছে ফাঁকা, কষা জাম বেগুনি।

0: আর বেশি দিন বাকি নেই বিশ্বাস করুন, আর কয়েকদিনের মধ্যেই যেটা হবে সেটা হচ্ছে এই রথ চলেছে আমাদের মন হয়ে উঠবে। আমি জানি এখন থেকেই হয়তো হয়ে উঠছে কোথাও না কোথাও, কিন্তু এই রথ যখন যাবে আপনার বাড়ির সামনে দিয়ে বা আপনাদের বাড়ির কাছাকাছি যদি কোনো বিখ্যাত রথ যায়, আমি জানি আপনি সেই সময়টাকে সেই দিনটাকে কখনোই কিন্তু মিস করেন না, কি তাই তো? 9903055992 এই নাম্বারে আপনি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করে জানাচ্ছেন আপনাদের কাছাকাছি যদি কোনো বিখ্যাত রথের মেলা থাকে যা কিনা বেশ পুরনো।
1: একেবারেই তাই, এবং আপনি জানাচ্ছেন সেই রথযাত্রার কথা, পুতুল স নুইহাটি থেকে বলছেন, বহু বছর আগের রথ সুভাষনগরে, তিনতলা সমান রথ, চারটের সময় বেরোয়, সবাই মিলে তোমরা ঘুরতে এসো, রথ টানতে খুব এনজয় হবে, একদম হবে। আকাশ জানা চিলাডুঙ্গি পুরশুরা হুগলি থেকে লিখছেন, এটা একটা গ্রামের রথ, গ্রামের নাম চিলাডাঙ্গি। রথটা লোহার তৈরি, পাঁচ চূড়া বিশিষ্ট, রথের উপর রাধা মাধব থাকেন। পুরশুরা খানাকুল রাজ্য সড়কের উপর হয় বিকেল পাঁচটা থেকে। বেশ অনেক বছরের পুরনো এই রথ, বেশ ভালোই জনসমাগম হয়, সকলকে আমন্ত্রণ জানাই। বেশ, আকাশ জানার এই আমন্ত্রণ আমরা গ্রহণ করলাম, আপনারাও দিচ্ছেন বিভিন্ন রথের সুযোগ সন্ধান, সেই মেসেজ করব নিশ্চয়ই, আর আমরাও কিন্তু দেব সেরকমই রথযাত্রার সন্ধান আপনাকে।
0: একদমই তাই। এবারে না একটুখানি জয়দেব কেন্দুলি রথযাত্রার কথায় যাই।
1: বেশ,
0: বৈষ্ণব ভক্তি ও বাংলার লোকসংস্কৃতির এটা কিন্তু একটা অনন্য মিলন বলা যায়। বাংলার মাটির উৎসবের যেন মেতে আছে এই রথ উৎসবও। বাংলা মাটি জানান দেয় এই সমস্ত উৎসব কীভাবে আমাদেরকে আমাদের সাথে শিকড়কে বেঁধে রাখে, আর সেই উৎসবের ভিড়ে কিছু কিছু আয়োজন শুধু যে ধর্মীয় অনুষ্ঠান তা তো নয়, ইতিহাস সাহিত্য এবং লোকসংস্কৃতির একটা অনন্য পরিচয় বহন করে। বীরভূমের জেলার অজয় নদের তীরে অবস্থিত জয়দেব কেন্দুলি তেমনই এক পুণ্যভূমি যেখানে রথযাত্রা, বৈষ্ণব ভক্তি এবং বাংলার লোক ঐতিহ্যের এক সুন্দর মেলবন্ধন ঘটায় এই রথ উৎসব। জয়দেব কেন্দুলির নামটি উচ্চারণ করলেই মনে পড়ে সংস্কৃত সাহিত্যের অমর কাব্য গীতগোবিন্দের রচয়িতা কবি জয়দেবের কথা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই অঞ্চল তাঁর স্মৃতি বিজড়িত, তাই যুগ যুগ ধরে বৈষ্ণব ভক্তদের কাছে এই স্থান কিন্তু বিশেষ শ্রদ্ধার জায়গা। আর আষাঢ় মাসে রথযাত্রার দিন শ্রী জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে সুসজ্জিত করে সাজিয়ে জয় জগন্নাথ ধ্বনি, খোল ও করতাল, মৃদঙ্গের তালে তালে সংকীর্তন এবং রথের দড়ি টানার উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে সমগ্র এলাকা। তবে জয়দেব কেন্দুলির এই রথযাত্রা বিশেষ আকর্ষণ শুধু কিন্তু ধর্মীয় আচার নয়, এতে জড়িয়ে আছে লোকসংস্কৃতি। অনেক বাউল, কীর্তনিয়া, লোকশিল্পী, হস্তশিল্প সব কিছুর সমাগম হয় এই মেলাতে। আর এই রথযাত্রা আমাদের মনে করিয়ে দেয় বাংলার উৎসব মানে কেবল তো পুজো নয়, এটা মানুষের মিলন, শিল্পের বিকাশ এবং সংস্কৃতির ধারাবাহিকতার একটা প্রতীক। আজকের এই ব্যস্ত জীবনে এমন উৎসব আমাদের শিকড়ের কাছে ফিরিয়ে নিয়ে আসে। ইতিহাস, সাহিত্য, সঙ্গীত এবং ভক্তির যে সেতুবন্ধন জয়দেব কেন্দুলির রথযাত্রায় গড়ে তুলেছে, তা নিঃসন্দেহে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের কিন্তু একটা মূল্যবান সম্পদ বটে।
1: আরো একটা মেসেজ, ছোট্ট মেসেজ পড়ে নি। দেবদাস মুখার্জি বেহালা থেকে লিখছেন, অনেক বিখ্যাত বিখ্যাত রথ বেরোয় রথের দিন, কলকাতায় অবস্থিত বেহালায় খুব বড় না হলেও দুর্গা মন্দির থেকে একটি রথ বেরোয়, তাই দেখে আজও মুগ্ধ হই, আপনারা ভালো থাকবেন। বেশ, দেবদাস মুখার্জি লিখছেন, বেহালার রথ

0: এর কথা। মেসেজ রয়েছে, আরও মেসেজ রয়েছে, সেই সন্ধান দেব, তবে আমরা একটু গান শুনে আসি বরং।
1: তবে এখানে রথের মেলায় না যাওয়ার কথা বলছে, কেন জানি না, দেখুন তো কি বলছে গানে গানে।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

0: রথের কথা হচ্ছে, রথযাত্রার কথা হচ্ছে, এবং আপনারাও কিন্তু জানাচ্ছেন বিভিন্ন রথযাত্রার কথা, যা হয়তো আমরাও জানতাম না এবং সকলে জানতে পাচ্ছে আপনাদের মেসেজের মাধ্যম দিয়ে। সঞ্জয় ভর গিরিশ পার্ক কলকাতা 6 থেকে লিখছেন, উত্তর কলকাতায় চোটবাগানে অবস্থিত রাজা রাজেন্দ্র মল্লিকের বাড়ির মার্বেল প্যালেস যে রথযাত্রা অত্যন্ত প্রাচীন। বিশাল পরিসরের এই প্রাসাদে একটি ব্যক্তিগত চিড়িয়াখানা ছিল, এখনও ক্ষয়িষ্ণু অবস্থায় এই চিড়িয়াখানা বর্তমান। খুব ছোটবেলায় প্রায় 50 বছরেরও আগে বাবার সঙ্গে রথের দিন সেখানে যেতাম। ওখানে খাঁচায় একটা শিম্পাঞ্জি ছিল, খুব লাফালাফি করত। রথের চেয়েও ওই শিম্পাঞ্জি ছিল আমার কাছে বেশি আকর্ষণীয়। রথ বোধহয় এখনও চলে, শিম্পাঞ্জি আর নেই। এখনও এই প্রৌঢ় বয়সে রথের দিনের বিকেলে ওই স্মৃতিটা মনে জেগে ওঠে। বাহ, সঞ্জয় ভর গিরিশ পার্ক কলকাতা 6 থেকে লিখেছেন এই মেসেজ। এবং অনেকেই লিখে জানাচ্ছেন যে এই অনুষ্ঠান খুব ভালো লাগছে। আর একটা মেসেজ পড়ে নিই চটপট। পায়েল ব্যানার্জি বেলঘুরিয়া থেকে লিখেছে, রথের মেলায় মন যেন আলোর মেলায় ভাসছে, হৃদয় মাঝে কত স্মৃতি যে ভিড় করে আজ আসছে, আলোর এই নেশা যেন হৃদয় মাতাল করে, মেলার সুখে ভরে যায় মনের শূন্য ঘরে, হৃদয় যেন হেসে ওঠে খুশিতে ভাসছে বলে, খুশিতে যেন রাঙা এমন এই হৃদয়ের কোলে। পায়েল বেলঘুরিয়া থেকে লিখেছে, আমরা কোনো সন্ধান পাইনি বটে, কিন্তু খুব সুন্দর মেসেজ। অনরণ্য ত্রিপাঠী মোহনপুর থেকে লিখছেন, পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের রথযাত্রা প্রায় 300 বছরের পুরনো। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনটি আলাদা রথে চেপে মাসির বাড়ি যান। প্রচুর চারা গাছ বিক্রি হয়, আর থাকে জিলিপি ও পাঁপড় ভাজা। ঐতিহ্যবাহী এই মেলায় সাদর আমন্ত্রণ জানাই। লিখেছেন অনরণ্য ত্রিপাঠী মোহনপুর থেকে।
1: এইবারে আপনাদের কথা তো শুনলাম, এবারে এমন একটা রথের মেলার কথা বলবো যেটা কিনা শান্তিপুরের বৈষ্ণব ভক্তি এবং বাংলার ঐতিহ্যের এক অনন্য উৎসব। নদিয়ার নাম উচ্চারণ করলেই মনে পড়ে শ্রী চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত আচার্য এবং বৈষ্ণব ভক্তির সমৃদ্ধ ইতিহাস। এই পবিত্র ভূমিরই অন্যতম প্রাচীন জনপদ কিন্তু শান্তিপুর। তাঁতের শাড়ির জন্য যেমন এই শান্তিপুর বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে, ঠিক তেমনই বৈষ্ণব ধর্মীয় উৎসবগুলিও এখানকার সংস্কৃতির অবিচ্ছেদ্য।

অবিচ্ছেদ্য একটা কিন্তু অংশ। রথযাত্রা সেই ঐতিহ্যেরই এক উজ্জ্বল অধ্যায়। আষাঢ় মাসে শ্রীজগন্নাথ বলভদ্র সুভদ্রাকে সাজিয়ে সুন্দর করে এখানেও রথযাত্রায় রথে করে তাদের নিয়ে যাওয়া হয়। শান্তিপুরের রথযাত্রার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানকার গভীর বৈষ্ণব ঐতিহ্য। শ্রীচৈতন্য মহাপ্রভু সহচর অদ্বৈত আচার্যের স্মৃতি বিজড়িত এই অঞ্চলে কৃষ্ণভক্তি আজও মানুষের জীবনের সঙ্গে কিন্তু নিবিড়ভাবে জড়িয়ে আছে। তাই রথযাত্রা এখানে কিন্তু শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান এমনটা নয়, ভক্তি প্রেম এবং সম্প্রীতির উৎসব। আর রথযাত্রাকে কেন্দ্র করে বসে কিন্তু এখানে প্রাণবন্ত মেলা। মাটির খেলনা, হস্তশিল্প, মিষ্টির দোকান, ধর্মীয় সামগ্রী, স্থানীয় তাঁতের পণ্যে ভরে ওঠে এই মেলা প্রাঙ্গণ। দূর দূরান্ত থেকে এই উৎসবে অংশ নিতে আসে বহু মানুষ। রথের দড়িতে একসঙ্গে হাত রাখেন নানান বয়সের মানুষ। আর এই দৃশ্য যেন আমাদের শেখায় ঐক্য, সম্প্রীতি এবং ভক্তি বাংলার উৎসবের প্রকৃত শক্তি। শান্তিপুর কিন্তু মূলত রাসযাত্রা এবং বৈষ্ণব ঐতিহ্যের জন্য প্রসিদ্ধ, তবে এখানকার রথযাত্রাও বেশ গুরুত্বপূর্ণ একটা উৎসব। স্থানীয়দের মধ্যে এই উৎসব নিয়েও কিন্তু তুমুল উত্তেজনা থাকে সবসময়। কথা হবে এরকমই আরও বেশ কিছু আমাদের বাংলার রথযাত্রা নিয়ে, যা কিনা আমাদের মনে প্রাণে মননে কোথাও না কোথাও সেই নস্টালজিয়াকে জাগিয়ে তোলে বারবার করে। ফিরছি গানের ওই প্রান্তে।

এই যে রথযাত্রায় আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জেলায় জেলায়, আমরা যাব বর্ধমানের রথযাত্রায়। কিন্তু তার আগে একটা ছোট্ট করে মেসেজ পড়ে নি। শিপ্রাকারার মালিকপাড়া লেন থেকে জানাচ্ছেন যে আপনাদের অনুষ্ঠান শুনতে শুনতে আগেকার আনন্দের কথা মনে পড়ে যাচ্ছে। আমার মামার বাড়ি আমতার রসুরপুর গ্রামে, সেখানে ছোট কলকাতা বলে একটা জায়গার নাম আছে। ওইখানে অনেক বছরের পুরনো বিরাট রথের মেলা হতো, প্রতি বছর যেতাম, খুব মজা হতো। আর আমার এক রিলেটিভের নিজের বাড়িতেই রথের উৎসব হতো, অনেক বছরের ছিল এই রথ তাদের বাড়ির। হাওড়ার ময়দান এলাকায় বাড়ি, সেখানকার আনন্দ আপনাদের ভাষা দিয়ে বলতে পারবো না। এইটুকু ফেলে আসা আনন্দের কথা আপনাদের জানালাম, আর আগাম রথযাত্রার শুভেচ্ছাও জানিয়েছেন উনি। অনেক স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন শিপ্রাকারার মালিকপাড়া লেন থেকে। বেশ, আচ্ছা, যেরকমটা বলছিলাম বর্ধমানের রথযাত্রার কথা, বর্ধমানেও কিন্তু বিভিন্ন জায়গায় রথযাত্রা হয়। প্রথমেই বলি, বর্ধমান শহরের রাজবাড়িতে রথে পুজো দিয়েই উৎসবের শুরু হয়। সেখানে জোড়া কাঠের রথ বের হতো রাজবাড়ি থেকে, একটি রাজার রথ, অন্যটি রানীর রথ। রথে মূর্তি তোলার পরই রাজবংশের লোকেরা রশি টানতেন। রাজবাড়ির রথ বলতে রাধা বল্লভের রথকেই বোঝে বর্ধমানের মানুষ।

0: নাথ শুধু নন, শোভা পান লালজি মহারাজের বিগ্রহ। এছাড়া 1834 সালে জমিদার গোবিন্দপ্রসাদ পণ্ডিতের উদ্যোগে শিহারশোলে রথযাত্রা শুরু হয়। অতীতের পুরনো কাঠের রথটি পুড়ে যায়, তাই 1922 সালে আরও একবার পিতলের আচ্ছাদনে 35 ফুট উঁচু রথ তৈরি করা হয়। আর এই রথ কিন্তু তৈরি হয় মাহেশের রথের আদলে। রথে রয়েছেন রাজবাড়ির কুলদেবতা দামোদরচন্দ্র, রথকে কেন্দ্র করে মেলা বসে। আর উল্টো রথ হয় কিন্তু অষ্টম দিনে নয়, এখানে উল্টো রথ হয় নবম দিনে।
1: এরকমই রথের আরও অনেক কথা রয়ে গেল আপনাদের সাথে, না আছে আরও বেশ কিছুটা সময়। তবে গান শুনি, গানের পরে মৌসুমী শ্রাবস্তী রয়েছি আপনাদের সাথে আজকের বাংলা ক্যানভাস নিয়ে।

0: মহিষাদলের কথায় আসছি, যে মহিষাদলের রথ রাজকীয় ঐতিহ্য, ভক্তি এবং বাংলার লোকসংস্কৃতির জন্য কিন্তু অনন্য এক উৎসব। বাংলার রথযাত্রার ইতিহাসে মাহেশ গুপ্তিপাড়া কিংবা পুরীর নাম যেমন সুপরিচিত, ঠিক তেমনই পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রাও বহন করে চলেছে এক সমৃদ্ধ ঐতিহ্য। রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এই উৎসব আজও ভক্তি, ইতিহাস এবং লোকসংস্কৃতির এক অনন্য মিলন ক্ষেত্র। আষাঢ় মাস এলেই মহিষাদল রাজবাড়ির চত্বর উৎসবে সেজে ওঠে। শ্রীজগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে সুন্দর করে সাজিয়ে শোভাযাত্রায় নিয়ে যাওয়া হয়। রথের দড়িতে হাত রাখতে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। তাঁদের বিশ্বাস, এই ভক্ত যখন রথের দড়িতে হাত দিচ্ছে তাদের জীবনে সব কিছু সুখ সমৃদ্ধি মঙ্গলময় হয়ে ওঠে। আর মহিষাদলের রথযাত্রার ইতিহাস প্রায় 250 বছরেরও বেশি পুরনো। অষ্টাদশ শতকের মহিষাদল রাজ পরিবারের এই রথযাত্রার সূচনা করেন বলে, মানে সেই সময় থেকে এই রথযাত্রা চলছে বলেই কিন্তু জানা যায়। আর সেই সময় থেকে এখনও পর্যন্ত রাজবাড়ির ঐতিহ্য, ধর্মীয় আচার এবং মানুষের অংশগ্রহণ এই উৎসবকে বিশেষ মর্যাদা দেয়। আর মহিষাদলের রথযাত্রার আর একটা বিশেষ দিক হলো যে ধর্মীয় ভক্তির পাশাপাশি সামাজিক সম্প্রীতির পরিবেশ। এখানে ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ একসঙ্গে উৎসবে আনন্দে মেতে ওঠে নিজেদের মতো করে। আজও সময়ের পরিবর্তনের সঙ্গে তাই তাল মিলিয়ে মহিষাদলের এই রথযাত্রার ঐতিহ্য অক্ষুণ্ণ আছে। নতুন প্রজন্মের অংশগ্রহণের এই উৎসব আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
1: একেবারেই তাই। আর মহিষাদলের কথা কিন্তু লিখছেন প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে। ওনার মেসেজ পড়িয়ে আবারও চলে যাব আরও একটা জায়গায় রথ দেখতে। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, ছোটবেলায় যেতাম চলে রথের মেলাতে, ডিমারি বয়েজ হাই স্কুল মাঠে বিকেল বেলাতে। সে ছিল পূর্ব মেদিনীপুরের তমলুক থানা, মহিষাদলের রথ আরও কিছুটা দূর সবার জানা। কাঠের রথে চড়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, ভক্তরা রশি টানাটানি করে ছোঁড়ে মুদ্রা। এখন বেহালাবাসী শখের বাজারের রথ দেখা, আগে যেত বেহালা ট্রাম ডিপো, এখন মন্দিরেই রাখা। যুগ যুগ ধরে চলবে এই রথের মেলা, মিলন হবে কত শত মানুষ চলবে এ খেলা। বাহ, খুব সুন্দর ছন্দে ছন্দে লিখেছেন প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে। আর তারপর আমরা কিন্তু চলে যাব হাওড়ায় রথ দেখতে, যেরকমটা বলছিলাম, কারণ সময় কম, একটুখানি হাওড়া থেকে ঘুরে আসি। হাওড়া জেলায় বেশ কয়েকটি শতাব্দী প্রাচীন রথ রয়েছে। গ্রামীণ হাওড়ার আমতা দুই ব্লকের অমরাগড়ি রায়বাড়ির ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব 300 বছর পেরিয়ে গেছে কিন্তু, এবং 142 বছরের রথ হাওড়ার উদয়নারায়ণপুরের বিধিচন্দ্রপুরের চট্টোপাধ্যায় পরিবারের। এছাড়াও 1873 সালে তিনকড়ি চট্টোপাধ্যায় এই রথ প্রতিষ্ঠা করেন, উচ্চতায় 20 ফুট, চওড়ায় প্রায় 10 ফুট, চাকার পরিধি 2 ফুট। পাঁচটি চূড়া বিশিষ্ট এই রথের মাঝের চূড়ায় রয়েছে পড়ি, তাকে ঘিরে চার চূড়ায় চার প্রহরী। রথের দুটি অশ্বের লাগাম সারথির হাতে। জীর্ণ হয়ে গিয়েছিল রথটি, গ্রামের মানুষের উদ্যোগে নতুন করে তৈরি হয় রথের কাঠামো। এই রথের বৈশিষ্ট্য হল জগন্নাথ নন, পূজিত হন নারায়ণ শিলা। আর আবারও একটুখানি গানের বিরতি নিই, আর সময় ভীষণই কম, কিন্তু চেষ্টা করব আরও কিছু জায়গা টুক করে ঘুরে আসতে।
0: রথের কথা হচ্ছে, রথের মেলার কথা হচ্ছে, আর মেলার গান হবে না তা কী করে হয় বলুন? মেলার গান রইল আপনাদের জন্য, তারপরে আরও একটা গান, ফিরছি, কথা হচ্ছে আপনাদের সাথে। মৌসুমী শ্রাবস্তী রয়েছি জলসাঘরে বাংলার ক্যানভাস নিয়ে।

শুনছিলাম গান, আর গান শুনতে শুনতে যে কথাটা বারবার মনে পড়ছে যে আমাদের এই যে বাংলার বিভিন্ন রথের কথা হচ্ছে, রথ মানেই তো পুরীর রথ আমরা জানি, কিন্তু আমাদের এই যে বাংলার রথ যা কি না এবারে

0: বাংলার রথযাত্রার কথা বলতে বলতে একটুখানি উত্তর বাংলায় না ঘুরলে হবে না। আর সেরকমই একটা রথের কথা বলতে ইচ্ছে করছে শিলিগুড়ির রথযাত্রা, যা বহু প্রাচীন এবং জনপ্রিয়। পূজোর জন্য মন্দিরে কেবল সেবায়ত্রাই প্রবেশ করতে পারেন, তবে বিকেলে দর্শনের জন্যে খোলা হয় এই মন্দির, এবং আষাঢ় মাসে রথযাত্রার অবশ্যই আয়োজন করা হয়। আর তাছাড়াও বলবো কোচবিহারের রথযাত্রার কথা, যেখানে কোচবিহার মদনমোহন মন্দির থেকে প্রতি বছর রথের মেলার সময় রথযাত্রা আরম্ভ হয়, এবং কোচবিহারের এই রথযাত্রার একটি অন্যতম ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। রাজ আমলে মদনমোহন মন্দিরের স্থাপনের সময় থেকেই কোচবিহারে রথে চড়েন কোচবিহারের সকলের প্রাণের ঠাকুর মদনমোহন, এটাই রীতি। আর
1: এই হ্যাঁ, এই বলেই কিন্তু আজকের এই রথযাত্রা থেকে বিদায় নেব। না না, রথযাত্রা যদিও সামনের সপ্তাহে, কিন্তু এই যে বাংলার রথযাত্রার কথা বলছিলাম, বাংলার ক্যানভাসে, সেখান থেকে বিদায় নেব। আর যেতে যেতে তো হ্যাঁ অবশ্যই মেলার গান।
0: ভালো থাকবেন, শুভরাত্রি, এবং আগাম রথযাত্রার শুভেচ্ছা সকলকে।

শুনছেন এখন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:24 হয়ে 43 সেকেন্ড। সঞ্চিতা ঠাকুরের কণ্ঠে এতক্ষণ গানটি শুনছিলেন, এবারে মনোময় ভট্টাচার্যের কণ্ঠে

ইলা ভট্টাচার্যের কণ্ঠে গানটি শুনছিলেন। আপনারা শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 1:04 হয়ে 6 সেকেন্ড। এবারে রূপঙ্করের কণ্ঠে শুনে নিন আধুনিক গান।

কেয়া দত্তের কণ্ঠে গান শোনার পর এবারে কুমার শানুর কণ্ঠে শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায়।

সন্দীপ ভট্টাচার্যের কণ্ঠে গান দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা আধুনিক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন টিটিজ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই আরবে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:28। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকে পরপর কয়েকটি গান শুনে নিন বোঝে না সে বোঝে না ছায়াছবি থেকে। প্রথমে সুকন্যা ঘোষের কণ্ঠে

সুকন্যা ঘোষের কণ্ঠে গান শোনার পর এবারে পরপর কয়েকটি গান শুনিনি, পরপর দুটি গান শুনিনি অরিজিৎ সিং এর কণ্ঠে। শুনছেন বোঝে না সে বোঝে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন বোঝে না সে বোঝে না ছায়াছবির গান। এবারে বেলা শেষে ছায়াছবি থেকে প্রথমে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কণ্ঠে

শাশারগণ কণ্ঠে গান দিয়ে শুনলেন বেলা শেষের গান। এবারে বাংলা ছায়াছবির গান অনুষ্ঠানে শুনে নিন বেলা শুরু ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান।

শ্রেয়া ঘোষালের কণ্ঠে গান দিয়ে এতক্ষণ শুনলেন বেলা শুরুর গান। এবারে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের আজকের শেষ গান শুনে নিন অন্তহীন ছায়াছবি থেকে শানের কণ্ঠে।

অন্তহীন ছায়াছবির গান দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা ছায়াছবির গান। শেষ গানটি ছিল শানের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিজ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:15। এখন শুরু হচ্ছে নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন লোকগীতি অর্জুন ক্যাপার কণ্ঠ।

গানটি শুনছিলেন শর্মিষ্ঠা ভট্টাচার্যের কণ্ঠে নানা রঙের গানের অনুষ্ঠানে। লোকগীতি শোনার পর এবারে শুনে নিন নজরুল গীতি, প্রথমে অজয় চক্রবর্তীর কণ্ঠে।

অদিতি ভট্টাচার্যের কণ্ঠে এবং অজয় চক্রবর্তীর কণ্ঠে পরপর দুটি নজরুলগীতি শোনার পর টানা রঙের গানের অনুষ্ঠানে এবারে শুনে নিন ভক্তিমূলক গান। পরপর দুটি ভক্তিগীতি শুনে নিন।

তারপর শিল্পী হৈমন্তী শুক্লা শুনছেন নানা রঙের গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায়।

অজয় চক্রবর্তীর কণ্ঠে গান শোনার পর এবারে হৈমন্তী শুক্লার কণ্ঠে শুনছেন নানা ধরনের গানের অনুষ্ঠানে এখন ভক্তিগীতি।

হৈমন্তী শুক্লার কণ্ঠে ভক্তিগীতি দিয়ে শেষ হল আজকের মতো নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:59:30। ডিটিএইচ বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা একটু পরেই।

এই গানের সঙ্গে শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। সঙ্গে আছি ইন্দ্রাণী, থাকুন আমার সঙ্গে ভোর ছটা পর্যন্ত। ঘড়ি বলছে 4:40, সময় হয়ে গিয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজ প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত, রাগ ভৈরব।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত। রাগ ভৈরব, তবলা সঙ্গতে ছিলেন অসিত জানা এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখার্জি। এবারে শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত সুররঞ্জন, রাগ ললিত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন শরৎ, শিল্পী পণ্ডিত সুররঞ্জন, রাগ ললিত। তবলার সঙ্গতে ছিলেন কুমুদ রঞ্জন সাঁতরা। ঘড়িতে এখন 4:59 হয়ে 10 সেকেন্ড। ঠিক 5টায় শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 12 জুলাই, রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আর চিরন্তনী মানেই যেখানে এক চিরন্তন সত্যের কথা গল্পের আকারে আসে আমাদের কাছে, আর সেই গল্প শুনতে শুনতে কখন যেন সেই সত্যকে আমরা অনুধাবন করি, উপলব্ধি করি, আর সেই উপলব্ধির কথা জানি গল্পের শেষে আপনাদের লেখায়। তাই বলি, গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবেন আপনার মতামত, যাতে চটপট করে সকলের মতামত সম্পূর্ণ পড়তে পারি। আজকে চিরন্তনীতে যে ভাবনা নিয়ে সাজিয়েছি গল্প, তা হল দেখবেন আমাদের সকলেরই কোনো ঘাটতি থাকলে তবেই পূরণের ইচ্ছে তৈরি হয়, তাই না? আর তাই জন্যই অনেকে বলেন একটু খামতি থাকা ভালো। যেমন সৌন্দর্যের ক্ষেত্রে, এ কথা ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। বেশি সৌন্দর্য সচেতন হলে বা সবাই যখন বলে বাহ কি সুন্দর দেখতে, ব্যাস ওটা বললেই নিজের ক্যারিয়ার, নিজের ভবিষ্যৎ, নিজের পড়াশুনো, যাবতীয় কিছু সব সেকেন্ডারি। কেন না সবাই বলছে কি সুন্দর। সৌন্দর্য বেশি থাকলে মাথাটা ঘুরে যায়, আর কম থাকলে হ্যাঁ সুন্দর হওয়ার চেষ্টাটা থাকে, কিন্তু কোথাও যেন একটা বাস্তবমুখী ভাবনা থাকে। আরও একটা ব্যাপার, সাপোজ অর্থাভাব, বাবা মায়ের কাছে টাকা পয়সা কম থাকলে, মানে এটা কম আছে জেনে বড় হলে ছেলে মেয়ে যেই হোক তার একটা অর্থ রোজগারের লক্ষ্য তৈরি হয়। আর যখন কেউ জানে অনেক টাকা পয়সা আছে বাবা মার, একথা জানলেই সে দিশাহীন যেমন হয়ে যায়, তেমনই এই তো লাইফটাকে এনজয় করতে গেলে প্রচুর টাকা পয়সা চাই, কে দেবে? কেন, বাবা এন্ড মা গৌরী সেনরা রয়েছে। তাই বলি একটু খামতি থাকা বোধ হয় ভালো। আর এই খামতি নিয়ে, হ্যাঁ সব খামতি নিয়ে কি আর এইটুকুনির সময় গল্প শোনানো যায়, কিছু খামতি থাকে যে খামতিগুলো নিয়ে আজকের গল্প সাজিয়েছি। আর মাঝে মাঝেই হ্যাঁ খামতি থাকলে আরেকটা জিনিস কি করি বলুন তো, আমরা চাই দাও এই বলে অনেকটা হাত পেতে থাকি। আর তেমনই কথা থাকে গানের মাঝেও।

0: সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: নূতন প্রাণ দাও, শুনছিলাম গানটি ডক্টর শ্রেয়া দত্ত রায়ের গলায়। প্রাণ তো চাই, এ ব্যাপারে কার্পণ্য তো কখনো প্রকৃতি করে না, আর কার্পণ্য করলে খুব মুশকিল। প্রাণ আমাদের চাই, আর তাই আমরা সেই প্রাণকে ভরে নিই, প্রাণ দিয়ে, বোধ দিয়ে, চেতনা দিয়ে। যাই হোক, একেবারে আজকের গল্পে আসি। কেন আজকে এই নিয়ে গল্প বলতে শুরু করলাম, একটু অপূর্ণতা থাকা ভালো, পরিপূর্ণ হওয়ারই তো আমাদের জীবনের লক্ষ্য থাকে। তা যদি না অপূর্ণতা থাকে, তবে কাকে পরিপূর্ণ করব। যাই হোক, বীরপুর নামে একটা গ্রাম, চারিদিকে সবুজ আর সবুজ, মাঠ, গাছেরা সবাই মিলে এসে এক সুন্দর সবুজের স্বর্গ তৈরি করেছে যেন। সেখানে পাখির ডাক আর কাঁচা রাস্তার ধুলো সেখানকার সুর আর বর্ণকে রঙিন করে তুলেছে। আর সেই গ্রামেই থাকত অর্ক। ছোটবেলা থেকেই অর্কের জীবন ছিল অভাবের সঙ্গে লড়াইয়ের গল্প। অর্কের বাবা ছিলেন একজন দিনমজুর, কোনোদিন কাজ পেতেন, কোনোদিন পেতেন না। সংসারে চারজন মানুষ, অনেকদিন এমনও হয়েছে যখন একবেলা খাবার খেয়ে আরেকবেলা না খেয়ে দিন কাটাতে হয়েছে অর্কদের। স্কুলে যাওয়ার সময় সহপাঠীদের নতুন ব্যাগ, চকচকে জুতো, দামি খাতা, এইসব দেখে অর্কের মন খারাপ হতো। তার নিজের ব্যাগটি ছিল বারবার সেলাই করা, বইগুলো ছিল পুরনো। একদিন স্কুল থেকে ফিরে অর্ক মাকে জিজ্ঞেস করল যে, মা, আমাদের সব কিছুতে এত কম কেন? তখন ওর মা মৃদু হেসে বললেন, জীবনের কিছু কমতি মানুষকে ভেঙে দেয় না, যদি সেই কমতিকে, সেই খামতিটুকুকে নিজের শক্তি বানাতে শেখে। মনে রেখো, যে সব কিছু সহজে পায় সে কখনো তার মূল্য দিতে জানে না, তার দাম দিতে শেখে না। আর যদি কম থাকে, সেইটুকুনিকে সে তার সবটুকু দিয়ে পরিপূর্ণ করার চেষ্টা করে। হ্যাঁ, এই শিক্ষা ছোট থেকে অর্ক পেল বাড়িতে। একটু অপূর্ণ থাকলে তবেই না পূর্ণতার দিকে ও ছুটবে। এরপর কি হলো দেখা যাক।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আমায় দাও গো বলে শুনছিলাম গানটি দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। আর এই গল্পের মধ্যে যেখানে অর্ক তার মাকে যখন জিজ্ঞাসা করলো এত কিছু তাদের সব কিছু কম কেন, তার মা দারুণ সুন্দর একটি দামি কথা বললেন যে জীবনের কিছু কমতি মানুষকে ভেঙে দেয় না, যদি সে কমতিকে নিজের শক্তি বানাতে শেখে। তিনি আরো বলেন যে মনে রেখো, যে সব কিছু সহজে পায় সে সবসময় তার মূল্য বোঝে না। এই দিনে মায়ের এই কথাগুলো অর্কের মনে একেবারে যেন গেঁথে গেল। এরপর সে বাইরে মানে বাস্তব জীবনে সব জায়গায় তার কথাটা, তার মায়ের কাছে শেখা কথাটা সে মিলানোর চেষ্টা করতে শুরু করল। বিভিন্ন জায়গায় মিলিয়ে মিলিয়ে সে দেখল মা যেন কথাটা ঠিকই বলেছেন। যাই হোক, সেদিন থেকেই ও ঠিক করল নিজের অভাবকে আর দুর্বলতা ভাববে না। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা শুরু করত, রাতে বিদ্যুৎ না থাকলে কেরোসিনের বাতি জ্বালিয়ে বই পড়ত। হ্যাঁ, আমরা অবশ্য এখন শহরে বসে এই সমস্যাটার মুখোমুখি খুব কম, সামান্যতম একটা সমস্যার মতো এটা রয়ে গিয়েছে। প্রায় সবাই ভুলেই গিয়েছি যে কিছু বছর আগেও এইটাই ছিল আমাদের চেনা চিত্র, যে একেবারে কেরোসিন বাতির আলোয় বসে সবাই বই পড়ছে সন্ধেবেলা। যাই হোক, আর বই কেনার টাকা না থাকলে লাইব্রেরি থেকে বই এনে পড়ত। বন্ধুরা যখন খেলাধুলোয় ব্যস্ত, অর্ক তখন নিজের স্বপ্ন তৈরির জন্য নিজেকে নিংড়ে দিতে ব্যস্ত। স্বপ্ন তো পূরণ করতেই হবে। কি সেই স্বপ্ন? অনেক অনেক অনেক স্বপ্ন। এই স্বপ্নগুলো পূরণের জন্য সে বুঝল তার কাছে একমাত্র অস্ত্র হচ্ছে শিক্ষা। পড়াশুনো ছাড়া তার অন্য আর কোনো অপশন নেই যা দিয়ে সে জীবনে সব ইচ্ছেগুলোকে পূরণ করতে পারে। এর জন্য কি করত? সে মন দিয়ে পড়ে যেত, মানে সেই ভোর থাকতে রাত থাকতে উঠেই সে পড়া শুরু করত, বিভিন্ন বিষয় নিয়ে পড়ত এবং নিজের পড়ার সিলেবাসের বাইরে গিয়ে প্রচুর বই সে পড়তে আরম্ভ করল। কেন বলবো তো সে কথা। এরপর দেখা গেল মাধ্যমিক পরীক্ষায় অর্ক জেলার প্রথম দর্শনের মধ্যে স্থান পেয়েছে, আর গ্রামের মানুষেরা অবাক হয়ে গেল। সবাই বলল, এত অভাবের মধ্যেও ছেলেটা কী করে এত ভালো ফল করল? অর্ক শুধু হাসল। ও জানত যে তার সাফল্যের পেছনে সেই অভাব, যে অভাব তাকে প্রতিদিন আরও একটু বেশি করে পরিশ্রম করতে শিখিয়েছে, সাহায্য করেছে। আর তাই অর্ক দিন রাত এক করে পড়াশুনো করে পেল তার কাঙ্ক্ষিত রেজাল্ট, সে মাধ্যমিকে পেল।

এলো। তারপর কি হলো? ঘড়িতে যখন 5:18 হয়ে 45 সেকেন্ড হয়, তখন আরও অনেক কিছুই থাকে, গল্পের মধ্যে থাকে। একটা ছোট্ট গান শুনে নিয়ে ফিরে আসবো আবার গল্পের কথায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটা শুনছিলাম সবিতা চৌধুরীর গলায়। বন্ধ চোখে দাও আলো, যদি একটা অন্যরকম দার্শনিক দিক থেকে দেখি তাহলে কিন্তু রোম্যান্টিসিজমকে অতিক্রম করেও কিন্তু আমরা এই কথাটা সত্যি সবাই বলতে চাই, চোখটা খুলে দাও, অনেক কিছু দেখার আছে। সারা জীবন দেখেও যেন মনে হয় অনেক দেখা বাকি রয়ে গেল, আর তাই তো মনে মনে হয়তো এই কথাটা আমরা বারে বারে বলি, বা কখনো কখনো বলে ফেলি, বন্ধ চোখে দাও আলো। যাই হোক, যদিও আজকে ওই ঘাটতি বা কমতি এই ব্যাপারটা নিয়ে বলতে গিয়ে একেবারে একটা পার্ট বলছি, যদিও সত্যি সত্যি দেখা যায় যার যত টাকা আছে সে বলে আরও চাই, আরও চাই, আরও চাই। কিন্তু এক্ষেত্রে আজকের এই গল্পে অর্কের যে পরিবার, যে জীবন, সেখানে কিন্তু সত্যি সত্যি অসম্ভব ঘাটতি ছিল, এবং সেই কারণের জন্যই, সেই ঘাটতি পূরণের জন্যেই সে একমাত্র শিক্ষাকে আশ্রয় করে সে ঘাটতি পূরণের চেষ্টা করেছে। যাই হোক, মাধ্যমিকের পর উচ্চশিক্ষার জন্য সে বৃত্তি পেল। স্টাইপেন্ড পেয়ে পড়াশুনো করা এখনও আমরা দেখি বিভিন্ন জনের মধ্যে সে দারুণ জায়গায় পৌঁছতে পারে, যেখানে সে পৌঁছতে চায়। আর অর্ক তাই হলো। এরপরে সেই গ্রাম থেকে শহরে

গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করলো, পড়াশুনো শেষ করে একটা বড় প্রতিষ্ঠানে চাকরি পেল, কিন্তু নিজের গ্রামের কথা কখনো ভুলে গেল না অর্ক। বেশ কয়েক বছর পর যখন নিজে নিজের পায়ে দাঁড়িয়ে অর্থের সাশ্রয় হয়েছে, সে যেমন চেয়েছিল মোটামুটি তেমন জায়গায় নিজেকে দেখতে পাচ্ছে, সে নিজের গ্রামে ফিরে আধুনিক একটা লাইব্রেরি আর বিনামূল্যে পড়ার কেন্দ্র করে তুলল, যত দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য বই, কম্পিউটার আর প্রশিক্ষণের ব্যবস্থা করতে শুরু করল। তার কারণ, অর্ক নিজের জীবন দিয়ে দেখেছিল, যার কিচ্ছু নেই, যার হাতে কোনো অস্ত্র নেই, একমাত্র শিক্ষা আছে, সেই শিক্ষাকে আশ্রয় করে সে তার নিজের জীবন গড়ে তুলতে পারে, পারে আজও পারে। যাই হোক, যেদিন এই কম্পিউটার, লাইব্রেরি এই সমস্ত কিছুর উদ্বোধনের দিন, গ্রামের একজন ছাত্র অর্ককে জিজ্ঞেস করে, দাদা, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক কে? দারুণ সুন্দর প্রশ্ন। এই প্রশ্নের মুখোমুখি প্রায় সমস্ত সফল মানুষকেই হতে হয়। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষক কে? অর্ক বেশ কিছুক্ষণ নীরব থাকল, থেকে বলল, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক ছিল আমার অভাব। আরও বলল, যদি সব কিছু সহজে পেয়ে যেতাম তাহলে হয়তো আমার স্বপ্নের জন্য এতটা লড়াই করতে আমি শিখতামই না। তাই তো, এই তো হয়, আলো চারপাশে আছে, তাকে চাইতে হয়, খুঁজতে হয়, তবেই না তাকে ছোঁয়া যায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম বুদ্ধদেব গঙ্গোপাধ্যায়ের গলায় এই গানটি, গানের আলো দাও চালিয়ে। ঘড়ি টিকটিক করে বলছে এবার কিন্তু গল্পেও প্রায় শেষ করার পালা, একটু গল্প বাকি আছে। এই যে বলছিলাম যে অর্ক এই কথাটা বলল, তার জীবনের সবচেয়ে বড় শিক্ষক অভাব। যদি সব কিছু সহজে সে পেয়ে যেত তাহলে বোধ হয় এত লড়াই করতে সে শিখত না, সে স্বপ্ন দেখতে শিখত না। তার মা চোখ মুছতে মুছতে হাসছিলেন, বহু বছর আগে বলা নিজের কথাগুলো যেন আজ সন্তানের মুখে শুনছেন। ওই যে বলেছিলেন জীবনের কিছু কমতি মানুষকে ভেঙে দেয় না, যদি সে সেই কমতিকে নিজের শক্তি বানাতে শেখে। যে সব কিছু সহজে পায় সে তার মূল্য বোঝে না। যাই হোক, অর্ক তার বক্তব্য শেষ করেছিল সেদিন এই কথায়, জীবনের প্রতিটি কমতি প্রতিটি খামতি এক একটি বন্ধ দরজা নয়, অনেক সময় সেটাই আমাদের নতুন পথ খুঁজে নিতে শেখায়। অভাব, ব্যর্থতা, সীমাবদ্ধতা আমাদের থামানোর জন্য আসে না, এগুলো আমাদের আরও শক্তিশালী, আরও ধৈর্যশীল এবং আরও লক্ষ্যনিষ্ঠ মানুষ করে তোলে। যে মানুষ নিজের অপূর্ণতাকে সাহসের সঙ্গে গ্রহণ করতে পারে, একদিন সেই মানুষই নিজের স্বপ্নকে পূর্ণতার আলোয় ভরিয়ে দেয়। আর সেদিন থেকে ওই গ্রামের শিশুদের কাছে অর্ক শুধু একজন সফল মানুষ নয়, বরং সে এক জীবন্ত উদাহরণ, যে তার জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছে জীবনের কিছু কমতি কখনো কখনো আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। আর এ কথাই অনেকটা মুখে মুখে বলা হয়, আর তার প্রমাণ হিসেবে যেন অর্কুর চেষ্টায় তৈরি আধুনিক একটা লাইব্রেরি, বিনামূল্যে পড়ার একটা কেন্দ্র, বই, কম্পিউটার আর তাদের প্রশিক্ষণের ব্যবস্থা, এই সব কিছুই ওর নিজের স্বপ্ন পূরণ করেছে আর স্বপ্ন পূরণ করতে চলেছে ভবিষ্যতের অর্কদের, যারা অর্কের মতো, যারা সূর্যের মতো, আর যারা দু চোখে স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে স্বপ্ন পূরণ করতে। এভাবেই বোধ হয় একজন মানুষের ভেতরকার আলো সকলকে জ্বালিয়ে দেয়, সকলের মনের আলো জ্বালিয়ে তোলে। আহা, এমন করেই চিরন্তন একটা সত্য, চিরন্তন একটা মুহূর্ত চলতে থাকে, চলতেই থাকে, এ চিরপ্রবহমান। তাই তো বোধ হয় জগৎ সংসার এভাবে চলছে।